सुहासिनी सुमधुर भाषिणी सुखदा

আকাশবাণী মুর্শিদাবাদ, আজ রবিবার, 31শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 6ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 21শে জুন 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে 4:55, সূর্যাস্ত সন্ধে 6:23। স্টুডিও ঘড়িতে এখন সময় 5:54 হয়ে 44 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

অমৃতবাণী স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শিক্ষা হল মানুষের অন্তরে নিহিত পরিপূর্ণতার বিকাশ। আমরা চাই সেই শিক্ষা যার দ্বারা চরিত্র গঠিত হয়, মনের শক্তি বৃদ্ধি পায়, বুদ্ধির প্রসার ঘটে এবং যার দ্বারা মানুষ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। মানুষের সমস্ত জ্ঞান এবং শক্তি তার নিজের ভেতরে সুপ্ত রয়েছে, সে কেবল তাকে বাইরে বের করে আনে। নিজেকে দুর্বল ভাবাই সবচেয়ে বড় পাপ। শিক্ষা ও বুদ্ধিমত্তা কেবল মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অমৃতবাণী শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান। আজকের শিল্পীরা ছিলেন জয়তী চক্রবর্তী এবং পণ্ডিত অজয় চক্রবর্তী। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশব্যাপী যোগ প্রদর্শন অনুষ্ঠান আকাশবাণী কলকাতা থেকে রিলে করে

তো প্রায় সকলেই জানি যোগে রোগ রোগ সম্ভব, কিন্তু যোগে জীবন যোগ, যোগে যোগে জীবন যোগ, সেটাই ভারতবর্ষ বহুকাল জানিয়ে আসছে, জানানোর চেষ্টা করছে সমগ্র বিশ্বকে। আর সেই উপলক্ষে উদযাপন আন্তর্জাতিক যোগ দিবসের, আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, যার উদযাপন উপলক্ষে এই মুহূর্তে কলকাতার দিকে, পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টি সমগ্র ভারতবর্ষ এবং একই সঙ্গে বিশ্ববাসীরও। রেড রোডে আর কিছুক্ষণের মধ্যে আয়োজিত হতে চলেছে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠান। স্বাগত জানিয়ে আমাদের সকল শ্রোতা বন্ধুদের এই অনুষ্ঠানের ধারা বিবরণীতে আমাদের সঙ্গে যোগে যোগে

সকল প্রজন্মের সুস্থতার উদযাপন। এই যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর পালিত হচ্ছে ভারতের যা একান্ত নিজস্ব উদ্ভাবন, সুস্থ থাকার সেই বার্তা, সুস্থ থাকার সেই সংস্কৃতি, সুস্থ থাকার সেই যে এক প্রয়াস তাকে ছড়িয়ে দিতে, সমগ্র বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে সুস্থ থাকার এহেন চাবিকাঠিকে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস 2026, বার্ধক্যেও সুস্থ থাকার জন্য যোগ, এই হল এবছরের থিম। শৈশব থেকে কৈশোর, যৌবন, এরপর মধ্যবয়স পার হয়ে বার্ধক্য, এই যে এক লম্বা যাত্রা আমাদের সকলের, কেউ আমরা তাকে এড়াতে পারি না, আসবেই। সময়ের দাবিতে প্রতিটি পর্ব আমাদের জীবনে আসবে সে আমরা বেশ জানি, কিন্তু জানি যেহেতু তাই আমাদের জীবনের প্রতিটি পর্বে সুস্থ থাকা, সুন্দর থাকা, একটা সুন্দর জীবন যাপন করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে যোগাভ্যাস। হাজার হাজার বছরের ভারতের এই যে সুস্থ থাকার প্রয়াসে যোগাভ্যাসের উদ্যোগ, তা এখন মানছেন সমগ্র বিশ্ববাসী। আর বার্ধক্যে যখন নানান রোগ জরা ব্যাধি এসে আমাদেরকে ক্রমশ আঁকড়ে ধরে, সেই সময়টাতে দাঁড়িয়ে আমরা কিভাবে পারব শেষ জীবনটাও সুস্থতায় মনে রাখতে? তাই বার্ধক্যেও সুস্থ থাকার যোগ, একে এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হিসেবে নির্বাচন করা হয়েছে। কলকাতার রেড রোড গত সাত দিন সেখানে সাজো সাজরাম, রেড রোড জুড়ে এই মুহূর্তে ব্যস্ততা, রেড রোড জুড়ে এই মুহূর্তে মানুষের ঢল, উৎসাহী মানুষ শুধুমাত্র কিছু দেখবেন বলে নেন, অংশগ্রহণ করবেন বলে। রেড রোড জুড়ে এই মুহূর্তে তেমনই মানুষ, শুধুমাত্র রেড রোডই কেন, রেড রোড মুখী কলকাতার রেড রোডের চারিপাশটা এই মুহূর্তে যোগাভ্যাসে যোগ দেওয়ার উদ্দেশ্যে আহত কত না মানুষের ভিড়। আমরা গতকালই দেখেছি বিকেলবেলায় কিভাবে গঙ্গায় গঙ্গাবক্ষে যোগাভ্যাসের অসাধারণ প্রদর্শনী, মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাট কাল সেজে উঠেছিল সে যোগের আলো। আর আজ যখন পূর্বাকাশ রাঙা করে সূর্য উদিত হল, সে সময়টায় ভারতবর্ষের নিজস্ব উদ্ভাবনা তার আলো ছড়িয়ে দেবে। আর কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবছর কেন্দ্র সরকারের তরফ থেকে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে পশ্চিমবঙ্গে। এভাবে গর্বের কথা, পশ্চিমবঙ্গের কলকাতায় রেড রোডে আজ আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠান। আর সেই উপলক্ষে এই মুহূর্তে সাজো সাজো রব সমগ্র রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে।

জাতির সংস্কৃতি, তার যে নানান ধারা, সে সকল ধারাই কিন্তু আমাদের শিকড়কে প্রথিত করে রেখেছে ইতিহাসের সঙ্গে, ভবিষ্যতের সঙ্গে। সেই সংস্কৃতির উদযাপন তার অবশ্যই একটি অঙ্গ আজকের এই যোগ দিবস। আর সেখানে বাংলার তথা বাঙালির যে সাংস্কৃতিক ধারা, তারও প্রদর্শন হতে চলেছে। রেডিওর পাশে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার একেবারে ধর্মীয় নৃত্য শিল্প ছৌ নাচ, যা বিশ্বের দরবারে সমাদৃত। সেই ছৌ নাচের যে শিল্পীরা, নৃত্যশিল্পীরা, তারা ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা যোগোৎসাহী মানুষেরা, যারা যোগে যোগাযোগ স্থাপন করতে চলেছেন সমগ্র বিশ্ববাসীর সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই। তবে যারা রয়েছেন কলকাতা থেকে অনেক দূরে, যাদের পক্ষে সম্ভব নয় কলকাতায় এসে সরাসরি যোগ দেওয়ার এখানে অনুষ্ঠানে, তারা কি করবেন? নিহতে কি ব্রাত্য? না, ব্রাত্য কেউ নন। তাই আপনার কাছাকাছি কোনো স্থানে সরাসরি সম্প্রচারিত কলকাতার প্রধান

যে এজেন্ট, এর সঙ্গে কিন্তু আপনারা যোগ করতেই পারেন, যোগ দিতেই পারেন, আপনার বাড়ি থেকে ঘরে থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করতে পারেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য, সুস্থতা এবং সামগ্রিক কুশলতার এই যে উদযাপন, সেখানে অংশগ্রহণ করার ডাক দিয়েছেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তিনি বলছেন, আপনারা যে যেখানে আছেন, নিজের কর্মস্থল, নিজের বাড়ি, সেখান থেকে সরাসরি ভার্চুয়ালি যোগ দিতে পারেন এই অনুষ্ঠানের সঙ্গে। আর একই সঙ্গে হর ঘর যোগা সেলফি, তাও কিন্তু আপনি তুলে সংযুক্ত করতে পারেন এই বিশাল আয়োজনের সঙ্গে। প্রধানমন্ত্রীর লাইভ শেষ সেশন চলাকালীন বাড়িতে আপনার পরিবারের যে যোগাভ্যাস, তা ছবি তুলুন এবং সোশ্যাল মিডিয়াতে আপনার ফটো, ভিডিও বা রিল শেয়ার করতে পারেন। সঙ্গে রাখতে পারেন হ্যাশট্যাগ হর ঘর যোগা সেলফির কথা।

অবশ্য কলকাতা রেডিওতে সমাগম আরো আরো মানুষের নানান জায়গা থেকে উৎসাহী মানুষেরা এসেছেন, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বাসে এসেছেন ছাত্রছাত্রীরা অসাধারণ দীপ্তি পাবে চোখে মুখে। এবারও কম কথা নেই কিন্তু, কারণ নতুন প্রজন্ম যদি সুস্থ হয় একটা গোটা সমাজ, আর সেই সুস্থ সমাজ গড়ার লক্ষ্যেই তো এমন আয়োজন ভারতের কেন্দ্র সরকারের। এই যে রেডিওতে আয়োজিত সুন্দর একখানি অনুষ্ঠান, রেডিওর গত কয়েকদিন ধরেই সেজে উঠছে, সেখানে বাংলা এবং বঙ্গ সংস্কৃতি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তার ছাপ। স্বামী বিবেকানন্দ, যিনি এই ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় হিন্দু ধর্মকে সমগ্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন, পৌঁছে দিয়েছিলেন প্রথম, আজ তার প্রতি শ্রদ্ধা সম্মান জানানো হবে এই অনুষ্ঠানে। একই সঙ্গে দক্ষিণেশ্বরের শ্রী শ্রী কালিমা, তারও আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুসজ্জিত একটা ট্যাবলো তাঁকেও সেজে উঠেছে ইতিমধ্যে এই রেড রোড, যেখানে সাধারণ মানুষ, নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন এবং অবশ্যই কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ব্যস্ত সবাই অত্যন্ত কড়া নিরাপত্তার মোড়কে মেরে ফেলা হয়েছে চত্বর, কারণ রেড রোডের ঠিক সামনেই আমরা জানি লোকভবন, যেখানে গত রাত্রে বাস করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। সেখান থেকেই তিনি এসে পৌঁছবেন রেড রোডের এই যুবসভাস্থলে, তাই সমগ্র চত্বরকে মেরে ফেলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তায়। একদিনের কাজ নয় কিন্তু, সারা বছর ব্যাপী যুব আন্দোলনে পরিণত করতে চেয়েছেন ভারত সরকার ভারতের নিজস্ব যোগাভ্যাসকে। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে ক্রমশ তা ছড়িয়ে পড়েছে সারা বছর ব্যাপী। যোগ 365, সুস্থ বার্ধক্যের জন্য যোগ, অসংক্রামক রোগীর জন্য যোগ, যোগ পার্ক উদ্যোগ এবং 100 দিনের বিনামূল্যে অনলাইন যোগ কর্মসূচি, এভাবে নানান কর্মসূচির মাধ্যমে ক্রমশ যোগে যুক্ত করা হয়েছে বহু মানুষকে, শুধুই যে তারা ভারতবাসী তা নন। অবশ্যই এই যে 100 দিনের বিনামূল্যে অনলাইন যোগ কর্মসূচি বা আরো নানান ধরনের কর্মসূচি, তার মাধ্যমে কিন্তু অনলাইন অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সমগ্র বিশ্বের যত মানুষ চেয়েছেন এই যোগাভ্যাসকে তাদের দৈনিক অভ্যাসের সঙ্গে যুক্ত করতে, তারা সকলে ভারত সরকারের এই উদ্যোগের সুফল পেয়েছে।

আন্তর্জাতিক যোগ দিবস 2026 এ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, ভারতের চিরন্তন জ্ঞানের জাতীয় উদযাপন, স্বাস্থ্য সম্প্রীতি সামগ্রিক কল্যাণের এক বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হতে চলেছে গত 12 বছরে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস

পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান। আইসিসিআর এবং বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলির যৌথ প্রচেষ্টায় এবছর বিশ্বের প্রায় 2500টি স্থানে যোগ দিবস পালিত হচ্ছে, এবারও কম কথা নয়। বিশ্বের প্রায় 2500টি স্থানে যোগ দিবস পালিত হচ্ছে এবছর। 210টিরও বেশি ভারতীয় মিশনের অংশগ্রহণ বিশ্বজুড়ে যোগের গ্রহণযোগ্যতার

একক ভবনে গত রাত্রে রাত্রিবাস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজ সেখান থেকে সরাসরি পৌঁছে যাবেন তিনি। রেডিওতে ব্যস্ততা তুঙ্গে গাড়ির কনভয় চলেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সে গাড়ির কনভয় থেকে ক্রমশ পৌঁছে যাবেন মূল সভাস্থলে মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই বাংলার আমাদের পশ্চিমবঙ্গের নবগঠিত যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভায় বহু মন্ত্রী ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন তারা রেডিওতে। মাননীয় প্রধানমন্ত্রীর পদার্পণের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আজকের এই যোগ উদযাপন।

0: আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে প্রকাশ করা হয়েছে ডাক বিভাগের 12টি বিশেষ ফিলাটেলিক কভার, যা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব। শ্রী যাদব একই সঙ্গে এ বলেন যে আয়ুষ মন্ত্রকের গুরুত্বপূর্ণ উদ্যোগ যোগ 365, এর সাফল্যের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন এর লক্ষ্য হল যোগকে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলা। শ্রী যাদব আরো জানান 100 দিনের বিনামূল্যে অনলাইন যোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 14 জুন আয়োজিত দেশব্যাপী 14 জুনে সরাসরি যোগ স্টেশনে একসঙ্গে যোগ দিয়েছেন 4 লক্ষেরও বেশি মানুষ। হ্যাঁ, গত 14 জুন দেশব্যাপী এই সরাসরি এক যোগ স্টেশন যার আয়োজন করা হয়েছিল, সেখানে 4 লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন, যা নতুন এক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। এই মুহূর্তে আমরা চোখ রাখবো সরাসরি রেড রোডের যোগ সভাস্থলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পৌঁছে গিয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি।
1: Honorable Chief Minister of West Bengal, Shri Pratap Rao Jadavji, Honorable Minister of State, Independent Charge, Ministry of Ayush, Government of India. Amader Mananiyo প্রধানমন্ত্রী নিজের জীবনশৈলীতেই সেই শৃঙ্খলা, নিষ্ঠা ও সংযমের প্রতিফলন, যা প্রতীক হল যোগ ব্যায়াম। স্বাস্থ্যকর, শক্তিশালী ও আয়ুষ্মান ভারত গড়ে তোলার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গিকে যা চমৎকারভাবে প্রতিফলিত করে।
0: এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেড রোডের যে সভাস্থল, সেখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, সেখানে উপবিষ্ট রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, উপস্থিত রয়েছেন সেখানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদবজি, আর একই সঙ্গে সভাস্থলে কত না মানুষ এসে পৌঁছেছেন রেড রোডে তারা

0: आगे बढ़ाया गया है। इसके तहत 100 दिन के ऑनलाइन योग कार्यक्रम का आयोजन किया गया है, जिसमें अभूतपूर्व जनभागीदारी देखी गई है। 130 देशों के 30 लाख से अधिक लोगों ने इसमें भाग लिया है। साथियों, जब समाज स्वस्थ होगा तब राष्ट्र भी अधिक सक्षम, अधिक समृद्ध और आत्मविश्वासी बनेगा। मैं इसके लिए मैं सबके लिए कामना करता हूं, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया। इसी के साथ आप सभी को एक बार फिर अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत धन्यवाद।
1: सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया। श्री वार्ता हजार बछरेर पुरोनो जे वार्ता, যে বার্তা চিরন্তন, যে বার্তা শাশ্বত, সেই বার্তাকে আরো একবার দেশবাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে ছড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এই মুহূর্তে আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপন উপলক্ষে রোড রোডে যে মহাসভার আয়োজন করা হয়েছে, যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেখানে মানুষের উচ্ছ্বাস, মানুষের অভিবাদন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেড রোড জুড়ে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে যোগাভ্যাস। যে যোগাভ্যাসে শুধুমাত্র রেড রোডে যারা উপস্থিত রয়েছেন তারাই নন, অনলাইনে জুড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ, ভারত তথা বিশ্বের নানা প্রান্তের মানুষেরা। যোগের মাধ্যমে এই যে যোগাযোগ, যোগের মাধ্যমে রোগ মুক্তির যে এই পথ, সেই পথ তো ভারত দেখিয়েছিল সমগ্র বিশ্ববাসীকে। আমরা সেই পথে যাত্রা আজ নয় হাজার বছর ধরে করছি, আর সমগ্র বিশ্ববাসী সেই পথে আমাদের সঙ্গে সহযাত্রী হয়ে উঠছেন ক্রমশ। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, তার উদযাপন এবছর ভারত সরকারের তরফ থেকে হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার রোড রোডে। যে রোড রোড এই মুহূর্তে যোগাভ্যাসে উৎসাহী মানুষের ঢল, এই মুহূর্তে সেজে উঠেছে রোড রোড সাদা পোশাক আর যোগে সংযোগ, এই ভাবনা ক্রমশ ছড়িয়ে পড়ছে দিক থেকে নিরন্তরে। শুরু হতে চলেছে যোগাভ্যাস।
2: দোনো আঁখোকে বন্ধ কিজিয়ে, আলতো করে দুটো চোখ বন্ধ করুন। আব হম एक स्वर में ओमकार का उच्चारण 3 बार करेंगे, उसके पश्चात प्रार्थना का प्रारंभ करेंगे। এবার আমরা সমস্ত স্বরে 3 বার ওমকারের উচ্চারণ করব এবং তারপরে প্রার্থনা শুরু করব।

0: को दर्शन कीजिए, कोमलता से दोनों हथेलियों को चेहरे और आंखों पर स्पर्श कीजिए और धीरे धीरे आंखों को पलकों को झपकाते हुए कोमलता से आंखों को खोलिए और हाथों को सामान्य स्थिति में लेके आइए। आप सभी का बहुत बहुत धन्यवाद, आपका दिन मंगलमय हो। धन्यवाद।
1: যোগের সঙ্গে যোগ, যোগের মাধ্যমে যোগ, এক অন্যরকম সকাল, এক অন্যরকম সময় মুহূর্ত, যা এই মুহূর্তে যার সাক্ষী রইলাম আমরা। সাক্ষী রইল টেলিভিশনের পর্দার মাধ্যমে, রেডিওর মাধ্যমে, সমগ্র বিশ্বের মানুষেরা। যোগ প্রদর্শন, যোগাভ্যাস সনাতন রেডিওর দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, যিনি এতক্ষণ যোগাভ্যাসের মাধ্যমে ছিলেন মঞ্চে, সভাস্থলে তিনি ফিরে যাচ্ছেন। আর একই সঙ্গে এই যোগাভ্যাসের মাধ্যমে এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম প্রতিজ্ঞা সুস্থ থাকার, সুস্থ রাখার, সে সবটা নিয়ে এক বুক একেবারে তাজা, তার তাজা অক্সিজেন নিয়ে বহু মানুষ তারা ফেরার পথ ধরবেন, যারা আজ ভোর থেকে নানান জায়গা থেকে ক্রমশ এসে উপস্থিত হয়েছেন রেড রোডে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

0: নির্ভরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানে সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম অগ্নি পরীক্ষা।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

গানটি শুনলেন প্রক্সি ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন আশা ভোঁসলে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

সকালবেলা। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুদের। আর আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। ক্যালেন্ডারের পাতা বলছে আজ 21শে জুন, আন্তর্জাতিক যোগ দিবস। আজ পুরো একটা ঘন্টা কাটবে যোগের কথা নিয়ে, সরাসরি ফোন, মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে। আপনারা আপনাদের কথা লিখবেন আমাদের এই ফোন নম্বরে 9434921300-তে এবং 03482259648 এই নম্বরে। আজকের বিষয় যোগ দিতে এই ছন্দে। বন্ধুদের সঙ্গে কথা বলার নম্বরটা আরেকবার জানিয়ে দিচ্ছি, 9434921300 এবং 03482259648।

0: 9434921300। নমস্কার,
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি জয়নারায়ণ উদয়পুরা গোয়ালিয়ার।

0: থেকে বলছি।
1: স্বাগত আজকের অনুষ্ঠানে। স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় যোগ দিতে এই ছন্দে।
0: আজকের বিষয় হচ্ছে যোগ দিতে এই ছন্দে। তো যোগ দিতে এই ছন্দে বিষয়ের উপরে আমি একটা প্রস্তাব রাখছি, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষের যোগ অভ্যাস বা যোগ ব্যায়াম করা উচিত, এবং বর্তমান সরকারের প্রত্যেকটা স্কুলে স্কুলে একজন করে যোগ ব্যায়ামের শিক্ষক নিয়োগ করা দরকার, এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রী যোগ অভ্যাস করা জন্য এটা অবশ্যই কর্তব্য বলে মনে করি আমি। আর সেই সঙ্গে শরীর এবং মা মনকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটা মানুষের যোগ অভ্যাস প্রয়োজন। আমি মানুষেরা
1: আপনি প্রতিদিন যোগ অভ্যাস করেন?
0: আমি পাঁচ রাতে নামাজ পড়ি, এবং নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়, এই তার মধ্যে দিয়ে শরীরের যে যোগ শরীরের যে ব্যায়াম সেই ব্যায়ামটা সাধিত হয়ে যায়।
1: আচ্ছা, এর বাইরে অন্য কিছু করেন না?
0: আমি জানি সেটুকু আমি করে থাকি।
1: ভালো থাকবেন, কেমন সুস্থ থাকুন।
0: হ্যাঁ, নমস্কার।
1: আমাদের মন এবং শরীরের পাশাপাশি আমাদের দেহকে সুস্থ রাখে। আজকের এই ব্যস্ত জীবনে শরীর সুস্থ এবং শক্তিশালী রাখতে যোগ ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগের গুরুত্ব কেবল আমাদের দেশেই নয়, গোটা বিশ্ব জুড়ে আজ স্বীকৃত। আর সেই কারণে গোটা বিশ্ব 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে থাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা আসবেন 9434921300 এবং 0348225968 এ। নমস্কার,
2: তপন দাস ওরা হাট থেকে
1: স্বাগত আজকের অনুষ্ঠানে।
2: সত্যি এই যোগ করি বলে আজ আমার

0: 2027 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: নমস্কার, কে আছেন?
2: আমি সুব্রত দত্ত বলছি। নমস্কার দিদি ভাই, আমরা স্কুলের যোগ অনুষ্ঠানে বাচ্চাদের নিয়ে অংশ নিয়ে বাড়ি থেকে জানালো যে আজকের বিষয় যোগ দিন ছন্দে ছন্দে। আমি আপনাদের প্রতিদিনকার শ্রোতা এবং কিছু কিছু লেখাও পাঠাবার চেষ্টা করি। সত্যি যোগ না দিলে বিয়োগ হবে না। শরীরের অশুভ শক্তি, শরীরের বিভিন্ন সমস্যা, সেগুলো বিয়োগ করতে গেলে একমাত্র যোগ। বহু প্রাচীন এই পন্থা, এই পন্থা অবলম্বন করলেই মানুষ সুস্থ থাকতে পারবে বলে।
1: আজকের দিনটা কিভাবে পালন করলেন?
2: আজকের দিনটা বাচ্চা আমাদের বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে আমরা তাদের যোগ প্রশিক্ষণ দেয়া হয় সারা বছর ধরেই। তারা আজকে যোগ অনুশীলন করলো, আমরাও তাতে অংশ নিলাম এবং তারা আনন্দের সঙ্গে আমরা এক একটা বাচ্চাকে সামনে দাঁড় করিয়ে তারা যেটা করলো আমরা তাদের অনুসরণ করে সেই প্রতিদিনকার মতন আজকের যোগ অনুশীলন করলাম।
1: বাচ্চা
2: আজকে যোগ দিল। হ্যাঁ নমস্কার, খুব ভালো থাকবেন।
1: আপনি সঙ্গে থাক।

পাঠানো বার্তায় পাঠিয়েছেন সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে, লিখছেন যোগ দিয়ে শুরু হোক সুস্থতা এবং সচেতনতার নতুন অধ্যায়। আজ আন্তর্জাতিক যোগা দিবসে আমরা মনে রাখি, যোগ শুধু একটি ব্যায়াম নয়, এটি শরীর মন ও আত্মার মধ্যে সুন্দর এক সেতু বন্ধন। নিয়মিত যোগাভ্যাস আমাদের শারীরিক শক্তি বাড়ায়, মানসিক চাপ কমায় এবং জীবনে ইতিবাচকতা এনে দেয়। ব্যস্ততার এই যুগে প্রত্যেক দিন কিছু সময় যোগের জন্য বরাদ্দ রাখার মানে নিজের সুস্থতা এবং শান্তির জন্য একটা মূল্যবান বিনিয়োগ। আসুন আজকের দিনে আমরা সবাই যোগকে জীবনের অংশ করে তুলি এবং সুস্থ সুন্দর এবং সুষম জীবনের পথে এগিয়ে যাই। সৌভিক সরকার লিখেছেন ঢাকা।

0: টেলিফোন যাই 9434921300 থেকে আছেন বন্ধু।
1: হ্যালো নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, শুভ সকাল, কার সঙ্গে কথা বলছি?
1: আমাদের সকলেরই কিছু না হলে সকালে আধ ঘন্টা আর রাত্রে খাওয়ার পর আধ ঘন্টা আমাদের সময় একটু ব্যয় করতেই হবে এবং সময় রাখতেই হবে। কারণ এইটা শুধুমাত্র এইটা করলে শারীরিক মানসিক সব দিক থেকেই মানুষ সুস্থ এবং সবল থাকবে। তাই প্রত্যেকেরই করা এটা যোগ ব্যায়ামটা করা। এই যে আমাদের স্কুলে এই মাত্র সব দেখলাম যে ছেলেরা সব গেল এবং মাস্টারমশাইরা সব মন্ত্র উচ্চারণ করে মাঠের মধ্যে ছেলে মেয়েদের দাঁড় করিয়ে বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম গুলো করাচ্ছেন। হ্যাঁ, তো এই যে প্রয়াস, এই যে প্রচেষ্টা, এই প্রয়াস আমাদের পরবর্তী প্রজন্মে ছেলে মেয়েদের পক্ষে খুবই ভালো হলো এবং সকলেরই এটা ভালো হলো। শুধু ছাত্র ছাত্রীদের নয়, আমাদের তরুণ যুবক যুবতী, বৃদ্ধা, বয়স্ক মহিলা, পুরুষ সকলেরই এটা ভালো এবং আমরা সবাই চেষ্টা করব একটু নিয়মিত ভাবে যোগ ব্যায়াম করার।
0: ভালো থাকবেন, কেমন সঙ্গে থাকুন, ধন্যবাদ।

0: 1434921300 কার সঙ্গে কথা বলছি? নমস্কার।
1: নমস্কার দিদি,
0: কার সঙ্গে কথা বলছি?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: শুভ সকাল দিদি।
0: শুভ সকাল।
1: একটু আগে গানটা শুনেছিলাম, জীবন খুঁজে পাবি তা ছুটে ছুটে আয়। তো আজকে জীবনের সঙ্গে জীবনের যোগ, জীবনের ছন্দের সঙ্গে জীবনের ছন্দ মেলানোর দিন। তো দিদি, আমি একটু পরেই আমার যে ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে বেরোবো একই পোশাকে সজ্জিত হয়ে। হ্যাঁ, যোগ দিবসের ছন্দের ছন্দ মেলাতে সর্বত্রই দেখছি, হ্যাঁ সর্বত্রই দেখছি আজকে বাচ্চারা একই পোশাকে সজ্জিত হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। হ্যাঁ, কেউ বা যাচ্ছে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে, কেউ বা শুধুই প্রাথমিক
0: বিদ্যালয়ে। যে স্কুলে, বিভিন্ন স্কুলে আজকে যোগ দিবস পালন হচ্ছে, আর এই ভাবনাটা আমার মনে হয় শিশু জীবন থেকে শুরু হওয়া দরকার, তাই না?
1: অবশ্যই দিদি, একদম একদম অবশ্যই। এবং এই ভাবনাটা যদি শিশু জীবন থেকে শুরু হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে এই যে শিশুদের যে স্কুলের তো প্রবেশিকি নানা রকম যে মানে ইয়েগুলো, সেখান থেকে অন্তত তারা মুক্তি পাবে। আর এই অভ্যাসটাই এই আজকে শুধু নয়, শুধু আজকে যোগ দিবস বলে নয়, এটা প্রত্যেক দিনের আমাদের নিত্য কর্ম অন্তত। হ্যাঁ, সকাল কিংবা বিকেল অন্তত আধ ঘন্টা এটা আমাদের নিত্য কর্ম হওয়া উচিত। এবং আমরা যারা বড়রা, হ্যাঁ তাদেরকে শিশুদেরকেও সঙ্গ নিতে পারি, এইভাবেই তারা শিখুক।
0: আসলে শিশুরা তো বড়দের দেখেই শেখে, তাই না?
1: হ্যাঁ,
0: বড়দের দেখেই শিশুরা শেখে।
1: আর
0: এখনকার শৈশব বা বাচ্চারা কিন্তু একদমই মাঠ বিমুখ, তারা শারীরিক কসরত করতে চায় না, খাবার দাবারও ভীষণ তারা অনিয়ম করে।
1: অনিয়ম করে, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে আপনার মাঠ বিমুখ যেটা বললেন, হ্যাঁ সেটার একটা কারণ হচ্ছে মোবাইল। কিন্তু মোবাইলে দেখুন যোগ দিয়ে দেখায়, কিন্তু শিশুরা সেটা না দেখে অন্য জিনিসটাতে বেশি আগ্রহ দেখায়। আমাদেরকে এই আগ্রহটা অবশ্যই
0: সচেতনতা পাওয়া আমাদের সকলের নেওয়া উচিত, তাই না?
1: উচিত, একদম একদম একদম দিদি।
0: ভালো থাকবেন,
1: নমস্কার, নেবেন ভালো থাকবেন,
0: থাকুন। আমাদের সঙ্গে রয়েছেন বন্ধুরা পাঁচরা মোবারকপুর থেকে আনিকুল শেখ লিখছেন, সম্ভবত তিনি গতকালের মেসেজে আমি চলে গেছি, মাফ করবেন। সঙ্গে রয়েছে যোগ দিতে এই ছন্দেরই, এই বিষয়ে রয়েছেন আরও এক বন্ধু, পাঠিয়েছেন লিখেছেন, 21 জুন যোগ দিবস, হামিশা রহে ফিট, যোগ অংশগ্রহণ করা এবং নিজেকে রেগুলার অভ্যাসগুলো দিনটি যথার্থ হবে। নেসেসিটি ইজ দ্য ম্যাটার অফ ইনভেনশন, প্রয়োজনে তাগিদে মানুষ অনেক সুন্দর সুন্দর উদ্ভাবন করে থাকে। পিঁপড়ে ক্ষুদ্র প্রাণী হলেও তারা এক লাইনে সুন্দর সুশৃঙ্খলভাবে চলে। সীমা জওয়ানের কুচকা মাছ আমাদের মন কেড়ে নেয়, রাস্তায় চলতে গেলে বাঁধিকে ঘেঁষে চলতে হয়, যেমন কিছু সুস্থ নিয়মানুবর্তিতা মেনে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চলতে হয়, যাকে আমরা ছন্দ শৃঙ্খল বলতে পারি। কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনের পূর্ণাঙ্গ রূপ উদ্ভাসিত করতে এই দুটো লাইন যথেষ্ট, পারবে নাকি যোগ দিতে এই ছন্দেরে, খসে যাবার ভেসে যাবার ভাঙাবার আনন্দেরে। ভালো কাজ করতে গেলে নিজের ইচ্ছের দরকার, ভালো কাজ করতে গেলে নিজের প্রেজেন্ট থাকা ভীষণ জরুরি। আপনার আমার মূল্যবান যোগদান সমাজের প্রত্যেকটি ভালো ভালো কাজে নিজের হাত বাটলে নিজের যেমন গর্ব অনুভব হয়, তেমনি নিজের একটা সুন্দর জায়গা তৈরি হয়ে যায়। নিজেকে সুপি দেওয়ার মাঝে যে আনন্দ পাওয়া যায় সেটা সব থেকে ভালো প্রাপ্তি। জীবনে নানা চড়াই উতরাই এবং পরিবর্তনের মাঝেও জীবনের সাথে ছন্দে তাল মিলিয়ে চললে জীবন আরও সার্থক হবে। তাই তো জীবন খুঁজে পাবি আয়রে ছুটে আয়, নতুন নতুন দিগন্তে আয়রে ছুটে আয়, এই আহ্বানে সাড়া দিতেই কিন্তু একদম সংকোচ নয়। আপনার আমার আনন্দ আনন্দ খুশি বেদনাটাকে সবার সঙ্গে বিলিয়ে মিশিয়ে নতুন জীবনের সুর ছন্দে আসুন, সকলে মিলে যায় একাকার হয়ে। পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে।
2: নমস্কার,
0: শুভ সকাল।
2: আমি পূর্ব বর্ধমানের দায় হাত থেকে সুজয় চৌধুরী বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
2: যোগ দিক ছন্দে ছন্দে
0: যোগ দিতে এই ছন্দে আজকের এই বিষয়ে আমরা কথা বলছি।
2: এবার আমরা ধরুন ছোট্টবেলা থেকে এই ব্যায়াম অর্থাৎ আসন, তারপরে ত্রিহাঙ্গাসন নিয়ে বিভিন্ন ব্যায়াম নিয়ে আমরা কিন্তু কাজ করতে আরম্ভ করি বা করি, করতে করতে একটা সময় যখন আমরা চাকরি বাকরি করি তখন কিন্তু এই যে বাইরের যে কর্ম যে একটা ক্লান্ত বোধ করি সেই ক্লান্ত বোধ করাটা কিন্তু এই যোগ আসনগুলো কিন্তু আমাদের ছেড়ে যায়। আমরা যদি বাসে করে যাই তখন কিন্তু কি আমরা যদি চোখ বন্ধ করে একটু সবাসনের ভঙ্গিতে চোখ বন্ধ করে বিশ্রাম নিই তাহলে দেখি আমাদের যে সমস্ত দিনের যে ক্লান্তি সেই ক্লান্তিটা কিন্তু আমরা ভুলে যাই এবং আমাদের শরীরের মধ্যে যেন একটা সুস্থতার লক্ষণ দেখা যায়। সেই জন্য যোগ ব্যায়াম খুবই মানে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এখন বিভিন্ন রকম যোগাসন আছে এবং এই যোগাসনগুলো যদি ঠিক মতো আমরা করতে পারি এবং যদি স্কুলে বা বিভিন্ন জায়গায় যদি শিক্ষা নিতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের যে সুস্থতা সেই সুস্থতা কিন্তু নিয়ে আসে এবং আমাদের যে বার্ধক্য সেই বার্ধক্যটাও কিন্তু কেটে যায় এবং আমরা জীবনে অনেক দিন পর্যন্ত প্রায় 100 বছর পর্যন্ত বেঁচে থাকি। আজকে দেখা গেছে যে আগেকার যুগের যে মুনি ঋষিরা যারা মানে সুস্থ থেকে যারা 100 বছরেরও বেশি বেঁচে গেছে তারা কিন্তু প্রত্যেকেই ওই আসন করে বা বিভিন্নভাবে ধ্যান করে তারা কিন্তু তাদের যে ক্ষমতা সেটা কিন্তু বাড়িয়েছে। তা আমাদের আজকের দিনে সবাই কিন্তু একটা প্রতিজ্ঞা করা উচিত যে না আমরা কোনো একটা সময়ে সকাল বিকেল আমাদের সঙ্গে বার্তায় রয়েছে নভজিৎ মণ্ডল, শশাপাতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, প্রতিদিন ভোরে যোগব্যায়াম সেরে ধ্যান ভঙ্গ করি গিন্নির হাসি মুখ দেখে, কিন্তু আজ গিন্নির বিরক্তি মাখা মুখের দিকে দৃষ্টি রাখতেই গিন্নি 8 ঘন্টার কাজ 10 মিনিটে সারতে সারতে বলল, কোনো সকালবেলায় মেজাজটা টিকটিকির মতো হয়েছে বুঝতে পারছ না, মাকে কি গান বাচ্চা শুনতে পারছ না, এই গানগুলো যে আমাদের বিয়ের সময়ও বেজেছিল, আজ আমাদের মেয়ে বান্ধবী রিমির বিয়েতেও সে একই গান বাজছে, খোঁজ নিলে জানতে পারা যাবে হয়তো আমাদের দাদু ঠাকুমার বিয়েতেও সে একই গান বেজেছিল, একটু অপেক্ষা করলে নাতি নাতনিদের বিয়েতেও হয়তো, তুমি কবিতা লেখা গল্প লেখা নাটক এই বিষয়ে গান লিখতে পারো না, আমি অবাক, যে মানুষটাকে আমার লেখার ঘরটাকে সতীর মনে করে সেই কিনা আমাকে কিছু লিখতে অনুরোধ করছে, আমিও মাটির কুঁজো থেকে ঠান্ডা জলকে লেগে পড়লাম গান লিখতে, একটা মেয়ের প্রচেষ্টা পর 20 খানা গান লিখে আসানসোলে এক সংস্থাকে পাঠিয়ে দিলাম, দিবসের মধ্যে আমাকে লেখা একটা গান অ্যালবামে তোমার প্রজোর থালাসীয় নামে মোবাইলে ফেরত পাঠিয়ে দিল। আমার আর্থিক তেমন কোনো ডিমান্ড ছিল না, তাই ওরা আবারও 1 সপ্তাহ পরে দ্বিতীয় অ্যালবাম লাইক কিছু পুরনো আবার বানিয়ে আরও বেশ কিছু গানের কথা লিখে অনুরোধে পাঠালো। 6 মাস পর আরও 3টি অ্যালবাম যদি এমন হতো, মায়ানা চুল এবং প্রেমিক বলা রিলিজ করলো সোশ্যাল মাধ্যমে আমার। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা আজকের বিষয়ে রয়েছি যোগ দিতে এই ছন্দে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমাদের আজকের শুভ সকালের এই আয়োজন। আপনারা অবশ্যই বার্তা পাঠান তবে বিষয় ভিত্তিক, কেমন আমরা যে টেলিফোনে 9434921300 থেকে আছেন বন্ধু, রেডিও সুট্টা টেলিফোন থেকে

স্বপ্ন খবরে ইন্ডিয়ান অ্যাথলেটিক সিরিজ 11 নম্বর প্রতিযোগিতায় 800 মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের ছাত্র মোহাম্মদ রাহুল। তিনি শারীরবিদ্যা বিভাগে তৃতীয় সেমিস্টারে পড়ুয়া। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের এই অ্যাথলেটের স্বপ্ন দেশের জার্সি গায়ে অলিম্পিক গেমসে খেলার সামনে বড় ইভেন্টে খেলার জন্য শিলংয়ে প্রস্তুতি নিচ্ছেন আপাতত। তার সাফল্যে নিশ্চয়ই আমরা সকলেই খুশি হয়েছি, তাই তার জন্য একটা জোরে হাততালি।

বার্তায় রয়েছেন মানসী বড়াল মধুপুর বহরমপুর থেকে লিখছেন, আজকের এই বিশেষ দিনে শুভ সকালে শুভেচ্ছা জানাই। জীবনকে সুস্থ এবং সুন্দর রাখতে যোগীর ভূমিকা অপরিসীম, কারণ যোগ আমি শৃঙ্খলা, কাজের মধ্যে থেকেও নিজেকে চিনতে পারা, নিজেকে সুস্থ থাকলে পরিবারের সবাইকে এমনকি সমাজকেও ভালো লাগবে। আমার দিন শুরু হয় প্রাণায়াম দিয়ে, রাত্রি দিন সকালে লেবুর রস খেয়ে ছাদে গিয়ে আমরা খেতে খেতেই প্রাণায়াম যোগায়ন করি এবং খুব ভালো আছি। এতক্ষণ টিভিতে যোগ ব্যায়াম দেখে জানতে পারলাম যে আমি ঠিক পথেই এগোচ্ছি। সবাইকে পদ্ধতিতে আহ্বান জানাচ্ছি। নমস্কার জানিয়েছেন মানসী বড়াল মধুপুর বহরমপুর থেকে। আসলে যোগ ব্যায়াম কেবল দেহের অঙ্গগুলি নয়, আমাদের মস্তিষ্ক, আমাদের মন, আত্মার একটা ভারসাম্য তৈরি করে। এই কারণে শারীরিক সমস্যা ছাড়াও যোগের মাধ্যমে মানসিক সমস্যা কেটে উঠে। আর যোগের এই গুণটি জেনে বিশ্ব এটিকে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ করেছেন। এই বিশ্ব যা এখন করোনা পরবর্তী সময়ে নানাবিধ সংকটের সঙ্গে লড়াই করছে, অনুক্রমতার জন্য যোগের গুরুত্ব ভালোভাবে বুঝতে পেরেছি আমরা। আন্তর্জাতিক যোগ দিবস 21 জুন 2015 প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল, যখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 24 সেপ্টেম্বর 2014 জাতিসংঘের সাধারণ অধিবেশন উপস্থাপন করেছিলেন। এই রেজুলেশন জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 11 ডিসেম্বর 2014 তারিখে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের 193 সদস্যর মধ্যে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাবে 177টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছিল। তারপর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 24 সেপ্টেম্বর 2014 তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে বলেছিলেন, যোগ ভারতের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য উপহার, এটি মন এবং দেহের একতার প্রতীক, এটি মানুষ এবং প্রকৃতির মধ্যে একটি যোগ সূত্র। যোগ আমাদের চিন্তা সংগ্রামের পাশাপাশি স্বাস্থ্যের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। যোগব্যায়াম কেবল একটি শারীরিক অনুশীলনই নয়, এটি আমাদের মধ্যে লুকিয়ে থাকা ঐক্যের অনুভূতি, বিশ্ব এবং প্রকৃতির আবিষ্কারের গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমাদের পরিবর্তিত জীবনধারায় সচেতনতা বৃদ্ধি করে, এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সহায়তা করতে পারে। সুতরাং আসুন আমরা সকলে মিলে আন্তর্জাতিক যোগ দিবসের জন্য কাজ করি। বন্ধুরা রয়েছেন আমাদের সাথে, আমরা যাব তাদের কথায়, কিন্তু আসুন তার আগে একটা গান শুনি।

0: 10 লাখের লটারি জিতেছি আমি।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: যাব আপনাদের পাঠানো বার্তায়। পাঠিয়েছেন মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল, তালপুকুর হাড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। শুভ সকাল জ্যোতিদি, ভালো আছেন নিশ্চয়ই? আমার শুভেচ্ছা নেবেন। আজকে শুভ সকালের বিষয় হলো যোগ দিতে ইচ্ছন্দে। আজ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। ব্যায়াম করলে আমাদের মন এবং দেহের উভয় ক্ষেত্রে উপকার পাই আমরা। ভারতের প্রাচীনকাল থেকেই এই যোগ ভারতের প্রাচীনকালের সূচনা করে। আমাদের উচিত যোগ ব্যায়ামের মাধ্যমে আমাদের অনেক রোগ সেরে যায়। পাঁচ ভক্ত নামাজের ক্ষেত্রে যোগের বিরাট উপকার হয়। সকল শ্রোতা বন্ধু এবং জনগণ, যোগ ব্যায়াম করুন, ভালো থাকবেন। পাঠিয়েছেন মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল, তালপুকুর হাড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে। বার্তা দিয়েছেন মৃণাল পাল, লিখেছেন সারগাছি বিনাকার, মুর্শিদাবাদ থেকে লিখছেন। বিষয় যোগ দিতে ইচ্ছন্দে। আর যোগ দিবসে প্রত্যেকের যোগ করা উচিত, কারণ যোগ মানুষের শরীরে অনেক রোগ বাসা বাঁধতে দেয় না। যোগ মানুষকে এক আচার আচরণ শেখায়, মানুষকে সুস্থ রাখে। আজ এই যোগ দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মৃণাল পাল। টেলিফোনে যাই 9434921300 তে। নমস্কার,
3: শুভ সকাল।
2: শুভ সকাল, কার সঙ্গে কথা হচ্ছে? স্বাগত আজকের অনুষ্ঠানে।
3: যোগ দিতে এই ছন্দে মন চাই, কিন্তু যখনই বলছি তখন শূন্য থেকে শূন্য আবার ফিরে আসছি। সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষে যোগ রয়েছে, কিন্তু তা ছিল বাড়িতে বাড়িতে। আজকে জাতীয়করণ শুধু নয়, সমগ্র ধরিত্রীতে যোগের প্রভাব দেখে বিস্মিত হয়ে যাচ্ছি। রাজনৈতিক স্বচ্ছতা এবং সুস্থতার এক দৃষ্টান্ত। যোগের যে ব্যক্তি পূর্ণতার শিখরে, তৎকালীন ভিডিও নিত্যসুন্দর ত্রিবেদীর যোগ ব্যায়াম প্রত্যক্ষ করেছি। স্বচ্ছতার এক প্রতিমূর্তি যেখানে থাকুন তার প্রতি রইল আমার প্রাণ ভরা শুভেচ্ছা। যোগ সবাইকে যোগ করে দেয় বলে গভীর বিশ্বাস। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
2: এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া তথ্য জানাচ্ছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কিছু অংশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তারই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার খবর।
4: আমি দিদি ভাই একটা আশ্রমে আজ অনেকদিন ধরে মানে জড়িত, ওইখানে করা হতো। আমার তো তখন যন্ত্রণা হতো কোমরের, এবার তখন জানতাম না যে কোমরের হাড় খেয়ে গেছে। করা হতো যে তার ভালো হয়নি, যে ব্যাঙ্গালোর যে অপারেশনটা করা হলো ওইখান থেকে আমাকে সাংবাদিকতা অপারেশন হয়েছিল। যেদিন অপারেশন হয়েছে দিদি ভাই সেদিনই আমাকে ব্যায়াম করিয়েছে ডাক্তারবাবু, তো যে ডাক্তারবাবু তো অপারেশন করিয়েছে, কিন্তু সেদিন থেকেই আমি ব্যায়াম করি। আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। আর ইয়ে হয়েছে, সবাই তার যোগ ব্যায়াম করা অবশ্যই দরকার। আর আমি একটা নরেন্দ্র মোদীকে মানে ইয়ে করছি, উনি যদি স্কুলে যদি বাচ্চাদের যদি টিফিনে যদি যোগ ব্যায়ামটা করায় খুবই ভালো হয়। মানে বাচ্চারা তো বাড়িতে করবে না, ওই তো যদি করে স্কুলে তাহলে ওইটা খুবই ভালো হয়, এইটুকুই বললাম।
2: অবশ্যই অবশ্যই, সেই ভাবনা সেই সচেতনতা প্রসারের জন্য এই দিবসের আয়োজন, তাই না? যোগ দিবস পালন হচ্ছে শিশুদের এবং মধ্যে যাতে সচেতনতা ছড়িয়ে যায়, তারাও যেন প্রত্যেক দিন সকালবেলায় আমরা যেন নিত্য কর্ম করি সেই মতো যেন প্রতিদিন আমরা একটু পালন করি বা অভ্যাস করি। আশা করি আমাদের একটু শরীর সম্পর্কে আমাদের ভালো আছেন, যোগাভ্যাসে আপনি যে ভালো আছেন, অনেক আপনার যন্ত্রণার উপশম হয়েছে, এটাই সাফল্য তাই না?
4: আমাকে যে বেঙ্গালোরের ডাক্তারও বলেছিলেন, সাই বাবাকে দেখাতে গিয়েছিলাম, বলেছিল ছেলেকে যদি না তোমার মাথা অপারেশনটা করা বেঙ্গালোরে যাবে, সাইকেল হুইল চেয়ার নিয়ে থাকতে হবে, ব্যায়ামটা করিয়ে অপারেশনটা করিয়ে দাও, করার পর এমনি উনি সুস্থ হয়ে যাবেন, ব্যায়ামটা করলেই ভালো হবে, করালেও খারাপ না করালেও খারাপ তোমরা করিয়ে দাও। আমি দিদি ভাই বিনা পয়সাতেই আমরা সুযোগটা আমি পেয়ে গেছিলাম দিদি ভাই।
2: খুব ভালো, আপনি সুস্থ আছেন, আমি কথা বলতে পারছেন এবং নিজের মুখে বলছেন যে আমি অনেকটাই ভালো আছি, এর চেয়ে আনন্দের কিছু হয় না?
4: আমাকে হুইল চেয়ার নিয়ে যদি না অপারেশনটা করা হতো, ব্যায়ামটা যদি না করতাম না দিদি ভাই, আমাকে হুইল চেয়ার নিয়ে বসে থাকতে হতো। আমার বয়সটা কিছু না, আমার এখন 40-45 বছর বয়স, মানে আমি মানে পরিশ্রম করি হোক আর ঘাটে পড়ে গেলেই হোক, আমার কোমরের হাতটা মানে খুব
2: তারপরে একটা সময় পর আমাদের হাঁটুতে কোমরে যন্ত্রণা শুরু হয়।
4: আর
2: আমরা এমন মানুষ, হ্যাঁ
4: আমরা
2: অবশ্যই আপনিও ভালো থাকবেন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাতে শুভ সকাল সুপ্রভাত শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। যোগ দিতে ছন্দে 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, এই দিনটি ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে উত্তর গোলার্ধে সূর্যের আলো বেশি পরিমাণে পাওয়ার কারণে দিনটা বড়দিন। দিবাভাগের পরিমাণ 13:28 দিদি ভাই। যোগ অর্থাৎ সংযোগ, যোগ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যোগ মানের বৃদ্ধি পায় অনুশীলনে, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে। সাধারণভাবে

শরীরের সাথে মনের সংযোগ, আধ্যাত্মিক জগতে যে বার্তার সাথে পরমাত্মার যোগ, প্রচলিত কথায় যোগের সারাই রোগ। আমি 2008 সাল থেকে নিয়মিত যোগাভ্যাস, প্রাণায়াম এবং খালি হাতে শরীরচর্চার মাধ্যমে সুস্থ আছি। অবসরের জীবনে শারীরিক কারণে নিয়মিত ওষুধ খেতে হয় না। আজ আমি পদ্মাসনে বসে এই মেসেজ লিখলাম। আন্তরিক শুভেচ্ছা সহ পাঠিয়েছেন সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে।

0: 9434921300 তে কে আছেন বন্ধু? নমস্কার, হ্যালো, কার সঙ্গে কথা বলছি? নমস্কার, কে বলছেন?
1: বলছিলাম যে আমি আজকে কথা আমার মেসেজ হোয়াটসঅ্যাপ করা হয়েছে, যে সকল করার বন্ধু হোয়াটসঅ্যাপ পাঠাবে তারা একটু ছোট করে লিখলে ভালো হয়।
0: আচ্ছা, আপনার বার্তা তো আমি একটু আগেই পড়লাম, তাই না?
1: আমি একটুই বললাম, বেশি বড় করে না লিখে ছোট করে লিখলে।
0: 9434921300 নমস্কার, হ্যালো, যারা বার্তায় এসছেন বার্তা পাঠাচ্ছেন তারা পুনরায় ফোন কলটা না আনলেই পারেন, তাই না? অনেক শ্রোতাবন্ধুরা রয়েছেন যারা অপেক্ষায় রয়েছেন। আমরা বুঝতে পারি অনবরত লাল আলো জ্বলছে এবং লিপছে, তাতে অসংখ্য শ্রোতাবন্ধুরা রয়েছেন আমাদের কলে। নমস্কার, হ্যালো, হ্যালো,
2: সত্যি উপযোগী বিষয় আজ থেকে 1400 বছর আগে এই পাঁচ ওয়াক্ত নামাজ উঠেছিল, তো সেই নামাজটার একটা অংশ আমি বলতে পারি। তো আমি যদি 13-14 বছর বয়স থেকে যোগাসন করতাম, কিছুদিন মধ্যে মানে নামাজটা কন্টিনিউ পাঁচ নামাজ পড়লেও অনেকটা যোগাসনের কাজ হয়।
0: হ্যাঁ,
2: মানে পাঁচবার দিনে পাঁচবার, তা এত ভালো জিনিস এটা মানুষ যদি মানে গ্রহণ করে একবার পেশা করে, তো আমার মনে হয় কারো ক্ষতি তো হবেই না, বরং যা উপকার আছে তা বলার নয়। যেমন হাঁটু ব্যথা, মাজরা ব্যথা, কোমর ব্যথা, পিঠা মেরুদণ্ডের ব্যথা, আমি বহুদিন ভুগেছিলাম, মধ্যে কিছুদিন নামাজ পড়া বন্ধ হয়ে গেছিল, দিয়ে জিনিসটা হয়েছিল আমার, আমি সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে আবার আকৃষ্ট করে সেই এখন হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সেই আমবাদ বলে একটা জিনিস, আর এই যে তাঁতক নামাজ ও ব্যায়াম, ওর সাথে ব্যায়ামটাও করি, সে সেই একটা ব্যায়াম নামাজরা ফিজিওথেরাপি দেখিয়ে দিয়েছিল ডাক্তারবাবু কলকাতা মেডিকেলে, সেটাও করি, নামাজটা পাঁচক করি। তো এবার একবারে নাই, আমি এখনো 50 কেজি ওজন আমার, আমি 55-60 কেজি মাল ঘাড়ে করে নিয়ে যেতে পারি, আর তখন 10-20 কেজি মাল মাথায় নিয়ে কার প্লেস কেটে হতো মেরুদণ্ডে ফাইনাল করে দেখা। তো এত বড় মানে
0: যতটা আপনি লোড নিতে সক্ষম হবেন ততটাই নেবেন, জোর করে মানে নিজের শারীরিক সক্ষমতা প্রমাণ করার জন্য যে আপনি আপনার ওজনে দ্বিগুণ ওজন আপনি ভার বহন করবেন সেটা মনে হয় না করাই ভালো, তাই না? ভালো থাকবেন, কেন অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন, কেমন? পাখুরিয়া বহরমপুর থেকে পাঠিয়েছেন সৌমেন মন্ডল, লিখেছেন আজ বিশ্ব যোগ দিবস, আমার শুধু আজ যোগ দিবস বা ব্যায়াম করব তা নয়, প্রতিদিন আমাদের ব্যায়াম করা প্রয়োজন, যোগ মন এবং শরীরের মধ্যে যোগ সাধন করেন। একদম ঠিক কথা লিখেছেন সৌমেন মন্ডল বাবু, প্রত্যেকটা দিন আমরা যদি একটু করে সময় কোনোদিন 30 মিনিট কোনোদিন 45 মিনিট সময় যদি নিজের জন্য আমরা ব্যয় করি এবং সেটার মধ্যে যোগ ব্যায়াম করি আমরা, তাহলে কিন্তু আমাদের শরীর মন দুটোই কিন্তু স্বাস্থ্যকর হয়, তাই না? বার্তা লিখছেন কান্তনগর থেকে মহুয়া দত্ত, লিখছেন আজ 12তম আন্তর্জাতিক যোগ দিবস 2026, সারা বিশ্বের সঙ্গে আমার ঘরে অত্যন্ত সাড়ম্বরে আনন্দ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। শতকরা 100 ভাগ গৃহবধূ হিসেবে দিনে অধিকাংশ সময় আমার এবং আমার পরিবারের ব্যবস্থাপনাতেই কেটে যায়, সারাদিনই আমার কাছে কোনো উদ্বৃত্ত সময় থাকে না আলাদাভাবে শরীর চর্চা করার, তাই আমি বহুদিন থেকে ঘুম থেকে উঠেই নিত্যকর্ম হিসেবে বেছে নিয়েছি যোগচর্চা অনুশীলনকে। আজকে আমি যোগচর্চা করছি, এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ এবং সাবলীল। আপনারা নিয়মিত যোগচর্চায় সামিল হয়ে সুস্থ হয়ে থাকার চেষ্টা করবেন। নমস্কার জানিয়েছেন আমাদের বন্ধু মহুয়া দত্ত কান্তনগর থেকে। অবশ্যই একদমই তাই, এই যে আপনি লিখেছেন না, নিত্য কর্ম হিসেবে বেছে নিয়েছেন যোগচর্চাকে, সত্যি কথাই এই ভাবনাটাই আমাদের প্রয়োজন। প্রত্যেক দিন নিয়মিতভাবে যে কাজগুলো আমরা করি, যেমন আমরা আহার গ্রহণ করি, আমরা স্নান করি, সেরকমভাবে যদি এই বিষয়টাকেও আমাদের মধ্যে নিয়ে নিতে পারি, তাহলে তার সুফল আমরা নিশ্চয়ই পাব। ভালো থাকবেন, আপনার সঙ্গে থাকবেন, আমরা ফোনে যাই।
3: হ্যালো,
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
3: আমি জিয়াউস থেকে বাজার ছাড়তে বলছি।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন।
3: এই যোগ দিবসে, আচ্ছা বিশ্বযোগ দিবসে সকল হয়েছে, একটা কথা বলা আছে সকলের জন্য,
0: ঠিক বলেছেন আপনি, এটা একদম
3: জীবন
0: কাজের খবরের জন্য ভারত সরকারের আয়ুষ মন্ত্রক পরিচালনাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন কর্তৃপক্ষ রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছেন। মোট শূন্যপদের সংখ্যা 176। শিক্ষাগত যোগ্যতা পদ অনুসারে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা নির্দিষ্ট ট্রেডের স্পেশালাইজেশন সহ বিই অথবা বিটেক অথবা বিকম, এছাড়া বিএসসি নার্সিং অথবা নার্সিং ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে অনলাইন কম্পিউটার বেস টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 31 জুলাই 2026 তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটি www.ccrun.res.in। বিষয়টি জানতে দেখে নিতে পারেন 6 থেকে 12 জুন তারিখের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। শুনলাম কাজের খবর। নমস্কার, হ্যালো,
4: নমস্কার,
0: কার সাথে কথা বলছি?
4: বহরমপুর কাকিমা থেকে মনোরাস।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকে বিষয়ে কথা বলি যোগ দিতে এই ছন্দে, কিভাবে কাটছে আজকের দিনটা আপনার সকাল থেকে?
4: যোগ আমি করি না, কারণ আমার সময় হয় না, সকালে জানা বাড়ি খেলা করতে হয়।
0: সব কাজের মধ্যে এটাও একটা কাজ ধরলে অসুবিধে কোথায়?
4: বাড়ির প্রচুর কাজ করতে হয়, আমার বাড়িতে হাঁড়া ঠুড়ি হাঁড় দিয়ে আর বউ কাজ করতে হয়, বউ পারে না, আমার বউ শরীর ভালো না, যার জন্য সময় হয় না, আমি নিজের কাজ থেকে। তার জন্য আমি একটা কথাই বলবো, তারা রোজ ফোন করেন না, একদিন পর পর করুন, তাহলে সবাই কথা বলতে পারবে, এটা আপনাদের নিজের পৈতৃক সম্পত্তি না। নমস্কার।
0: দেখুন, আমরা অনলাইন অনুষ্ঠান করছি, আজকে যোগ দিবসের অনুষ্ঠান, আমাদের বিষয় যোগ দিতে এই ছন্দে, এই বিষয়ে কথা হোক না কেমন? আপনাদের অভিযোগ থাকলে অবশ্যই আমাদের সুজানস অনুষ্ঠান রয়েছে, সেখানে আপনার লিখিত আকারে মনের কথা, মনের ব্যথা সবটাই প্রকাশ করুন, কেমন? আমাদের সঙ্গে বার্তা রয়েছেন বানপুর চাঁদপুর নদীয়া থেকে। রজত বিশ্বাস লিখছে, এটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আমরা, আর যোগ দিবস কাল ছিল পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গের গর্বের দিন, এত বড় একটা অনুষ্ঠান পশ্চিমবঙ্গের উপহার পেল যোগ দিবস। এ সবাইকে জানায় একটাই কথা, যে সবাই ব্যায়াম করুন, যদি কোনো কারণে এখন সময় বের করতে না পারেন তাহলে একটু বিকেলেও করুন, শুধু একদিন করব আর ছবি ফেসবুকে পোস্ট করবো, এটা এটা করলে হবে না, প্রত্যেকদিন অভ্যাস করতে হবে। আমি রোজ করি, আপনারাও করুন, ভালো থাকবেন। রজত বিশ্বাস বার্নপুর চাঁদপুর নদিয়া থেকে লিখেছেন। একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের পিছনে একটা বড় কারণ রয়েছে। ভারতীয় সংস্কৃতি অনুসারে গ্রীষ্মের অবিচ্ছিন্নতার পরে সূর্য দক্ষিণে নেমে যায়। একুশে জুন বছরের দীর্ঘতম দিন হিসেবে বিবেচনা করা হয়, আর এই দিন সূর্য খুব তাড়াতাড়ি ওঠে এবং দেরি করে অস্ত যায়। যদিও একজন ব্যক্তিকে দীর্ঘ জীবন দেয়, কথিত আছে যে সূর্যের দক্ষিণায়নের সময় আধ্যাত্মিক কৃতিত্ব অর্জনে খুব উপকারী, তাই একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়।
5: বছর ক্লাব করেছি দিদি ভাই, তো যোগের কি মর্ম আমি খুব ভালোভাবে জানি। একটু আগে একটা ম্যাডাম মেসেজ করেছিলেন, দেখুন দিদি ভাই একটা জিনিস, এখন তো মিক্সির পাড়া চলে এসছে, মানুষ শিল নোড়াতে বাটনা বাটা ভুলে গেছে, শিল নোড়াতে বাটনা বাটা মানুষের মেয়েদের একটা ব্যায়াম। কিন্তু দিদি ভাই আমি শহরে সেটা দেখতে পাই না, যারা শিল নোড়ায় ব্যায়াম, যারা শিল নোড়ায় বাটনা বাটে তাদের শরীরে কিন্তু চুল থেকে আঙুল দিয়ে একটা শরীরে ব্যায়াম হয় দিদি ভাই। এখন তো মিক্সিতে দিয়ে দিচ্ছে মশলা গুঁড়ো করে দিদি চুল থাকছে দিদি ভাই, এটা কিন্তু মানে একটু সময় শোক লাগার জন্য হয়েছে দিদি ভাই। কিন্তু যোগ ব্যায়াম দিদি ভাই খুবই খুবই খুবই খুবই দিদি গুরুত্বপূর্ণ, তাদের শরীর ভালো থাকে, মন মেজাজ ভালো থাকে। কেউ ঘুম থেকে উঠছে 10টার সময়, কেউ ঘুম থেকে উঠছে 7টার সময়, একটা টাইম টেবিল যদি করে নেয় না দিদি ভাই দরকার নাই, আমি বলি দরকার নাই, একটু সকালবেলা মর্নিং ওয়াক হোক না, ছাদেই একটু শরীরটাকে হিলানো যাক না,
0: তাহলে
5: কত ভালো হয় বলুন দিদি ভাই।
0: আমি
5: বলবো যোগ ব্যায়াম করা খুবই প্রয়োজন, সকালবেলা ঘুম থেকে উঠলাম 5টার সময়, বাড়ির আশেপাশে সব কাজ করলাম, ছাদে গেলাম, একটু ফ্রি আন করলাম, শরীরটা ভালো হলো, স্নান করবো, গাই যাবো, একটা মুডি থাকবে আলাদা দিদি ভাই।
0: সকালবেলায়
5: মানুষকে বলবো ঘুম থেকে উঠে বাসি মুখে দু গ্লাস খালি পেটে জল খেতে, আমি সবাইকে মানে বলবো এটা, সকালবেলায় ঘুম থেকে খালি পেটে দু গ্লাস জল, তাতে শরীরে যে সকালবেলা ঘুম থেকে উঠলাম শরীরে জলটা পড়লো, শরীরটা সতেজ হয়ে গেল। গাছে জল পড়লে যেমন গাছ সতেজ হয়ে যায়, সেরকম শরীরে জল পড়লে শরীর সতেজ হয়ে যাচ্ছে ভাই। আরো সেটা বলবে
0: শরীর ভালো থাকবেন,
5: ভালো থাকবেন,
0: সঙ্গে থাকবেন,
5: ভালো থাকবেন।
0: খুব দ্রুতই আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, বাড়তে রয়েছেন শুনে থাকুন। পাঁচ ধূপী ছাদার পাড়াটাকে লিখছেন, শুভ্র স্বচ্ছ সুন্দর সকালে শরীরকে সুস্থ রাখতে যোগব্যায়াম আমাদের ক্ষণস্থায়ী জীবনকে, শরীরকে প্রতিদিন ওষুধমুক্ত সুস্থ সবল করে রাখে, তার জন্য যোগ করা ভীষণভাবে দরকার। পাঠিয়েছেন মণি জলকর চুয়াপুর থেকে, নমস্কার জানিয়েছেন ভীষণ মণিকে। নমস্কার নিলাম, তুমি ভালো থেকো, আমি নিয়মিত যোগাভ্যাস করি, এতে শরীর মন ভালো থাকে, লিখেছেন।

ছন্দে ছন্দিত হতে পারবো আমরা। পাঠিয়েছেন আমাদের বন্ধু রীনা রায় মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে। হ্যাঁ বন্ধুরা, সময় প্রায় শেষ। শেষ কথা ছোট্ট করে বলি, যোগাসন করার ক্ষেত্রে বয়সের কোনো বাধাই নেই। উৎসাহী হলে যে কোনো বয়সে যোগ সাধন করা যায়। যোগাসন করার ক্ষেত্রে বিশাল কোনো জায়গারও প্রয়োজন নেই, নেই কোনো যন্ত্রপাতি বা প্রশিক্ষণ সামগ্রীর প্রয়োজন। প্রয়োজন হলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্থান যেখানে আলো হাওয়া ভালোভাবে প্রবেশ করবে, তার সঙ্গে চাই একটা ফ্লোর ম্যাট বা মাদুর। অবশ্যই যোগাসন করার সদ ইচ্ছা, নিয়মিত যোগব্যায়াম করুন,

স্টুডিওর ঘরে চুপ তাকাচ্ছে, বলছে সময় শেষ, আবার কথা হবে অন্য কোনো দিন। সকলের শুভ হোক, ভালো থাকুন, সুন্দর থাকুন সবাই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার, কারিগরি সহায়তায় সাধন চন্দ্র সর্দার।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতের অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: लेकिन भारत ये भी जानता है कि शांति की रक्षा के लिए सामर्थ्य भी उतना ही आवश्यक है, समृद्धि की रक्षा के लिए सुरक्षा आवश्यक है और भविष्य के निर्माण के लिए आत्मनिर्भरता अनिवार्य है। आज INS अजय, INS जूनागिरी और INS संशोधक इसी भावना के प्रतीक बनकर भारतीय नौसेना में शामिल हुए हैं। ये उस भारत के प्रतीक हैं जो 21वीं सदी में अपने सामर्थ्य को पहचान रहा है, जो अपनी क्षमताओं पर विश्वास कर रहा है और जो दुनिया के सामने नए आत्मविश्वास के साथ तेज गति से ऊर्जा से भरे हुए संकल्प के साथ निरंतर आगे बढ़ रहा है। साथियों, इस शुभ अवसर पर मैं नेवी के सभी साथियों को, देशवासी के सभी साथियों को अनेक अनेक शुभकामनाएं देता हूं। मैं एक बार फिर भारतीय नौसेना को, सभी वैज्ञानिकों, इंजीनियरों, श्रमिकों और देशवासियों को हृदयपूर्वक बहुत बहुत बधाई देता हूं। धन्यवाद।
1: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তার বক্তব্যের মধ্যে তিনি ভারতবর্ষের ভারতীয়দের স্বপ্নের কথা, আশার কথা, সংকল্পের কথা, প্রতিজ্ঞার কথা সবটা আমাদের শোনালেন। তিনি জানালেন যে সমৃদ্ধি, শান্তি আর প্রগতি অত্যন্তর যদি প্রয়োজন হয় তবে অবশ্যই সামর্থ্য, সুরক্ষা এই সব কিছুর দরকার রয়েছে। শান্তি, সমৃদ্ধি আর প্রগতিকে এগিয়ে নিয়ে চলতে পারে সামর্থ্য, সুরক্ষা আর একই সঙ্গে সবটাকে ধরে রাখে আত্মনির্ভরতা। আজ সকাল থেকে এই সময় পর্যন্ত এই সম্পূর্ণ বার্তা আমরা পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সকালের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শান্তির বার্তা আর একই সঙ্গে সমৃদ্ধির বার্তা, তার সঙ্গে শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট থেকে এই মুহূর্তে যে তিনখানি যুদ্ধ জাহাজ দেশীয় প্রযুক্তিতে, দেশীয় উৎপাদনে নির্মিত যে তিনখানি যুদ্ধ জাহাজ INS কুমারহাল্লায় সংশোধন এবং সংশোধক এবং INS আগ্রায় তাদের যে যাত্রা পথের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তিনি কিন্তু জানিয়ে দিলেন যে শুধুমাত্র শান্তি সমৃদ্ধি নয়, তাকে রক্ষা করা, তার সুরক্ষা, তার প্রগতি সবটাই ভারতবর্ষের একেবারে পাখির চোখ। সে কারণে আত্মনির্ভরতাও অবশ্যই দেশের হাত ধরে

যেতে যাওয়া যা ভারতীয় নৌবাহিনীর হাত সুদৃঢ় করল। তাই শুধু নয়, একই সঙ্গে বিশ্বের প্রতি ভারতের বার্তা, আত্মনির্ভরতার বার্তা, সুরক্ষার বার্তা, সমৃদ্ধির বার্তা, সব তাই কিন্তু এই একটি অনুষ্ঠানের মধ্যে আমরা দেখতে পেলাম যা ভারতবাসী জানিয়ে দিল সমগ্র বিশ্ববাসীর কাছে। এ ভারত নতুন ভারত, ভারত শ্রেষ্ঠ ভারত, বিকাশ পথের পথে এগিয়ে চলা এই ভারত তার উন্নতির কথা বলে, তার সমৃদ্ধির কথা বলে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই তিন যুদ্ধ জাহাজের যাত্রাপথ সুগম হোক, আর একই সঙ্গে ভারতবর্ষের ক্রমাগত এগিয়ে চলার এতে যাত্রাপথ তারও সুগম সে যাত্রাপথ হোক, এই কামনা করে শেষ করি আজকের

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ভারতীয় যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন। এই অনুষ্ঠানটির বাংলা ভারত বিবরণে এসেছিলেন আপনাদের সঙ্গে ছিলেন সর্বনিষ্ঠা সরকার।

আর একটা রবিবারের সকাল, আর আজকের রবিবার খানিকটা বিশেষ, কারণ আজকের দিনটাই নানা দিক দিয়ে বিশেষত্বপূর্ণ। আজ বিশ্ব যোগ দিবস। শরীর ও মনকে ভালো রাখতে শরীর চর্চা, যোগাভ্যাসের গুরুত্ব আজ আমি নানাভাবে জানছি এবং নিজেদেরকে আরো সেই চর্চার মধ্যে নিয়োজিত করার প্রতিজ্ঞা নিচ্ছি বলা যায়। তার সঙ্গে সঙ্গে আজ 21 জুন বিশ্ব সঙ্গীত দিবস। শরীর চর্চা যেমন শরীরকে ভালো রাখার জন্য, মনকে ভালো রাখার জন্য ভীষণ প্রয়োজনীয়, ঠিক তেমনি সুর তাল ছন্দ, এই তিনটি যোগ কিন্তু আমাদের শুধু মন নয়, শরীরকেও ভালো রাখে। আর সুর বোধ হয় এমন এক আবেগ, এমন এক মায়া শুরু হয়েছে যা সমস্ত দেশ কাল ভাষার সীমানাকে ডিঙিয়ে সকলকে এক করে নিতে পারে, বিশ্ব আত্মার সঙ্গে আমাদের জুড়ে দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র সুর। সেই সুরের সাধনার দিন আজ, এ শুধু গানের দিন মনে যায়। তাই গানের ভেলার আজকের প্রথম গান সন্ধ্যা।

কান খুলে আজকে শুধু গান গাইব মনের আনন্দে, সেখানে কোনো অভিমান দুঃখ কষ্ট নয়। যেটুকু রাগ থাকবে গানের রাগ থাকবে, রাগ রাগিনের খেলা থাকবে আজ সারাদিন দুপুরে আমাদের মন প্রাণ জুড়ে। পরের গান দোহারের

গান আসলে এক সাধনের পথ। যারা প্রকৃত সাধক হন, সঙ্গীত চর্চার মধ্য দিয়ে যেন ঈশ্বর সাধনায় তারা মেতে থাকেন। আর একজন শিল্পী হয়তো কালের নিয়মে এই জগৎ ছেড়ে তাকে চলে যেতে হয়, কিন্তু একজন শিল্পীর চিরকালীন অমরত্ব আমাদের মনে থেকে যায়। তার সৃষ্টি, তার সুর, তাল, ছন্দ আর কথার মধ্য দিয়ে, যে রং সুরের মধ্য দিয়ে তিনি ছড়িয়ে দিয়ে যান, সেই রং চিরকালীন হয়ে থাকে প্রজন্মের পর প্রজন্মের মনে। পরের গান কুমার শানুর কণ্ঠে।

জীবনের দুঃখ কষ্ট আনন্দ প্রাপ্তি অপ্রাপ্তি যাই হোক না কেন, আমরা সব কিছুর যেন আশ্রয় খুঁজে পাই সুরের মধ্য দিয়ে। যারা সৃষ্টি করেছেন সেই কথা সেই গানের সুর, যখন মনটা খুব ভারাক্রান্ত হয়ে থাকে কোনো কারণে, ঠিক নিজের পছন্দ মতো সেরকম একটি গান আমরা খুঁজে নিই, সেটা শুনে যেন মনটা কেমন একটা ভালো হয়ে যায়। যখন কোনো আনন্দের সুর চলতে ফিরতে গানে ভেসে আসে, তখন মনের মধ্যে সেই আনন্দের একটা আবেশ কিন্তু খেলে যায়। শরীর মায়া এমনই, তাই সবসময় যেন ইচ্ছে করে একটু সুরের সঙ্গে থাকি, গানের সঙ্গে থাকি। বলতে ইচ্ছে করে ও গানওয়ালা একটা গানই শোনাও না, সেরকম একটি গান কবি সুমনের কণ্ঠে।

বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। এই পাল্টানো সময়, এই পাল্টানো সময়।

চলে গেছে মুখ ফিরিয়ে, এই ফাটকা বাজির দেশে, এই ফাটকা বাজির দেশে স্বপ্নের

সূর্যনী আসলে এক সেতুর নাম। কিছু কিছু সম্পর্কে সুরি হয়ে ওঠে আমাদের মনের কথা প্রকাশের মাধ্যম, কখনো ভালোবাসা, কখনো শ্রদ্ধা, কখনো বা কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা আশ্রয় নিই সেই সুরেরই। পরের গানের শিল্পী আশা ভোসলে।

গাছ যেমন মাটি থেকে তার ওষুধ সংগ্রহ করে বড় হয়ে ওঠে, ডালপালা বিস্তার করে, ঠিক তেমন গানও যেন আমাদের জীবনের অভিজ্ঞতা থেকেই তার কথা আর সুরকে সংগ্রহ করে নেয়। আমাদের সকল অভিজ্ঞতায়, সকল অনুভূতিতে গান থাকুক, সুর থাকুক। আর আজকে এমন একটা দিনের মিলন, একদিকে বিশ্ব যোগ দিবস, একদিকে বিশ্ব গান দিবস। সারা বিশ্বে কিন্তু এখন মিউজিক থেরাপিও ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে, তাই শরীর ও মনকে ভালো রাখতে সুর থাকুক, যোগ থাকুক, একসঙ্গে আমরা ভালো থাকি, এটাই বোধহয় চাওয়া হোক আজকের দিনে। গানের ফেলার একদম শেষ পর্বের দিকে আমরা এগিয়ে চলেছি। আজকের শেষ গান শ্যামল মিত্র এবং ইলা বসুর কণ্ঠে।

0: আভাস গুনগুন করলাম তা তুমি কি গেস করতে পারলে যে কোন গানটা গুনগুন করলাম?
1: তুমি যে মুহূর্তে গুনগুন করাটা শুরু করলে আমি তখনই বুঝতে পেরেছি যে তোমার মনটা আজকে বিশেষ যে একটা অনুষ্ঠান আমরা করতে চলেছি তার জন্য তোমার মনটা করছে। তবে হ্যাঁ, আজ বিকেলের ডাকে আমরা চিঠিটা তো পাইনি, চিঠিটা আজকে আমরা সকালের ডাকেই পেয়েছি। আমরা ওয়াইভি পোস্ট বক্সে আজকে সেই চিঠির ঝাঁপি খুলে বসবো, কারণ সারা মাস ধরে আমাদের বন্ধুরা আমাদেরকে যে চিঠিগুলো পাঠিয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, সেগুলো আমরা পড়বো।
0: একদমই তাই, আমরা মেইলে প্রচুর চিঠি পেয়েছি যুববাণীর বন্ধুরা, যারা যুববাণী শুনে মানে রেগুলার যারা শুনে তারা অনেক চিঠি পাঠিয়েছে। আমরা কিছু চিঠি তার মধ্যে থেকে বেছে নিয়েছি, সেই সঙ্গে আমরা যে চিঠিগুলো পড়েছি তার মধ্যে থেকে যে চিঠিটা সব থেকে বেশি আমাদের পছন্দ হয়েছে আর যে চিঠিটা লিখেছে সেই মানুষটিও কিন্তু আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে,
1: তার কথায় আমরা একটু পরে যাব।
0: এবং তার সঙ্গে শুধু তার কথায় যাব না, সে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে, তার সঙ্গে সকলের আলাপও করিয়ে দেবো। আর সে যে চিঠিটা লিখেছে সেটা কিন্তু সেই পড়ে শোনা।
1: একদমই
0: একদমই তাই। তাহলে আজকের কি মনে হচ্ছে আবাস, আমাদের আজকে ওয়াইভি পোস্ট বক্সের আড্ডাটা কেমন হবে?
1: জমে জমজমাট হয়ে যাবে, আর এই যে একটা স্বপ্নময় ব্যাপার যে হবে আমাদের আজকে ওয়াইভি পোস্ট বক্সের আড্ডায়, সেইটার শুরুতে এই স্বপ্নের মায়াজাল বলতে একটা সুন্দর গান এখন থাকলো তোমার জন্য পরশ পাথরের উপস্থাপনায়।

0: মায়াজাল বুনতে বুনতে গানটা তো শুনলাম, আর গানের একটি কথা বন্ধু, আর আমরা বন্ধুদেরই চিঠি আজকে পেয়েছি।
1: একদমই তাই,
0: সঙ্গে তুমিও আমার বন্ধু।
1: নিশ্চয়ই,
0: ভুবনের গেস্ট যিনি আজকে এসেছেন, যা চিঠি সব থেকে আমাদের ভালো লেগেছে, সেও আমাদের বন্ধু।
1: একেবারেই তাই, আসলে যুবাণীর আড্ডাটাই তো বন্ধুদের নিয়ে আড্ডা। শুধু আমরা যে কথা বলছি তা নয়, তোমরাও আমাদের সঙ্গে নিয়মিত যে চিঠির মাধ্যমে, আমাদের ফেসবুকে কমেন্টের মাধ্যমে তোমরা যে আমাদের সঙ্গে যোগাযোগটা স্থাপন করো, এটা একটা বড় ঘটনা। একদমই তাই। তবে আর দেরি না করে অঙ্কিতা, এবার চলো তাহলে আমরা আমাদের প্রথম চিঠিতে চলে যাই নাকি?
0: একদম একদম, তাহলে আমরা প্রথম চিঠিতে যাই। আমাদের প্রথম চিঠি যেটা আমাদের লিখে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে দিশা অধিকারী। তার লেখার নাম ঝড় শেষে তরি ঘরে। তাহলে চলো পড়া যাক।
1: হ্যাঁ পড়ো।
0: রাত তখন প্রায় 12টা, টেবিল ল্যাম্পের মৃদু আলোয় ফোনের স্ক্রিনে তোর নামটা জলজল করছিল, আঙুলটা কল বাটনের উপর থমকে ছিল বেশ কিছুক্ষণ। আজ সারাদিনটা খুব খারাপ গেছে, ব্যর্থতা, চারপাশের অপমান আর না পাওয়ার হিসেবগুলো মাথার ভেতর ক্রমাগত হাতুড়ি পিটছিল। মনে হচ্ছিল তোকে এখন এসবটা না বললে বোধ হয় দম আটকে মরে যাব। তবুও ফোনটা লক করে রেখে দিলাম, কারণ আমি জানি ফোন করলে ওপাশ থেকে সেই পরিচিত শান্ত গলার আওয়াজটা ভেসে আসবে। কি হয়েছে রে তোর, গলা এমন শোনাচ্ছে কেন? আমি জানি তুই শুনবি, খুব মন দিয়ে শুনবি, আমার প্রতিটি কষ্ট তুই নিজের মতো করে অনুভব করবি। আর ঠিক সেটাই ছিল আমার ভয়, কিছু মানুষ অন্যের দুঃখকে স্পঞ্জের মতো শুষে নিয়ে নিজেকে নীল করে ফেলে। তুই ঠিক তেমনই একজন। সেদিন তাই একাই রাস্তায় নেমেছিলাম, অনেকটা পথ হেঁটেছিলাম একা একা। ল্যাম্পপোস্টের হলুদ আলো আর শহরের ফাঁকা রাস্তাগুলোয় সেদিন আমার গল্প শুনেছিল। ধীরে ধীরে বুঝলাম সব কষ্ট তোকে বলে দিতে হয় না, কিছু কষ্ট নিজের ভেতরেই চেপে রাখতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো একাই নরম হয়ে আসে। কয়েকদিন পর হঠাৎ তোর একটা মেসেজ এলো। কিছু হয়েছিল রে সেদিন রাতে? তোর মন ভালো নেই তাই না? আমি একটা ফেক ইমোজি পাঠিয়ে চটপট লিখলাম, আরে না, কি আর হবে, সব ঠিক আছে। তুই আর জোর করলি না, শুধু লিখলি, আচ্ছা তুই যখন বলছিস ঠিক আছে, তবে মনে রাখিস আমি কিন্তু আছি। সেদিন মনে হয়েছিল ভালোবাসা মানে সব কথা উজাড় করে বলে দেওয়া নয়, কখনো কখনো ভালোবাসা মানে প্রিয় মানুষটাকে নিজের বিষাদের ছায়া থেকে আড়াল করে রাখা, নিজের ক্ষতগুলো নিজে সারিয়ে তার সামনে শুধু এক চিলতে রোদ হয়ে থাকা। আর তাই যখনই খুব কষ্ট হয় আমি একটু দূরে চলে যাই, নিজেকে গুটিয়ে নিই একা এক চিলতে অন্ধকারে, তারপর যখন সব কিছু সামলে উঠি আমি ঠিক আবার ফিরে আসি তোর কাছে, যেমন মানুষ প্রবল ঝড় থেমে গেলে বুক ভরা শান্তি নিয়ে নিজের চেনা ঘরে ফিরে আসে। লেখাটা লিখেছে দিশা অধিকারী, অসাধারণ লেখা, কি বলো আভাস?
2: ভারী সুন্দর লেখা। এবং এই যে ব্যাপারটা যে ভালোবাসাটা তো একতরফা এখানে নয়, ভালোবাসাটা দুটো মানুষের মধ্যে ভালোবাসা।
0: একদমই তাই।
2: তাই আমি যখন কাউকে ভালোবাসছি, আমি জানি যে আমার ভালোবাসার মানুষটা সে সবসময় আমার জন্য রয়েছে, আমার কথা সে ভাবছে, আমার বন্ধু তো সে বটেই, সে আমার পরম বন্ধু। কিন্তু কোথাও গিয়ে যেহেতু সে আমাকে ভালোবাসে, সে আমার জন্য সবসময় রয়েছে, নিজের দুঃখ কষ্টগুলো দিয়ে তাকে যেন আমরা মানে তার পিঠটাকে যেন ভারী না করে ফেলি, তাকে যেন সেই বোঝাটা না বইতে হয়।
0: এখানে একটা ব্যাপার আমার মনে হয় যে ধরো আমাদেরও মানে আমরা যখন কাউকে ভালোবাসি একটা এক্সপেকটেশন না আমাদের মধ্যে থাকে, যেটা মানে সব কথা আমি কেন বলবো, সে কি বুঝতে পারছে না? এই এইটা কি তোমার মধ্যে আসে? আমার মধ্যে যেন ভীষণভাবে আসে যে সব কথা কি আমাকে মুখ ফুটে বলতেই হবে, সে কি বুঝে নেবে না?
2: এই এক্সপেকটেশনটা তুমি বলছো বটে, এটা সত্যি, এটা অনেকেই এই এক্সপেকটেশনটা থাকে,
0: মানে অনেকে হয়তো এখন অস্বীকার করতে পারে না আমাদের তো এরকম কোনো এক্সপেকটেশন নেই, কিন্তু তারও কিন্তু মনে মনে এটা আছে, এটা তুমি অস্বীকার করতে পারো না। এখন আমি কি করি সেটা আমি জানি না,
2: ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ যে আমাদের একটা এক্সপেকটেশন তো থাকেই, সেই এই এক্সপেকটেশনটা যে আমি সব কথা মুখে কেন বলবো, আমার কথাটা কি সে বুঝতে পারছে না? কিন্তু
0: আবার কখনো কখনো মনে হয় যে ঠিক আছে সব কথা বলার দরকার নেই, কিছু কথা না নিজের মধ্যে রেখে দেওয়া যায়।
2: হ্যাঁ নিশ্চয়ই। আর ওই যে এক্সপেকটেশনটা, সেটা কিন্তু যত আমাদের সম্পর্কটা আরো গভীর হয়, যত আমরা একে অন্যকে আরো ভালোভাবে জানতে থাকি, বুঝতে থাকি,
0: একদমই তাই,
2: কোনো একটা সময় গিয়ে যে এই ব্যাপারটা যেন খুব ন্যাচারালি আমাদের মধ্যে এসে যায়, তাই না?
0: সেটা এসে যায়। আর এই যে দিশা যে কথাটা লিখেছে যে মানে আমার মনের যে মানে যার সম্বন্ধে লিখেছে সেই যে মনের কথাগুলো সে তার পার্টনারকে বলতে চাইছে না, মানে তার বক্তব্য হচ্ছে ঠিক আছে অত বলার দরকার নেই, নিজের মধ্যেই রেখে দিস সেই কথাগুলো।
1: ঠিক ঠিক ঠিক। এই যে কেন বলতে চাইছি, যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে নিজের মধ্যে রাখলে আমি অন্য মানুষটাকে অতটা চাপ দিয়ে ফেলছি না, তার নিজের জীবনে তো দুঃখ কষ্ট রয়েছে, অস্বস্তি রয়েছে, সেই জায়গাটা থেকে আমি তাকে হয়তো কিছুটা মুক্তি দিচ্ছি, আমার নিজের বোঝাটা তার উপর চাপিয়ে দিচ্ছি না, এবং এর থেকে এক ধাপ এগিয়ে শুধু ব্যাপারটা যেন একতরফা না হয়ে যায় যে আমি বলে যাচ্ছি সে আমার সমস্যার সমাধানই শুধু দিয়ে যাচ্ছে, তার জীবনে সমস্যা আছে সেটাও ভাগ করে নেওয়া উচিত আমাদের।
0: সত্যি তাই, সেটা তো নিশ্চয়ই ভাগ করে নেব। আর দিশার চিঠিটা সত্যি, দিশা ভীষণ সুন্দর একটা চিঠি লিখেছো, তার সঙ্গে চিঠির শিরোনাম ঝড়ের শেষে তরি ঘরে, শিরোনামটা আমার ভারী ভালো লেগেছে।
1: একদমই তাই,
0: বড্ড সুন্দর শিরোনাম, ভীষণ আমি শিরোনামটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তাহলে দিশার চিঠি তো পড়লাম, এরপরে আভাস তুমি একটা কিছু পড়বে নাকি?
1: হ্যাঁ, আমি ঠিক পরের চিঠিটা চলে যাই। পরের চিঠি আমাদের লিখে পাঠিয়েছে শুভশ্রী কার্ভা, বাখরপুর কৃষ্ণবল্লভপুর হুগলি থেকে। ও, এটা একটা কবিতা।
0: ও ওয়াও, মানে
1: বাইশ গজে বিশ্বজয়, বিশ্বমঞ্চে সেরারও লড়াইয়ে ব্যাট বলি অস্ত্র, তেমনই গুরুত্বপূর্ণ ভিন্ন দেশের ভিন্ন রঙের বস্ত্র। বাইশ গজে লড়াই করে দেশের প্রতিনিধি একাদশ, ভালো খেললে বেড়ে যায় দেশের নাম যশ, সকল দেশের সকল যোদ্ধার হাতেই থাকে ব্যাট, ব্যাটারের পছন্দ নতুন নতুন ছবিতে ব্যাট নিজেকে ঢাকে, বোলার যখন বলটা করে থাকে ব্যাটের দিকেই চোখ, বল ব্যাট ছেড়ে স্টাম্পকে ছুঁলেই ব্যাটিং টিমে নেমে আসে শোক, বোলিং টিম উইকেট নিয়ে করছে যখন উচ্চাপন, ব্যাটিং টিম পরের বলেই ছক্কা মেরে বুকে ধরায় কাঁপন, ব্যাটারের হাত ধরে ব্যাট করে সেঞ্চুরি, সে টেস্ট হোক ওয়ান ডে কিংবা কুড়ি কুড়ি, যখন বোলার পরপর তিন বলে তিন উইকেট নেয়, সকল সমর্থককে হ্যাট্রিকের আনন্দ দেয়, ব্যাট বলের সাথে ফিল্ডিংটাও ভালো করা চাই, ক্যাচ ছাড়লে ম্যাচ হারা অনেক সময়ই দেখতে পাই, আমরাই জিতব বলে মুখে যতই করো বড়াই, কাপ জিততে ব্যাট বলে ফিল্ডিংয়ে করতে হবে লড়াই, এই লড়াইয়ে পুরুষ মহিলা উভয় দলই লড়ে, উভয় দলই কাপ জিতে দেশকে গর্বিত করে, টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি কাপ থাকুক যেই বেশে, টুর্নামেন্ট শেষে দেশের সেরা হাতেই বিশ্বকাপ উঠে অবশেষে, ইন্ডিয়া মেন্স উইমেন্স আন্ডার নাইনটিন সহ উইমেন্স ব্লাইন্ড ক্রিকেট টিম করছে বিশ্বজয়, তাই না যোগে তুলনাবাচক শব্দ প্রয়োগে করো না কাউকে ভস্য, আমরা আবার করব বিশ্বজয়, সে খবর ছড়িয়ে পড়বে জগৎময়, এটা আমাদের বিশ্বাস এবং আশা, সঙ্গে আছে সকল ভারতীয়দের শুভেচ্ছা এবং ভালোবাসা।
0: অসাধারণ আমরা চিঠি পড়লাম, আর চিঠিটা মানে কবিতা পড়ে আমাদের কেমন লাগলো সেটা আমরা জানাবো, কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে।
3: On the occasion of World Allergy Week, today we have Dr. Saurav Roy, ENT, Ghatal Subdivisional Hospital from Ghatal. So doctor, can allergic rhinitis lead to more serious issues if left untreated?
4: Allergic rhinitis, if left untreated, it can cause recurrent throat infection, recurrent ear infection, chronic sinusitis,

0: issued in public interest by Sun Pharma.
1: বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম তোমার সঙ্গে। আজকে ওয়াই ভি পোস্ট বক্সের আড্ডায় রয়েছি আমি আভাস, আমার সঙ্গে রয়েছে অঙ্কিতা। আর একটু আগে আমরা যে চিঠিটা পড়লাম অঙ্কিতা, একটা সুন্দর কবিতা, নিশ্চয়ই নিশ্চয়ই কবিতা, শুভশ্রী কারভা বাখরপুর কৃষ্ণবল্লভপুর হুগলি থেকে সেই চিঠিটা আমাদের লিখে পাঠিয়েছিল। সেই কবিতাটা সুন্দর কবিতা, 22 গজে বিশ্ব জয়। এই যে খেলাধুলা, এটা তোমাদের আনন্দ দেয়, তার সঙ্গে
2: খেলাধুলা করো আগে সেটা বলো।
1: নিশ্চয়ই করি, তুমি বলবে কি ভাবো?
2: না না, সেটা নাই বা বললাম, জেনে যাবে সেটা কি চাও?
1: তুমি বললে বলতে পারো। হ্যাঁ, তবে আমি ঘরে বসে অন্তত দুটোটা খেলতে পারি।
2: কিন্তু না, ঘরে বসে লুডো খেললে কিন্তু মানে আমরাও মানে একটু পুটন্ত করে যাবই, কিন্তু সেটা তো উচিত না। বরং আমাদেরকে মনে হয় একটু যদি আমরা শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকি, বা আমরা যদি কোনো ব্যায়ামের মধ্যে দিয়ে যাই, তাহলে মনে হয় আমাদের শরীরটা অনেক বেশি ভালো থাকবে। যেহেতু এখানে খেলার কথা উঠছে, আর যারা খেলছে তারা কিন্তু যথেষ্ট মানে শরীর স্বাস্থ্য সম্পর্কে ভীষণ ভাবে সচেতন।
1: আচ্ছা, তুমি হঠাৎ আজকে, আমি তো তোমাকে এত স্বাস্থ্য সচেতন দেখি না, তুমি হঠাৎ আজকে এত স্বাস্থ্য সচেতন হয়ে উঠছো, মানে বিষয়টা কি আজকে এই যে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে? হ্যাঁ, তোমার মানে যোগের সঙ্গে যোগাযোগ বছরে একটি দিন? না না না, এটা কিন্তু ঠিক নয়।
2: না না না, আমার সঙ্গে যোগের সঙ্গে যোগাযোগ বছরে একটি দিন নয়, আমি কিন্তু এখন নিয়মিত যোগা করি।
1: বাহ বাহ, খুব ভালো কাজ করো। আর শুধু অঙ্কিতা নয়, এই যে আজকে বিশ্ব যোগ দিবস, এই যে একটা আন্তর্জাতিক সেলিব্রেশন, সেটা কিন্তু আমাদের এই কলকাতা শহরে খুব হই হই করে উদযাপন করা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়, তার উপস্থিতিতে রেড রোডে যোগ দিবস পালন করা হচ্ছে, এবং সেখানে কাতারে কাতারে মানুষ এসে যোগদান করেছেন,
2: বহু মানুষ ছুটে এসেছেন, বহু মানুষ, শহরের মানুষ, গ্রামাঞ্চল থেকে বিভিন্ন মানুষ ছুটে এসেছেন শুধুমাত্র এই যোগ দিবসে অংশগ্রহণ করবে বলে। তাই আর মানে আমরাও চাইবো যেন আমরা যারা রয়েছে, আর আমাদেরও যারা পরিবারের মানুষজন, যারা বন্ধু বান্ধব চারিদিকে রয়েছে, আমরাও যদি একটু যোগদান করতে পারি, তাহলে আমাদের শরীরটা কিন্তু নানানভাবে ভালো থাকবে। আর শরীরকে ভালো রাখতে পারলেই কিন্তু আমাদের মনও ভালো থাকবে, আমরা সকলে ভালো থাকবো। আর আজকের এই যোগ দিবস উপলক্ষে কলকাতাতে যে অনুষ্ঠানটা হয়েছে, তাতে আমাদের বন্ধু অর্পণ সেখানে কিছু মানুষের কথাবার্তা নিয়ে এসেছে আমাদের সঙ্গে। এবার চলো আভাস,
1: সেটাই আমরা অর্পণের কথা শুনি। একদমই
3: আজকে শহর কলকাতার ঘুম ভেঙেছে একটু অন্যভাবে। আজকের দিনটা রবিবার, সাধারণত ছুটির দিন বলে শহর কলকাতার ব্যস্ততা খানিকটা কম হওয়া উচিত, কিন্তু রবিবার হলেও তারিখটা 21 জুন, আর আজকের দিনটা সারা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে। আর আজকে সকালে গোটা কলকাতার ঘুম ভেঙেছে অন্যভাবে। কেন বললাম এটাই ভাবছো তো? গত কয়েকদিন ধরে শহরের অন্যতম জনপ্রিয় রাস্তা রেড রোড সহ গোটা কলকাতার বিভিন্ন বিখ্যাত স্থাপত্য সেজে উঠছিল উপলক্ষ আন্তর্জাতিক যোগ দিবস। তবে আজকে তোমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রয়েছি আমি অর্পণ, আর আজকে সকালে 7টার কিছু পর থেকেই প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রেড রোডে সরকারিভাবে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। আর শুধুমাত্র যে কলকাতার শহর বা রাজ্যের মানুষরা এই উৎসবে যোগদান করেছেন তা কিন্তু একেবারেই নয়, এর সঙ্গে যোগদান করেছেন বিভিন্ন সরকারি আধিকারিকরা এবং স্কুল পড়ুয়ারাও। মোট 125টি স্কুলের ছাত্রছাত্রীরা যোগদান করেছেন এই যোগ উৎসবে। আর তোমার সঙ্গে কথা বলতে বলতেই আমি পেয়ে গিয়েছি কিছু বন্ধুদের, কথা বলে নেবো তাদের সঙ্গে। আপনার নাম আর আপনি কোথা থেকে আসছেন?
4: আমার নাম মিলা সমাদার, আমি রাজবিহারী বিধানসভা কেন্দ্রে থাকি।
5: আমার নাম রেবতী বাগচি।
4: কলকাতায় যে অনুষ্ঠিত হতে পারছে এবং আজকে সারা বিশ্বের সাথে কলকাতার নামটাও যুক্ত হয়ে 183টা দেশ যোগকে আপন করে নিয়েছে, এই আমাদের জগৎ শ্রেষ্ঠ জগৎগুরু যোগগুরু যিনি বলেছেন যে যোগের মধ্য দিয়ে আমাদের সমস্ত শারীরিক এবং মানসিক সমস্ত দুর্দশা দূর হবে, এবং আজকে কিন্তু সারা পৃথিবী এই যোগকে আপন করে নিয়ে নিজেকে ফিট রাখতে আমি নিজে রোজ 4 কিলোমিটার করে হাঁটি। এসে আমাদের একটা সেন্টার আছে, আমার ক্লাব আছে, সেই ক্লাবে আমরা এই যোগের সমস্ত ব্যবস্থা আছে, তার ট্রেনার আছে, আমরা সেখানে নিয়মিতভাবে সেইখানে আমাদের ওই যোগের আমরা করি, এবং সেখানে মহিলা পুরুষ এবং শিশু সকলে অবস্থান। এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে মানে মনে মনে স্বর্গে এসে পৌঁছলাম। এর চেয়ে ভালো আর থাকতে চাই না। আমরা নরেন্দ্র মোদীর দৌলতে আমরা এই 12তম যোগ দিবসটা সারা পৃথিবীব্যাপী ভারতবর্ষ এবং কলকাতা এই যোগ দিবস পালন করে মানুষের সুস্থতা কামনা করে।
2: ভালো লাগছে, নিজেকে খুব রিফ্রেশ লাগছে, নিজের নতুন করে নিজেকে চেনা যাচ্ছে। ঘর বন্ধ পরিবেশ, যোগা দিবস মানে যোগা ডে আসলে আমাদের নিজেকে চিনতে না পারা, নিজের নিজের বিজি লাইফকে কাটানো, বাট আজকের দিনটা এসে এই মুহূর্তটা কাটিয়ে খুব আনন্দিত। আমরা ব্যস্ত হয়ে ওঠে না, কিন্তু যখনই টাইম পাওয়া হয় নিজেকে করা হয়। খুব ভালো অভিজ্ঞতা। উনি আমার টিচার, উনি আমার বাবা, তো ওনার সাথে যোগাসন করতে পেরে আমি ছোট থেকে ওনার কাছে যোগাসন শিখেছি। ওনার কাছে আমার যোগাসনের হাতটা ধরে এগিয়ে যাওয়া, তো সেখানে আজকের দিনে এইখানে এসে আরো খুশি আমি।
3: আমরা এখন খুব সহজেই হার মেনে নিই। পরিস্থিতি যখনই আমাদের বিপক্ষে চলে যায় তখনই আমরা হার মেনে নিই, কিন্তু এই বিফলতার মাঝেও সফলতার চাবিকাঠি লুকিয়ে রয়েছে, এই বিশ্বাস রেখেছেন যিনি। এবার চলো তার সঙ্গে কথা বলে নেওয়া যাক। দমদমের বাসিন্দা উদয় কুমার ভাগ্যের নিদারুণ পরিহাসে ট্রেন অ্যাক্সিডেন্টে বাঁ পা হারান। বিশেষভাবে সক্ষম এই মানুষটি শুধু যে রোজ যোগাভ্যাসের সঙ্গে যুক্ত তাই নয়, তিনি বিশ্বাস করেন যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করার একটাই অপশন, যোগ সাধন।
5: যারা মানে কোনো পরিস্থিতিতে কোনো ডিপেন্ডেন্সিতে থেমে দাঁড়ায় না, এইটাই হচ্ছে মেন কারণ। কি আমাদের টার্গেট ছিল কি আমি কিন্তু একটা পা হারিয়েছি, বাট ঠাকুর আমাকে অনেক কিছু অনেক পাওয়ার দিয়েছে এগিয়ে যাওয়ার জন্য, সেটা মেনে ধরেছি। আর কোনোদিন নিজেকে মানে বন্ধ হিসাবে দেখছি। ম্যারাথন রানার, হাফ ম্যারাথন দৌড়াই, প্লাস মাউন্টেনিয়ার। আমি কাঞ্চনজঙ্ঘা রানার 16,500 ফিট ক্লাইম করেছি, সাউথ আফ্রিকার হাইয়েস্ট পিক কিলিমানজারো ক্লাইম করেছি, স্কাই ডাইভিং, স্কুবা ডাইভিং, আর ভারতের প্রথম হ্যান্ডিক্যাপ ছিল যিনি তেনজিং নরগে অ্যাওয়ার্ড, একুয়ার অর্জুন অ্যাওয়ার্ড রিসিভ করেছে। অভিজ্ঞতা মানে যদি নর্মাল থাকতেন তাহলে এত দূর আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। ভগবান কিছু নেয়, অনেক কিছু দেয়, সেটাই আমি কল্পনা করি সবসময়। আজ নিজেকে মানে মোটিভেট করি, নিজের ফ্যামিলিকে, নিজের বাচ্চাদেরকে পড়ানো লেখানো, তাদের ভালো একটা লাইফ স্টাইল দেওয়ার জন্য আজকে লড়াই। বাকিদের মোটিভেট এইভাবে করবো যে দুর্ঘটনায় যে কোনো কারো কাছ থেকে হতে পারে, আর যে কেউ মানে লোক একটা নিজের হাতটা হারানোর আজকে যেভাবে লাইফ স্টাইল আছে হতে পারে দুর্ঘটনা, বাট কোনোদিন নিজেকে ছোট মনে করবেন না, কোনোদিন নিজেকে ডিমোটিভেট করবেন না। সবসময় ভাববেন কি আমার কাছে অনেক পসিবিলিটি আছে, অনেক কিছু করতে পারবো, অনেক এগিয়ে যেতে পারবো।
3: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গোটা শহর কলকাতা দেখলো এক অন্য ভোর। কি বলবি বলতো, আজকের দিনটা রবিবার, ছুটির দিন, আর সবশেষে তোমাকে এটাই বলার, যোগের সঙ্গে যোগাযোগ শুধুমাত্র একদিনের জন্য কিন্তু করলে চলবে না। যোগের সঙ্গে যোগাযোগ বছরের 365টা দিন কিন্তু রাখাটা খুব দরকার।
6: অর্পণের কথা শুনলাম, সেই সঙ্গে শুনলাম আরো বেশ কিছু মানুষের কথা। এরপরে যোগ নিয়ে আরো কিছু কথা বলেছে আমাদের যুববাণীর বন্ধু প্রিয়সমা গাঙ্গুলি, চলো শুনে নি।
7: তোমার চোখটা বন্ধ করে দেখো তো, কি শুনতে পাচ্ছ? রাস্তার গাড়ির হর্ন, লোকজনের তাড়াহুড়ো বা ঘড়ির কাঁটার টিক টিক শব্দ, নাকি নিজের বুকের ভেতরের ধূপপুকানিটা? আমরা সবাই ছুটছি ঘুম থেকে সকালবেলা ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে পর্যন্ত, সে এক টানা দৌড়। কিন্তু এই ছোটার মাঝে একটু থমকে দাঁড়িয়ে নিজের জন্য শ্বাস নেওয়ার সময় কোথায় আমাদের? অথচ ভেবে দেখো, এই যে আমরা সারা পৃথিবীর সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করছি, নিজের সঙ্গে আমাদের নিজেদের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে না রোজ? এই নিজের শেকড়ে ফেরা বা নিজের সঙ্গে নিজের নতুন করে আলাপ করার নামই হলো যোগ। আজ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ বা যোগা, এই শব্দটি শুনলেই আমাদের অনেকের মনে হয় সে ম্যাট বিছিয়ে কঠিন সব ব্যায়াম বা আসন করার কথা। কিন্তু যোগ মানে তো শুধু তাই নয়, যোগ মানে নিজের শরীর আর মনের এক সুন্দর ব্যালেন্স তৈরি করা। কিন্তু এই যোগাভ্যাস আমাদের শরীরকে ঠিক কিভাবে ভালো রাখে, এর আসল ম্যাজিকটা কোথায়, চলো আজ খুব সহজ করে জেনে নি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট যোগা প্রফেশনাল ডক্টর দেবস্মিতা গাঙ্গুলি।
8: নমস্কার, আমি ডাক্তার দেবস্মিতা গাঙ্গুলি। আন্তর্জাতিক যোগা দিবসে সকলকে জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা। যোগা আমার কাছে ছোটবেলা থেকে সাধনার ন্যায়। যোগা ব্যক্তির মানসিক ও শারীরিক সুস্থতার পরিচয় বহন করে। বর্তমান যুগে ব্যস্ততার চাপে মানুষ শারীরিকভাবে ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে, যা থেকে মানুষকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনার একমাত্র উপায় যোগব্যায়াম। যোগব্যায়ামের এক অবিচ্ছেদ্য ধারা হলো প্রাণায়াম, যা মানুষের মানসিক শান্তি ও শারীরিক সুস্থতার পরিমাপক। তাই এই 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের অঙ্গীকার্য যোগব্যায়ামের মধ্য দিয়ে এক সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা। আন্তর্জাতিক যোগ দিবসের বৃহত্তর পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই।
7: শুনলে তো, শরীর নামক এই ইঞ্জিনটাকে ফিট রাখার উপায় তো আমরা পেয়ে গেলাম, কিন্তু যে মনটা সারাদিন এই ইঞ্জিনটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে তার খবর আমরা কজন রাখি বলতো? আজকালকার এই ব্যস্ত জীবনে স্ট্রেস, টেনশন, কাজের চাপ, এগুলো তো আমাদের নিত্য সঙ্গী, তাই না? বাইরে থেকে যাকে দেখে খুব হাসি খুশি মনে হয়, ভেতরে ভেতরে হয়তো সে প্রচন্ড ক্লান্ত। মনের এই ক্লান্তিগুলো দূর করতে, মনকে শান্ত রাখতে যোগা বা মেডিটেশন কিন্তু আমাদের জন্য খুব জরুরি।

0: নিয়ে কথা বলতেই আমাদের সঙ্গে আজকে রয়েছেন নয়নিকা সাহা।
1: নমস্কার, আমি নয়নিকা সাহা এবং আমি একজন মনোবিজ্ঞানী। আজকের এই দ্রুত গতির জীবনে মানসিক চাপ বা উদ্বেগ যেন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। WHO মতে পৃথিবীর প্রতি 8 জনের মধ্যে একজন মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। অনেক সময় প্রচলিত ওষুধ বা থেরাপির পরেও অনেকে পুরোপুরি সুস্থ বোধ করেন না, অথবা অনেকের ক্ষেত্রে এই চিকিৎসাগুলো অত্যন্ত ব্যয়বহুল হয়ে ওঠে। ঠিক এই জায়গাতেই একটি অত্যন্ত বৈজ্ঞানিক এবং কার্যকরী সহযোগী মাধ্যম হিসেবে উঠে আসছে আমাদের প্রাচীন ভারতীয় যোগদান বা যোগা। আমরা যখন যোগদানের কথা বলি তখন কেবল শারীরিক আসনের কথা বলি না, যোগ হলো শরীর মন এবং আবেগের এক সমন্বয়, যার মধ্যে রয়েছে আসন, প্রাণায়াম, শ্বাসের নিয়ন্ত্রণ এবং নিউরো বা ব্রেন স্ক্যান। দেখা গেছে যে মস্তিষ্কের হিপোক্যাম্পাল রিজন, যা আমাদের স্মৃতিশক্তি ও আবেগ নিয়ন্ত্রণ করে, তার কার্যক্ষমতা ও আয়তন বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি বিভিন্ন হরমোনের ভারসাম্য মেনটেন করতে হেল্প করে। এটি শরীরের ক্ষতিকারক স্ট্রেস হরমোন যেরকম কর্টিসল এবং শরীরের ভেতরের যে প্রদাহ মানে ইনফ্লামেশনও কমায়। এটি মস্তিষ্কে গাবা এবং অক্সিটোসিনের মতন রাসায়নিকেরও নিঃসরণ বাড়ায়। চিকিৎসা কার্যকরী প্রমাণিত হয়ে যে ক্লিনিক্যাল ডিপ্রেশন বা অ্যানজাইটি

0: আজই আপনার জীবনযাত্রায় সঠিক নিয়মে যোগাভ্যাস যুক্ত করুন। মন সুস্থ থাকলে জীবনও সুন্দর হবে।
1: আমাদের এই দুই বিশেষজ্ঞের কথা শুনে একটা জিনিস তো পরিষ্কার, ভালো থাকার রিমোট কন্ট্রোলটা কিন্তু আমাদের নিজেদের পকেটেই আছে। আন্তর্জাতিক যোগ দিবস শুধু আজকের দিনের কোনো সেলিব্রেশন নয়, এটা একটা ভালো অভ্যাসের শুরু। সারা দেশ আজ সুস্থ থাকার যে সংকল্প নিচ্ছে, এসুন আমরাও তার অংশ হই। কাল সকাল থেকে বাইরের পৃথিবীর কোলাহল শুরু হওয়ার আগে মাত্র 10টা মিনিট, এই 10টা মিনিট নিজের জন্য রাখুন। একটু লম্বা আশ্বাস নাও, একটু স্থিরতা, দেখবে সারা দিনটা কত সুন্দর আর কতটা পজিটিভ হয়ে ধরা দিচ্ছে। তবে আজ এখানেই আড্ডা শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, শরীরের যত্ন নাও আর মনেও খেয়াল রাখো। আর হ্যাঁ, রোজ একটু করে প্রাণ ভরে শ্বাস নিতে ভুলো না। তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তোমার যৌবনী বন্ধু প্রিয়সমা। ফিরে দিচ্ছি আমার স্টুডিওতে।
2: Of World Allergy Week, today we have Dr. Ashfaq Ahmad, CP from Tumluk. So doctor, what is allergy and what are the common causes?
3: Actually, it is an overreaction of our body's immune system to substances that are typically harmless to most of the patient. This substance is very much innocuous, having no harm for most of the person, may cause harm to certain person. How? Because of triggering the immune system. Our immune system normally protects us from harmful germs like bacteria or virus. But in allergic person, it mistakenly identifies a harmless substance called allergen as a threat. And when this happens, our body produces antibodies, specifically which is known as immunoglobulin E. It triggers release of a chemical substance like histamine. And this chemical system causes disturbance in our body function, such as sneezing, itching, running nose, or even severe life-threatening reaction like anaphylaxis.
2: Issued in public interest by Sun Pharma.
0: যোগ দিবস উপলক্ষে অনেক কথাই শুনলাম অর্পণীর থেকে, শুনলাম প্রিয়সমার থেকে, এছাড়া অনেক মানুষের থেকে আমরা শুনলাম। এবারে তাহলে মানে আমাদের যেটা করতে হবে, আমাদের নিয়মিত কিন্তু যোগ ব্যায়ামের মধ্যে থাকতে হবে, যাতে আমাদের শরীরটা ভালো রাখে। শরীরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের।

0: তাহলে আভাস যোগ ব্যায়ামের কথা শুনলাম, এটা তাহলে আবার আমরা চিঠিতেই বরং
1: চিঠিতে ফিরে আসি,
0: যেটা নিয়ে আজকে আমাদের মূল আড্ডা, ওয়াই ভি পোস্ট বোর্ড, যেখানে আমরা অনেক চিঠি পেয়েছি অসাধারণ লেখা। একটা চিঠি আমি পড়লাম, একটা গল্প পড়লাম, আর তুমি একটা অসাধারণ কবিতা পড়লে,
1: কথা ভারী সুন্দর ছিল। আর এই যে যোগ, মানে যোগের তো কথাটা তো অনেক রকম মানে হয়, এক হচ্ছে যোগ ব্যায়াম যেমন সত্যি সেরকম
0: সেরকমই হঠাৎ করেই এক যোগাযোগের গল্প।
1: ঠিক, তাহলে শুনি,
0: চলো বলো। আমাদের এবারের যে লেখাটা আমরা পেয়েছি সেটি লিখেছেন শিল্পা নন্দী, তার বাড়ি হচ্ছে হুগলি জেলায়। তাহলে পড়ি, লেখার নাম হচ্ছে প্রকৃতি প্রেম। সন্ধে নেমেছে, গ্রামের সন্ধে নামের দৃশ্যটা ভারী সুন্দর। পূর্ণিমার সময় নদীর ঘাটে শাওন রোজ আসে জ্যোৎস্না দেখতে, রূপালী আলো, গুণ ফুলের গন্ধ নীরবতার অনুসঙ্গে এক সুরমা পরিবেশ সৃষ্টি করে। মনে হয় কোনো সঙ্গীতজ্ঞ ইমন গুণের আলাপ ধরেছে। বেশ কদিন হলে শাওন একটা ছেলেকে ঘাটে আসতে দেখল, ছেলেটির নাম অর্ক। নদীর দিকে চেয়ে চুপচাপ বসে থাকত। অর্ক শাওনেরই সমবয়সী। একদিন হঠাৎই শাওনকে বলল, এমন সহজ নিরিবিলি পরিবেশের ঠিকানা আজ প্রায় নেই, শহুরে ব্যস্ততা আমার ভালো লাগে না, এত ভিড়ের মাঝে মনের গহীন গোপনটুকুর সঙ্গে কথা হয় না, থাকে না ভালোবাসার অবসর। শাওন বলল, তুমি বুঝি শহরে থাকো? অর্ক বলল, হ্যাঁ, একটুকু সবুজ চাই, সবুজের বড় অভাব। এভাবেই জ্যোৎস্নার স্নেহে দুটো মন কাছাকাছি আসে, আপন হয়ে ওঠে অচেনা দুটো হৃদয়। মন চায় ভালোবাসতে। শাওন আর অর্কর বন্ধুত্ব হয় বন্ধুত্ব থেকে প্রেম। শান্ত ভেজা অন্ধকারে ওদের ভালোবাসার শব্দ বিনিময় হয়, জোনাকির মিটিমিটি আলোতে ওদের হাসি মিলিয়ে যায়। অর্ক শাওনের চোখে নিবিড়ভাবে তাকালে ফুটে ওঠে কত স্বপ্ন, অভাব, অভিনয়, আনন্দ, ছেলেমেয়ে।

অর্কর শাওনের কথা মনে পড়লেও চাঁদের আলোয় বসে উঠলো গল্প করার ফুরসত হয়নি। অর্কর মনে হলো এখানে শাওনকে হারিয়ে ফেলেছে, তাই প্রকৃতির কাছে গিয়ে দেখা করা প্রয়োজন। তারপর একদিন শাওন আর অর্কর দেখা হলো, যেখানে পাহাড় বৃষ্টিকে জড়িয়ে নিয়েছে, আকাশ মেঘকে আপন করেছে, গোধূলির বিকেল পাখিদের হাতছানি দিয়ে ডাকছে, সেখানে সবুজের মাঝে সবকিছু ভালোবাসাময় হয়ে গেল। পুরনো অভিমান ভুলে দুটো হাত ভরসা আর বন্ধুত্বের স্পর্শ ফিরে পেয়েছে। প্রকৃতির যত্নে

0: বন্ধুদেরকে বলা যায় না, মানে আরো যারা শুনছে তাদেরকে জানা, মানে তারা কি জানতে পারে না?
1: এই তুমি যেটা আমাকে বললে এটাতে আমার বহু পুরনো একটা গানের লাইন মনে মনে পড়ে গেল। সেটা গানটার লাইনটা বলছে, প্রেমের কথা পরের কাছে কইতে যে মানা, সে যে দিব্যি দেওয়া দীক্ষা মন্ত্র, কারো কাছে কইব না। পরের কাছে কইতে মানা যদিও বলেছি, আমার মনে হয় আপন পর কাউকে বিশেষ বলার দরকার নেই, প্রেমটা নিজের মধ্যেই চাপা থাকে, তাই না?
0: সেটা নিজের মধ্যেই থাক, কারণ আমরা তো জানি না, কিন্তু এখান থেকে কোনো কেস তুমি খেয়ে যেতে পারো, বেকার বলে না আপনি, অন্য কেউ দুঃখ পেয়ে যেতে পারে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রেয়া ভদ্র, লালগড় কলোনি

0: লেখার নাম রজনীগন্ধা। উফ, আমার এই গন্ধটা একটু ভালো লাগে না, কত করে দিচ্ছেন? অফিস ফেরত রুচিকা বাড়ি ফেরার সময় ফুলের মার্কেটে ঢুকেছে। এটাও ওর একটা হবি বলতে পারেন, ফুল কেনা, ফুলের সৌন্দর্যকে বারবার দেখা আর মনে মনে খুশি হওয়া। এক বান্ডিল 60 টাকা দিদি, তোমাদের সারা বছর একই দাম থাকে নাকি? কমেও না বাড়েও না। রজনীগন্ধার ভালোই তো একই দাম থাকে, কোনো কিছুই রজনীগন্ধাকে নড়াতে পারছে না। রুচিকা হালকা হেসে ফুলটা হাতে নিয়ে ভালো করে দেখে নিয়ে রাস্তা পার করে বাড়ির দিকে রওনা দিল। দেখে একটা বাড়ির সামনে পাড়ার কিছু লোক জটলা পাকিয়ে রয়েছে। রুচিকা এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে কি হলো, তারপর ভাবলো হবে কিছু একটা, একটা রাজনৈতিক ভোট মিটেছে, রেজাল্ট বেরিয়েছে, এখন কত কিছুই না হবে ভেবে একটা তাচ্ছিলেন হাসি হেসে ভিড়টা এড়িয়ে বাড়ির গলিতে ঢুকতে যাবে। তখনই একজন মহিলা রুচিকাকে পিছন থেকে ডাকে, এই রুচি। রুচিকা গলার আওয়াজটা বুঝতে পেরে পিছন ঘুরে দেখে ওর মা দাঁড়িয়ে। রুচিকা একটু অবাক হলো, এখানে ভিড়ের মধ্যে মা কেন দাঁড়িয়ে, তুমি এখানে কি হয়েছে? রুচিকার মা শাড়ির আঁচল দিয়ে ঠোঁটের উপরের ঘামটা মুছে নিয়ে বলল, ষষ্ঠী দাদু এই ঘণ্টাখানেক আগে মারা গেল। কথাটা শুনে রুচিকা একবার ভিড় করা লোকগুলোর সামনে দাঁড়ানো বাড়িটার দিকে তাকালো। চল একবার দেখে আসবি, আর তো সকালবেলায় অফিস যাওয়ার সময় দেখতে পাবি না। রুচিকা ওর মায়ের সঙ্গে এগিয়ে গেল বাড়িটার ভিতরে। ষষ্ঠী দাদুকে বিছানার উপর শোয়ানো হয়েছে, চোখে সেই কালো ফ্রেমের মোটা কাঁচওয়ালা চশমা, বালিশের পাশে খবরের কাগজ। রুচিকা সামনে এগিয়ে পরম স্নেহে ওর হাতের রজনীগন্ধাটা ওর বুকের উপর রেখে দিয়ে চোখ বুজে দুহাত একযোগ করে প্রণাম করল। তখনই পিছন থেকে একটা লোক বলে উঠল, এই শালু, রজনীগন্ধাটা খাটের পাশেতে বেঁধে দে তো।
1: কি অদ্ভুত, তাই না? মানে ও ফুল ভালোবাসে, তাই মনে হলো যে রজনীগন্ধাটা কিনতে যাই, কিন্তু সেটার পরিণতি যে এরকম হবে সেটা কিন্তু আমরা কেউ ভাবিনি। কারণ আমি যখন এই লেখাটা পড়া শুরু করেছিলাম তখন আমি ভাবছিলাম হয়তো ফুল, মানে ফুলের গন্ধ, রজনীগন্ধার গন্ধ তো আমাদের ভীষণ ভাবে আকৃষ্ট করে, আর সেখানে হঠাৎ করে মানে শেষে পড়তে পড়তে না বড্ড যেন একটু কষ্টই পেলাম,
0: মনটা একটু অন্যরকম হয়ে গেল,
1: একটু ভারাক্রান্ত হয়ে গেল। কিন্তু আমরা মন ভারাক্রান্ত করব না, আমরা আনন্দ নিয়েই থাকবো। আর আরো আনন্দের কারণ হচ্ছে, কারণ আমাদের এতগুলো চিঠির মধ্যে আজকে যে চিঠিটা আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে আর যে চিঠিটা লিখেছে সে কিন্তু আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে। এবারে আভাস তাহলে তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পালা।
0: হ্যাঁ, তাহলে এবার এ মাসের ওয়াইভি পোস্ট বক্সের বেস্ট রাইটার শ্রীদিশা ভট্টাচার্য। শ্রীদিশা, তোমাকে স্বাগত জানাই যুবভবনে।
1: একটু হাততালি দেবো নিজেরা?
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই হাততালি।
1: শ্রীদিশা, তোমাকে যুবভবনের আজকের এই আড্ডায় স্বাগত, কেমন আছো বলো?
2: ভালো আছি।
1: আর তোমার কেমন লাগছে আজকে এখানে এসে?
2: ভীষণ ভালো লাগছে,
1: ভীষণ ভালো লাগছে। তা তোমার লেখা তো আমরা পড়েছি, আর তুমি যে লেখাটা লিখেছো সেটা আমরা তো শোনাবো না, সেটা তুমি পড়ে শোনাবে। তা তার আগে বলো, তোমার কি লেখালেখি করার মানে অভ্যেসটা ছোট থেকে?
2: লেখালেখি করার আগে আমার সাহিত্য পাঠের মাধ্যমে আর কি সাহিত্যের সঙ্গে পরিচয়। তো আমি সাহিত্যের ছাত্রী, আমি সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছি। সাহিত্য পাঠ থেকে আমি তখন মানে বিভিন্ন সাহিত্যিকের রচনা পড়তে পড়তে একটু সাহিত্য নিজে চর্চা করবার ইচ্ছা হয়েছিল, লেখালেখি
1: সেখান থেকে লেখালেখি। আচ্ছা শ্রীদিশা, তুমি কি কোনো কারণে একটু ঘাবড়ে রয়েছো? আচ্ছা, ভীষণ সুন্দর করে হাসছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি রয়েছি, আবাস রয়েছি, ছুটিয়ে আমরা আড্ডা দিচ্ছি, ফলে একদমই চিন্তা করবে
0: না। না, তুমি ওকে তো এইভাবে ওকে বলতে পারো না, ও ঘাবড়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় কিছুটা দুঃখ পেয়েছে, কারণ এতক্ষণ ধরে আমরা কথা বলে যাচ্ছি, ওকে আমরা একটু বলতে দিই। শ্রীদিশা, তুমি চিন্তা করো না, তুমি এবার মন খুলে তোমার কথা বলতে পারো।
1: একদম একদম, না না, সরি সরি শ্রীদিশা, তোমাকে আমরা কথা বলতে দিইনি, কিন্তু এবার তুমি তোমার কথাই বলবে তাহলে। আচ্ছা আবাস, আমরা একটা কাজ করে নিই, আমরা শ্রীদিশার লেখাটা শুনে নেবো।
0: হ্যাঁ, শ্রীদিশার লেখাটা আগে আমরা শুনে নিই, তারপর শ্রীদিশা সঙ্গে বাকি কথা আমরা বলছি।
1: তাহলে শ্রীদিশা তুমি কি লিখেছো সেটা তুমি একটু বলো শিরোনাম দিয়ে, তারপর তোমার লেখাটা পড়ো। চলো।
2: ট্রেনে বাড়ি ফেরার পথে প্রায় এক বৃদ্ধ ভদ্রলোককে দেখি, মলিন ধুতি পাঞ্জাবি পরা, যেন তার ভাজে ভাজে জমা আছে সময়ের ধুলো। তামাতে গায়ের রং, অত্যন্ত সংকুচিত ভঙ্গিতে যেন সমস্ত পৃথিবীর কাছে নিজের সমস্ত অস্তিত্বটুকুকেই আড়াল করতে চান, নিজের অস্তিত্বের জন্য ক্ষমা চাওয়ার মতো করেই সংকোচে দ্বিধায় ধীরে ধীরে সবার কাছে অর্থ সাহায্য প্রার্থনা করেন। তার চোখে এক অদ্ভুত বিষণ্নতা দেখি, মনে হয় কত অব্যক্ত যন্ত্রণার বেদনী, কত ঝড়ঝাপটার ক্ষত চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। হয়তো জীবনের কাছে অনেক কিছু পেয়েও হারানো, আবার হারিয়েও কিছু পাওয়া রয়েছে তার। মানুষটিকে আমি প্রায়ই দেখি, আর প্রতিবারই তার চোখের গভীরে এক অদ্ভুত অন্তহীন শূন্যতা আবিষ্কার করি। মনে হয় বৈশাখের তীব্র দাবদাহে স্তব্ধ হয়ে থাকা কোনো জনশূন্য মাঠের মতো নিঃসঙ্গতার জীবন। অথচ এই নিঃসঙ্গতা আমাদের কাছেও খুব অপরিচিত নয়। রাত জাগা ক্লান্ত চোখের কালি যতই আমরা কাজলের আড়ালে লুকোতে চাই, ততই যেন প্রকাশ পেয়ে যায় অন্তরের অভ্যন্তরের অসহায়তা। জীবনের আঁকে বাঁকি পথ চলতে চলতে আমাদেরও কত মূল্যবান জিনিস হারিয়ে যায়, একসময় তো হিসেব রাখার শক্তিটুকু আর অবশিষ্ট থাকে না। তবে মন থেকে চাই এই একাকিত্বগুলো একদিন একটু আশ্রয় পাক। প্রখর গ্রীষ্মের দীর্ঘ তীব্র দাবদাহের শেষে যেমন হঠাৎ ঝনঝনে বৃষ্টি নামে কোনো এক বিকেলে, তেমনি কোনো এক শুভক্ষণে ভিজে উঠুক না ক্লান্ত অবসন্ন রুক্ষ ফুটি ফাটা হৃদয়ের মরুভূমিগুলো। মন মাটির সোঁদা গন্ধ জুড়িয়ে দিক প্রাণ, চারিদিকে আবার শ্যামল সবুজের সমারোহ হোক, নাম না জানা পাখিরা শোনক গান। তখন ঠিক সেই মুহূর্তেই আমার সবাইকে খুব বলতে ইচ্ছে করে, বন্ধু বুঝতে শেখো, শেষ হয়ে যায়নি কিছু, শূন্য শুধু শূন্য নয়, অনেক সময় শূন্য তার ভেতরেই লুকিয়ে থাকে নতুন করে পূর্ণ হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা। বাহ, কি অসাধারণ আভাস,
0: ভালো সুন্দর লেখা শুনলাম শ্রীশার, নিজের লেখা নিজে পড়ে শোনালো,
1: এটা কিন্তু একটা, এটার মজাই আলাদা, কেউ নিজের লেখা পড়ে শোনানো এটার কিন্তু মজা একটা আলাদা, একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন হয় এটা আমি লক্ষ্য করেছি।
0: হ্যাঁ, আর আমরা আগে ফিরে আসবো, তবে এখন আপাতত
1: একটা ছোট্ট বিরতি।
0: হ্যাঁ, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে,
1: চলো
0: ফিরে আসছি আড্ডায়।
1: হ্যাঁ,
3: on the occasion of World Allergy Week, today we have Dr. Subhashish Chakravarti, ENT, Kontai Subdivisional Hospital from Kontai. So doctor, what are the signs and symptoms of allergy?
4: It is IgE-mediated allergic inflammation of the nasal mucosa. It may occur in particular seasons when it is called seasonal allergic rhinitis, or patients may suffer throughout the year when it is called perennial allergic rhinitis. But actually, allergic rhinitis is a disease comprising of cluster of symptoms, for example, rhinorrhea, clear watery nasal discharge, itching of the nose, sneezing, and nasal block sensation. And all these symptoms occur due to degranulation of the sensitized mast cells, leading to liberation of mainly different types of mediators like histamine, leukotrienes, prostaglandins, etc.
3: Issued in public interest by Sun Pharma.
1: বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম আজকে যুবদানের ওয়াই ভি পোস্ট বক্সের আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কিতা, আমার সঙ্গে রয়েছে আধা আশা, সেই সঙ্গেই রয়েছে আমাদের আর এক বন্ধু শ্রীদিশা ভট্টাচার্য। শ্রীদিশা, তোমাকে আরেকবার স্বাগত। তোমার চিঠি আমরা শুনলাম, আর সেই সঙ্গে আজকে আমাদের এই আড্ডা যারা শুনছেন রেডিওতে তাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তা তুমি বলো, তোমার অভিজ্ঞতা কি হলো, তোমার কেমন লাগলো?
2: আমি শুরুতে সত্যি বলে একটু নার্ভাস হয়েছিলাম,
1: না না
2: এখন বেশ ভালো লাগছে।
1: আচ্ছা, তোমার চিঠিটা পড়লাম। আচ্ছা, তুমি যে চিঠিটা লিখেছো এই অভিজ্ঞতাটার ব্যাপারে ছোট্ট করে যদি একটু বলো, মানে কেন তুমি লিখেছো, কি তোমার মনে হয়েছিল?
2: আসলে মানুষের জীবনের সঙ্গে তো প্রকৃতি এমনিতেই মিলেমিশে একাকার হয়ে রয়েছে, আর সেখানে আমি না মানুষের জীবন তারপর প্রকৃতিকে একই সঙ্গে পর্যবেক্ষণ করতে করতে মনে হয়েছিল দিনে বিভিন্ন সময়, ঋতুর বিভিন্ন সময় এগুলোকে আমি মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছিলাম। এবং ইউনিভার্সিটি থেকে বাড়ি ফেরার সময় যেমন আমি বলছিলাম সাহিত্য ছাত্রী স্নাতকোত্তর পর্যায়ে,
5: আচ্ছা
2: ইউনিভার্সিটি থেকে বাড়ি ফেরার পথে আমি ট্রেনে একজন বৃদ্ধ ভদ্রলোককে দেখেছিলাম, এবং সত্যি সত্যি সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই কোথাও গিয়ে তাকে দেখার পরে জীবনে মনে হয়েছিল যে তাকে কখনো কিছু লিখবো, এবং সেখান থেকে আর কি এই অনুপ্রেরণা।
5: আচ্ছা, তা তো লেখালেখি মানে তুমি তো এমনি লেখালেখি করছো, তুমি এখন কি পড়াশোনা কি করছো?
2: আমি বাংলা সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছিলাম এবং সেটা এই মানে রিসেন্ট শেষ হয়ে যায়।
5: আচ্ছা আচ্ছা, এরপরে তোমার কি প্ল্যান, কি করার ইচ্ছে?
2: এখন সেরকম করে কিছু ভাবিনি, তবে আমার এরপরে নিট পরীক্ষার আর কি
5: যেটা পরীক্ষা দেবে। আচ্ছা, মানে অধ্যাপনার ইচ্ছে তো রয়েছে, সেই সঙ্গে আশা করি লেখালেখির ইচ্ছেটাও জারি থাকবে।
2: একদম
5: একদম, তুমি এত সুন্দর লেখো, বিভিন্ন জায়গায় তোমার মানে লেখা আমরা আগেও পড়েছি পেয়েছি, কিন্তু তোমাকে সেভাবে সুযোগ হয়নি ডাকার, আজকে আমাদের ভীষণ ভালো। আমি আর আভাস যখন যেগুলো পড়ছিলাম আমার মনে হলো যে শ্রুতিশের লেখাটা একদম অন্যরকম। আমি অনেক ধরনের লেখা পড়ি, কিন্তু লোকাল ট্রেনের এই যে গল্পটা তুমি লিখলে একটা সাধারণ মানুষের, আর যেখানে তুমি এত সুন্দর সুন্দর বিশেষণ ব্যবহার করেছো সেটা বড্ড ভালো লেগেছে। তখনই আমি আর আভাস ঠিক করলাম যে এবার তাহলে শ্রুতিশের সঙ্গে যোগাযোগ করে সেই যোগাযোগ আমরা ঘুরে ফিরে কিন্তু যোগাযোগেই যাচ্ছি। যাই হোক শ্রুতিশা, আজকে তুমি আমাদের মধ্যে এসেছো, তোমাদের তোমার সঙ্গে আড্ডা দিয়ে আমার আর আভাসের খুবই ভালো লেগেছে। কিন্তু এবার আমি আভাসের দিকে একটু তাকাবো, যে আমি এতক্ষণ ধরে কথা বলছি আভাস এরকম চুপটি করে বসে,
0: আমি চুপ করে বসে আছি, কারণ আমি এই যে লাল ঘড়িটা দেখছো তো, লাল চোখ মানে কেমন করে তাকিয়ে রয়েছে, আমার না বেশ ভয় লাগছে।
5: আমি কিন্তু তাকে ভীষণ ভয় পাই, আমি জানতাম আমি ছোটবেলাতে সব থেকে বেশি বাবা মাকে ভয় পেতাম, মানে এখনো পাই, কিন্তু না কেন জানি না মা বাবার থেকে ঘড়ি
2: কয়েকজনের নাম বলছি প্রাপ্তি শিকারে, পদালী বিশ্বাস, সায়ন কংসবণিক, শঙ্খ শুভ্র সরকার, দীপদাস চৌধুরী, সব্যসাচী ভট্টাচার্য, প্রিয়াঙ্কা দাস, আমরা তাদের চিঠিগুলো পেয়েছি, কিন্তু আমরা পড়ে শোনাতে পারলাম না যেহেতু সময়ের বন্ধুতে আমরা সকলেই বাধা, কিন্তু নিশ্চয়ই এরপরে কোনো না কোনো ওয়াইভি পোস্ট বক্সের আড্ডায় আমরা তাদের চিঠি নিশ্চয়ই পড়বো, কি তাই তো?
0: এবং তোমরা আমাদেরকে চিঠি পাঠাতে থাকো, সেই চিঠি কোনো না কোনো দিন নিশ্চয়ই পড়া হবে, এবং যদি তেমন তেমন ভালো লেখা হয় তোমরাও আজকে যেমন স্মৃতির শেষ আমাদের সঙ্গে আড্ডা মারলো, তোমরাও কোনোদিন আমাদের সঙ্গে এসে গল্প করতে পারো।
5: একদমই তাই,
0: আর আজকের মতো আমাদের চিঠি পড়ার আড্ডা এখানে থামাতে হচ্ছে।
5: একদমই, চিঠি পড়ার আড্ডা থামাচ্ছি, কিন্তু এরপরে তো ধামাকা,
0: একবার ধামাকা আছে, আর সেই ধামাকা যাওয়ার আগে এখন আবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে এসে আমাদের আজকে সেই ধামাকা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, তবে এখন একটা বিজ্ঞাপন বিরতি,
5: চলো।
3: On the occasion of World Allergy Week, today we have Dr. Biplab Deb, ENT, Haldia Subdivisional Hospital from Kharagpur. So doctor, what is allergy and what are the common causes?
6: Allergy is basically an overreactive body response, an exaggerated body immune response to a commonly known substance which is called allergen. It may be dust, it may be pollution, pollute, it may be any fiber, any medicine. And it causes overreactive body immune system, that means patient may suffer from sneezing, dry cough, skin rashes, and in excessive severe case, it may turn into the swelling of lips, mucosal membranes, that's it.
3: Issued in public interest by Sun Pharma.
0: তাহলে বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম, আর এবার সময়টা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, আজকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে থাকছে আমাদের যুবাণী বন্ধু সৌরিক।
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, প্রথম রাউন্ডের বেশ কয়েকটা ম্যাচ শেষ হতেই একটা বিষয় কিন্তু পরিষ্কার, এবারে বিশ্বকাপে কোনো ছোট দল বলে কিচ্ছু নেই। ফেভারিটদের দাপট যেমন দেখা যাচ্ছে, তেমনই ডেবিউ দলগুলো তাদের প্রথম ম্যাচে দুর্ধর্ষ লড়াই করে বুঝিয়ে দিয়েছে নক আউটের টিকিট কেউ সহজে ছাড়বে না। গ্রুপ পর্বের প্রথম পরীক্ষা শেষ, হিসাব নিকাশের সমীকরণ শুরু হয়ে গেছে এখন থেকেই, প্রতিটা সেকেন্ডে তৈরি হচ্ছে নতুন ইতিহাস, আর সেই ইতিহাসের সাক্ষী যুববাণী। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের আজকের এপিসোডে তোমাদের সঙ্গে রয়েছি আমি সৌমিক। গতকাল রাত 10:30 হিউস্টন স্টেডিয়ামে যা ঘটে গেল তা

কথায় বলা যায় ডাচ ডমিনেন্স। রোনাল্ড কোম্যানের অরেঞ্জ আর্মি যেন টেক্সাসের মাঠে টর্নেডো বুয়ে দিল। ম্যাচ যখন সবে 5 মিনিটে পৌঁছেছে, তখন লেফট উইং থেকে কোডি গাকপোর একটা সুন্দর ক্রস যেন ডাচ রেনেসার বার্তা নিয়ে এলো। সুইডিশ ডিফেন্সকে পুরোপুরি বোকা বানিয়ে বক্সে ওট পেতে থাকা স্ট্রাইকার ব্রায়ান ব্রবি নিখুঁত ফিনিশিংয়ে গোল করে 1-0 দিয়ে শুরু করলো। সুইডেন এই ধাক্কা সামলে ওঠার আগেই 17 মিনিটে আবারও সেই ব্রবি শো, হয়ে গেল 2-0। সেকেন্ড হাফে সুইডেন যখন একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই রোনাল্ড কোম্যানের মাস্টার স্ট্রোক, ক্রিসনেসিও সামারভিলের মাঠে প্রবেশ। 47 মিনিটে রাইট উইং থেকে ডেঞ্জার ডামফ্রিসের লো ক্রসে পা ছুঁয়ে 3-0 করে লিভারপুল তারকা কোডি গাকপো। সুইডিশ ডিফেন্সের কফিনে শেষ পেরেকটা পড়তে বেশি সময় কিন্তু লাগে। 54 মিনিটে সামারভিলের পাশ থেকে বল পেয়ে বক্সে কাটিং করে গোল করে আবারও গাকপো, মাত্রাহীন 4-0। এরপর আলেকজান্ডার ইসাকের পাশ থেকে বল পেয়ে সুইডেনের পক্ষে একমাত্র সান্ত্বনা গোলটি করল অ্যান্থনি ইয়াঙ্গা, স্কোরলাইন দাঁড়ায় 4-1। ম্যাচের একদম শেষ লগ্নে ঘটে গেল সেই ম্যাজিক। মেমফিস ডিপাইয়ের পাশ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে এক চোখ ঘাটানো বুলেট গতির শটে সুইডিশ নেট কাঁপিয়ে দিল ক্রিসনেসিও সামারভিল। রেফারির শেষ বাঁশিতে 5-1 গোলের এক ঐতিহাসিক জয় নিশ্চিত করে মাঠ ছাড়ল নেদারল্যান্ডস। ইতিমধ্যে গ্রুপ এফ এ 4 পয়েন্টস পেয়ে টেবিল টপে নেদারল্যান্ডস। এরপরে আসি জার্মানি ভার্সেস আইভরি কোস্ট। ফিফা বিশ্বকাপ যেন এক অন্য ছন্দে রয়েছে এবার। গ্রুপ ই এর এই হাই ভোল্টেজ ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হয়েছিল আফ্রিকার আন্ডারডগ আইভরি কোস্ট। ফার্স্ট হাফের ম্যাচের 30 মিনিটে নিখুঁত এক ফিনিশে আইভরি কোস্টকে 1-0 গোলে এগিয়ে দেয় ফ্র্যাঙ্ক কেসি। ফার্স্ট হাফ জুড়েই কিন্তু আইভরি কোস্টের গতি এবং কাউন্টার অ্যাটাকের সামনে বেশ খেই হারিয়ে ফেলেছিল জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ঠিক 59 মিনিটে। দলের ছন্দ ফেরাতে নাগেলসম্যান একসঙ্গে 3টে পরিবর্তন আনে, যার মধ্যে একটা হলো মাঠে নামায় ডেনিস ইনদাফকে, আর তাতেই যেন ম্যাজিক। মাঠে নামার ঠিক 8 মিনিটের মাথায় নাদিয়েম আমিরির মাপা ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে জার্মানিকে 1-1 সমতায় ফিরিয়ে আনে এই সুপার সাব। এরপর যেন ম্যাচটা এক রূপকথার শেষ অঙ্কের রূপ নেয়। যখন মনে হচ্ছিল যে ম্যাচ ড্রয়ের দিকে গড়াচ্ছে, ঠিক তখনই ইঞ্জুরি টাইমের শেষ মুহূর্তে আইভরি কোস্ট ডিফেন্স আর গোলকিপার ইয়াহিয়া ফাফানাকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটা করে বসে উন্দাফ। পুরো গ্যালারিকে উল্লাসে ভরিয়ে 2-1 গোলের মহানাটকীয় এক কামব্যাক জয় ছিনিয়ে নেয় জার্মানি। তারপর কানসাস সিটি স্টেডিয়ামে আজ ইতিহাস দেখল গোটা ফুটবল বিশ্ব। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ ইর এক চরম নাটকীয় ম্যাচে লাতিন আমেরিকার সুপার পাওয়ার ইকুয়েডরকে গোলশূন্য ব্যবধানে রুখে দিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের লড়াকু দল কুরাচাওরা। কুরাচাওয়ার গোলপোস্টের নিচে ব্রাজিল হয়ে দাঁড়িয়েছিল একজন, গোলকিপার এলহান রুম। ম্যাচের ফার্স্ট হাফে সে একাই ইকুয়েডরে নিশ্চিত 3টে গোল দুর্দান্ত ভাবে সেভ করে। পিয়েরো হুনকাপিয়ের বুলেট হেডার থেকে শুরু করে ভ্যালেন্সিয়ার একের পর এক অন টার্গেট শট, সবকিছুই আজ এলয় রুমের গ্লাভসে গিয়ে জমা হচ্ছিল। পুরো ম্যাচে এলয় রুম একাই 15টা চোখ ধাঁধানো সেভ করে, যা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ সেভের রেকর্ড। রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ম্যাচ শেষ হয় 0-0 ব্যবধানে। সুপার কাপার ইকুয়েডরের থেকে একটা মূল্যবান পয়েন্ট ছিনিয়ে নিয়ে বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব জানান দিল এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ লড়াকু দল কুরাচা। এরপরে কয়েকটা ম্যাচ ফিফা বিশ্বকাপের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রথম ম্যাচের ধাক্কা সামলে দলগুলো এখন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রমাণ করতে মরিয়া। চলো এক নজরে দেখে নেওয়া যাক আগামী 3টি হাই ভোল্টেজ ম্যাচে টান টান প্রিভিউ। স্পেন ভার্সেস সৌদি আরবিয়া, স্প্যানিশ আর্মাডারা প্রথম ম্যাচে কিন্তু বড় ধাক্কা খেয়েছে। টিকিটাকা পাসিং এ ফর্ম থাকলেও ফিনিশিং এর অভাবে পয়েন্ট নষ্ট করতে হয়েছে তাদের। তবে আটলান্টার মাঠে কিন্তু সৌদি আরবিয়াকে ছেড়ে কথা বলবে না লুইস ভিলা ফুয়েন্তের ছেলেরা। অন্যদিকে উরুগুয়েকে রুখে দেওয়া সৌদি ডিফেন্স আজ টিকিটাকার সুনামি সামলাতে পারে কিনা সেটাই দেখার বিষয়। বেলজিয়াম ভার্সেস ইরান, কোভিন ডি ব্রুইনো আর জেরেমি ডুকুদের বেলজিয়াম দল কিন্তু নিজেদের নামের প্রতি এখনো কোনো বিচার করতে পারে। প্রথম ম্যাচের জয়ের পর রেড ডেভিলসরা ইরানের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টের খোঁজ

ফল আউট খেলবে, তবে মাথায় রাখতে হবে ইরান কিন্তু কাউন্টার অ্যাটাকে দারুণ পারদর্শী। লস অ্যাঞ্জেলেসের এই হাই স্কোরিং থ্রিলারে বেলজিয়ামের অ্যাটাক ভার্সেস ইরানের স্পিডের লড়াইয়ের সাক্ষী থাকবে গোটা বিশ্ব।

0: গোল করেছে, অর্থাৎ প্রথম আট ঘন্টার মধ্যে কিন্তু জাপানের পারফরমেন্স অসাধারণ। কি আবার একদমই তাই, এরপরে জাপানের থার্ড গোল যে দিয়েছে সে হচ্ছে জুনিয়া ইতো, আর তারপরে ফোর্থ গোল দিয়েছেন আবার ওয়েডা, অর্থাৎ আজকের ম্যাচে জাপান জিতেছে 4-0 গোলে। মানে কি অসাধারণ পারফরমেন্স,
1: অসাধারণ পারফরমেন্স 4-0 গোলে জিতে যাওয়া। আর আমার সেই একটা বাংলা ছবিতে সে মনে করছিল এক ডজন গোল দিয়েছিল, 12 এবং 1 তাদের মিশিয়ে ছিল, এবং এখানে সেই প্রায় সেরকমই ব্যাপারটা, 4-0 গোলে জিতে গেল আজকে জাপান।
0: একদমই তাই। আর একটা কথা যেটা বলা যে টিউনিশিয়া জিততে পারেনি ঠিকই, কিন্তু টিউনিশিয়ার যে গোলকিপার এ ডামেন সে কিন্তু খুব ভালো গোলকিপিং করেছে।
1: নিশ্চয়ই।
0: আর একটা কথা বলার ভীষণভাবে জরুরি, সেটা হচ্ছে আজকের ম্যাচটা কিন্তু ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি 1000তম খেলা।
1: বেশ,
0: আজকের ম্যাচের খবর আমরা জেনে গেলাম, সেই সঙ্গে তাহলে ফুটবল খেলা জারি থাকুক,
1: সবাই সবাই কাঁপতে থাকো ফুটবল জ্বরে, আর শুনতে থাকো যুববাণী।
0: তাহলে আজকের আমাদের আড্ডা এখানেই শেষ হচ্ছে। আজকে যুববাণীর আড্ডায় ছিলাম আভাস আর আমি অঙ্কিতা, আমাদের সঙ্গে ছিল আমাদের আজকের আরেক বন্ধু শ্রীদিশা। আজকের এই আড্ডা আমরা এখানেই শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি আড্ডা হবে। সকলে খুব ভালো থাকো, ভালো আছি আমরা, ভালো থাকবো।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আজকের আবহাওয়া সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা, আগামী দু তিন ঘন্টার মধ্যে হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলাতে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। শুনলেন আজকের আবহাওয়া সংক্রান্ত বিশেষ ঘোষণা। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর, আসর পরিচালনায় প্রণীতা মল্লিক।
1: নমস্কার, আবার এলাম সকলের সামনে সঙ্গীত শিক্ষার আসরের আরেকটি পর্ব নিয়ে। আজকে যে গানটি বেছেছি, গীতবিতানে দেখলে সেটাকে প্রেম পর্যায়ে পাওয়া যাবে, প্রেম পর্যায়ের মধ্যে, কিন্তু গানের মধ্যে কথাগুলি যা সেটা বসন্ত অনায়াসেই গাওয়া চলতে পারে। তো সেই গানটি আমি শেখাবো আজকে তোমাদের। গানটি হচ্ছে কবে তুমি আসবে বলে রইব না বসে। আগে আমার মনে হয় তোমরা গানটা লিখে নাও, তারপর আমি গানটার সম্বন্ধে একটু বলি, তারপর আমি গানটা শেখাতে শুরু করব। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা, কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা। আচ্ছা, অনেকে হয়তো তোমরা দেখেছো যে এই যে আসবে বলে, বলে কথাটা বর পরে একটা অ্যাপোস্ট্রফি থাকে, তারপরে লে, এটার কারণ হচ্ছে এটা বলিয়া থেকে বলে, এই জন্য এটা যখন লেখা হয় তখন এরকম ভাবে উপরে একটা অ্যাপোস্ট্রফি। এখন সেটা আমরা ব্যবহার করি না, কিন্তু এটা হরদমই গীতবিতানে বা স্বরবিতানে আমরা দেখতে পাই। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা, পরের লাইন, আমি চলবো বাহিরে, আমি চলবো বাহিরে, দাঁড়ি। তৃতীয় লাইন, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, কমা, আর সময় নাহিরে, আর সময় নাহিরে। এটা হচ্ছে স্থায়ী। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা, আমি চলবো বাহিরে, দাড়ি। শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, কমা, আর সময় নাহিরে, দুটো দাড়ি, স্থায়ী শেষ হলো। অন্তরা, বাতাস দিল দোল, কমা, দিল দোল, সেমিকোলন, বাতাস দিল দোল, কমা, দিল দোল, সেমিকোলন, পরের লাইন, ও তুই ঘাটের বাঁধন খোল, কমা, ও তুই খোল, বাতাস দিল দোল, কমা, দিল দোল, সেমিকোলন, ও তুই ঘাটের বাঁধন খোল, কমা, ও তুই খোল, দাঁড়ি। পরের লাইন, মাঝ নদীতে, মাঝ

হাইফেন নদীতে, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে, তরি বাহিরে, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে, দুটো দাড়ি দাও, তার মানে অন্তরা শেষ হলো। এরপরে সঞ্চারি আসব, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে শেষ করে এবার সঞ্চারি শুরু করি। আজ শুক্লা একাদশী, আজ শুক্লা একাদশী, কমা পরের লাইন হ্যারো নিদ্রাহারা শশী, হ্যারো নিদ্রাহারা শশী, পরের লাইন ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি, ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি, দাড়ি তোর পথ জানা নাই, কমা নাই বা জানা নাই, তোর পথ জানা নাই, কমা নাই বা জানা নাই, একটা ড্যাশ, পরের লাইন ও তোর নাই মানা নাই, কমা মনের মানা নাই, আবার ড্যাশ, তার মানে কি হলো, তোর পথ জানা নাই, কমা নাই বা জানা নাই, ড্যাশ, পরের লাইন ও তোর নাই মানা নাই, কমা মনের মানা নাই, ড্যাশ, শেষ লাইন সবার সাথে চলবি রাতে সামনে চাহিরে, সবার সাথে চলবি রাতে সামনে চাহিরে, দুটো দাড়ি। এই হচ্ছে গানের লিরিকটা, প্রেম পর্যায়ে ভুক্ত, তবে এ শুনে মানে মনে বোঝা যাচ্ছে যে কোনো একটা শুক্লা একাদশী মানে যে কোনো পূর্ণিমার কয়েকদিন আগে গানটা গাওয়া যেতেই পারে, মানে এরম সময়তে তো বটেই গাওয়া যেতেই পারে, কদিন পরে মানে একটার পর একটা তো পূর্ণিমা আসতেই থাকে, কাজে যে কোনো পূর্ণিমার আগেই গাওয়া যেতে পারে। তো আরেকটা কথা বলে দিই গানটা সম্পর্কে, যে এইটা পরে রবীন্দ্রনাথ দুবার তার বেশ কয়েকবার সুন্দর যে গীতি আলেখ্য অদল বদল করেছেন, দুবার করিয়েছেন, তো তার মধ্যে এই গানটি একবার উনি রেখেছিলেন কবে তুমি আসবে বলে গানটি। তো এটা একটা কীর্তনের একটা ভাব আছে, একটা কীর্তনের ভাব আছে গানটার মধ্যে, কিন্তু মানে এটা একতাল নয় কিন্তু দাদরা, আর শুরুটা হচ্ছে সোম থেকে। আমরা গানটা একটুখানি যাই।

আসবে বলে দম নিয়ে তোমরা বলছো, তো বলে কবে তুমি আসবে বলে, হ্যাঁ সেটা না করে কবে তুমি আসবে বলে এই কথাটা বলা হলে তারপর দমটা নাও। ঠিক আছে, নাও আরেকবার নাও।

বেস লাইনটায় আসা যায়, আবার অনেক সময় গাইবার সময় সোজা অন্তরাতে চলে যাই। মানে একটা ছবি তো তৈরি হচ্ছে, সেই ছবিটার কন্টিনিউ যেন করে গেলাম, কিন্তু স্বরলিপি অনুযায়ী আবার আমরা কবে তুমি আসবে বলে আসতে পারি। হ্যাঁ, আমি অন্তরাত দিকটা

0: আজকে এখানে শেষ করছি, আবার পরের দিন গানটা আরেকবার প্র্যাকটিস করে নিয়ে বাকিটা করাবো। নমস্কার।
1: শুনুন সঙ্গীত শিক্ষার আসর। সঙ্গীত শিক্ষার আসরে আজকে শুনুন রবীন্দ্রসঙ্গীত। আসর পরিচালনায় ছিলেন প্রমিতা মল্লিক।
2: On the occasion of World Allergy Week, today we have Dr. Aniruddha Majumdar, ENT, Midnapore Medical College, from Midnapore. So doctor, what is allergy and what are the common causes?
3: Million of us battle every day, that is allergy. Whether it's the constant sneezing, itching eyes or sudden skin rashes. And allergy is not just a minor ailment. It's your immune system going to overdrive it in completely harmless things like pollen, dust mites, a certain food, etc. Masking the symptoms with over-the-counter pills is not a good option. You don't have to just leave it. Speak with professionals to identify your specific trigger. A thorough diagnosis and customized treatment plan can truly transform your quality of life. Don't let allergies dictate your day. Be busier, live better, and consult your doctor. Happy National Allergy Week and stay healthy.
2: Issued in the public interest by Sun Pharma.
1: এখন শুনুন নজরুল গীতে, শিল্পী ত্রিদিব রায় চৌধুরী।

0: প্রদীপ রায় চৌধুরীর কণ্ঠে শুনলেন নজরুলগীতি। এখন সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম, এই মূল ভাবনা সামনে রেখে আজ দেশ তথা সমগ্র বিশ্বজুড়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। সুস্থ, সক্রিয় এবং মর্যাদাপূর্ণ বার্ধক্যের জন্য জীবনযাত্রার অঙ্গ হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করার গুরুত্বই এই ভাবনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে এই যোগব্যায়াম উদযাপনে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে সকালের এই যোগাভ্যাসে সামিল হন। এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক চত্বরে আয়োজিত সাধারণ যোগবিধি অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী হাজার হাজার যোগ অনুশীলনকারীর সঙ্গে নিজেও যোগব্যায়াম করেন। রাজ্যের সমস্ত জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই চলছে যোগাভ্যাস। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম চত্বরে মহাসমারোহে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। প্রায় 3,000 মানুষ এতে অংশগ্রহণ করেছেন। পার্থ প্রতিমা রায়দিঘির বিভিন্ন প্রান্তে বন দপ্তরের উদ্যোগে যোগাভ্যাসের পাশাপাশি ম্যানগ্রোভ চারা রোপণ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীনস্থ মাই ভারত হুগলি কেন্দ্রের সহযোগিতায় যোগ দিবস পালিত হয়। আটচালা গ্রুপের পরিচালনায় হুগলি জেলার মুচি গ্রামে টেকুমাথা ফুটবল ময়দানে প্রায় 100 উপর সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন আজকের এই যোগাভ্যাস শিবিরে। দীঘার শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। অন্যদিকে ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা ASI এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া, সরকারি আধিকারিক, কর্মী, NCC ও বিভিন্ন বিভাগের প্রায় 5 শতাধিক অংশগ্রহণকারী। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের বনকর্মী ও স্থানীয় বাসিন্দারা হলম নদীর ধারে জঙ্গলে হাতির পিঠে চেপে অভিনব যোগাভ্যাসে যোগ দিয়েছেন। এদিকে পশ্চিম মেদিনীপুরের আসানসোলের পোলো ময়দানে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হন প্রায় 6,000 মানুষ। মালদার সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনের উদ্যোগে যোগ দিবসের মূল সরকারি অনুষ্ঠান হয়। কালিয়াচকের নবমীগঙ্গে ও মালদা জেলা গঙ্গা কমিটি ও ব্লক ডেভেলপমেন্ট অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন হাইস্কুলের 200 ছাত্রছাত্রী সহযোগিতায় গঙ্গা তীরবর্তী স্থানে যোগাভ্যাসে অংশ নেন। পূর্ব বর্ধমানে পালিত হয় যোগ দিবস। হাওড়ার জেলা প্রশাসন ও পুরসভার উদ্যোগে শৈলেন মান স্টেডিয়ামে বিশ্ব যোগ দিবস পালিত হয়। বেলুড় মঠে আজও যোগ দিবসের আন্তর্জাতিক যোগ দিবসে বেলুড় মঠের খুব কাছে হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায় পল্লী জাগরণ ক্লাবের সদস্যরা আজ সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগ চর্চায় সামিল হন। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে হিমালয় সংহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলা সহ অন্যান্য জেলাগুলিতে এবং গঙ্গ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার সতর্কবার্তা জানানো হচ্ছে হিমালয় সংহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জেলা।

হওয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। নালিয়া পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। নালিয়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা এবং হিমালয় সমৃত পশ্চিমবঙ্গের দু একটি জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত হতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন গল্প দাদুর আসর, আসর পরিচালনায় শান্তন চক্রবর্তী।

বন্ধু সবাই সবাই ভালো আছে নিশ্চয়ই। খুব গরম পড়েছিল, কিন্তু তার মধ্যে বর্ষা এসে গিয়েছে আমাদের রাজ্যে, তাই তো? হ্যাঁ, তোমার বৃষ্টি হচ্ছে, শুধু আমি যেখানে বসে আছি সেখানেও হচ্ছে না, মানে শুধু কলকাতাতেই হচ্ছে না, গোটা রাজ্য জুড়েই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আর তার মধ্যে তোমাদের স্কুলে যেতে হচ্ছে এখন, সম্ভব শুনি ছাতা আর রেনকোট অবশ্যই রাখবে, আর জুতো তো ভিজে গেলে তো মুশকিল, তাই না? সে যাই হোক, আজকে তো রবিবার, নিশ্চয়ই বাড়িতে আছো এখন। আজ গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন, আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনার মনে তৈরি হচ্ছে, আর তার আগে কয়েকটা বিশেষ কথা তোমাদের জানিয়ে দিই। বিশেষ দিন সেটা অবশ্যই বলবো, কিন্তু তার মানে বলি, আমাদের দেশের যে হাজার হাজার বছরের শিক্ষা সাধনা সংস্কৃতি, তার সঙ্গে জড়িয়ে রয়েছে যোগ সাধনার ঐতিহ্য ও ইতিহাস। প্রাচীনকালে ঋষি মুনিদের সেই যোগ সাধনা শুধু যে আত্মিক উন্নতির জন্য ছিল তাই নয়, যোগ বা যোগা যে আধুনিক সময়েও মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য এক অপরিহার্য পথ, সারা বিশ্ব তা মেনে নিয়েছে। আর সেই ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণে রেখে প্রতি বছর সারা দেশে এবং গোটা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে। 2014 সালের 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। এরপর জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় 2014-11 ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় অর্থাৎ ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত উপস্থাপন করেন। 175টি দেশের উপস্থিত প্রতিনিধিদের সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়ে যায়। আর সেই সিদ্ধান্ত অনুসারে 2015 সালের 21শে জুন থেকে সারা পৃথিবীতে এই আন্তর্জাতিক দিবসটি পালিত হয়ে আসছে। আজকে পালিত হচ্ছে এই আন্তর্জাতিক যোগ দিবস শুধুমাত্র যে কলকাতা শহরে আজকে পালিত হয়েছে, গোটা দেশের মধ্যে কেন্দ্রীয়ভাবে কলকাতা শহরের রেড রোডে পালিত হয়েছে যোগ দিবসের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন মুখ্যমন্ত্রী সুমঙ্গ অধিকারী সহ অন্যান্যরা, এবং গোটা পৃথিবীতে কিন্তু এই আন্তর্জাতিক যোগ দিবস ভারতবর্ষকে যোগ গুরু মেনে নিয়েই পালিত হয়েছে। আজকে কিন্তু আরো দুটি বিশেষ দিন পালিত হয় সারা পৃথিবীতে। একটি হচ্ছে কি বলতো, ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবস, আর অন্যটি পালিত হয় জুন মাসের তৃতীয় রবিবারে, যেটাও তোমরা জানো, সেটা হলো পিতা দিবস অর্থাৎ ফাদার্স ডে। আজকে বাবার জন্য ভাবনার দিন। হ্যাঁ, সারা বছর ধরে ভাববে, কিন্তু জুন মাসের তৃতীয় রবিবার যেহেতু ফাদার্স ডে, আর আজকে যেহেতু সেই দিনটি পড়েছে, সেহেতু বাবার জন্য অবশ্যই কিছু ভাবনা তোমাদেরও থাকবে, তাই তো? ছোট বন্ধুরা, আমি একটা কথা বলি, তোমরা তো আরো ছোটবেলা থেকে শুনছো যে জলের আর এক নাম জীবন, তাই না? হ্যাঁ, আর সেই জলও কিন্তু এখন দূষণের কবলে পড়ছে। এই যে বৃষ্টি হচ্ছে, জল জমছে, সেখানেও কিন্তু জল দূষণ দেখতে পাবে তোমরা। আর আমাদের চারপাশে নদী নালা পুকুর জলাশয়, সেখানকার জল দূষিত হয়ে ব্যবহারের অযোগ্য এবং বিষাক্ত হয়ে পড়ছে। কলকারখানা থেকে এমনকি চাষের জমি থেকেও রাসায়নিক এসে মিশছে জলে, মানুষ বা জীবজন্তু শরীর থেকে বর্জ্য পদার্থ মিশছে, প্লাস্টিক বর্জ্য বাড়িয়ে দিচ্ছে জলের দূষণ। আর তার ফলে সেই জল ব্যবহার করে মানুষ এবং অন্যান্য প্রাণীরাও
অসুস্থ হয়ে পড়ছে, জলচর প্রাণীরাও মৃত্যুর মুখে পড়ছে। এর থেকে বাঁচার উপায় কি? মত সচেতনতাই পারে সারা পৃথিবীকে জল দূষণের হাত থেকে বাঁচাতে। কলকারখানা চাষের জমি থেকে রাসায়নিক যাতে জলাশয় নদীতে না মিশে তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে হবে। প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য পদার্থ যাতে জলকে দূষিত না করে তার দিকেও খেয়াল রাখা দরকার। সরকারের নীতি তো আছেই, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের সকলের এই বিষয়ে সচেতন হওয়া সবার আগে প্রয়োজন। রাস্তায় জমি জল দেখে মনে হলো তোমাদেরকে একটু জল দূষণ নিয়ে আজকে কিছু বলি, তাই বললাম। আচ্ছা, এর একটু হ্যাঁ অন্যদিকে নজর রাখতে হবে। কোনো দিকে বলছি,

বিশেষ কিছু শুনবে তোমরা। হ্যাঁ, বিখ্যাত যোগবিদ তুষার সেনের সঙ্গে একটি সাক্ষাৎকার এবার তোমরা শুনবে তোমাদের জন্য, ছোটদের জন্য যোগ এই শীর্ষক এই আলোচনা। অংশগ্রহণ করেছেন যোগবিদ তুষার সেন, আর সাক্ষাৎকার নিয়েছেন তোমাদের মৌসুমী দিদি মৌসুমী সেনগুপ্ত। শুনে তবে, হ্যাঁ অনেক তথ্য জানতে পারবে, শুনতে থাকো।

0: আমি আজ কথা বলতে চলেছি প্রথিতযশা যোগবেদ তুষার শীলের সাথে। নমস্কার। আচ্ছা, বিশ্ব যোগ দিবসের তাৎপর্য কি আর কেনই বা উদযাপিত হয়, যদি এটা ছোট বন্ধুদের একটু বলে দেন।
1: ছোট্ট বন্ধুরা, আমি আজকে তো গল্প দাদুর আসরে এসেছি। ছোট বয়সেও আসতাম, অবশ্য চাকরি পাওয়ার পরে। আর ছোট বয়সে যখন গ্রামে থাকতাম, নিয়মিত গল্প দাদুর আসর শুনতাম, বিশেষ করে পার্থদার বেড়া, পার্থদার কথা। আর বড় হয়ে যখন একটু বড় হয়ে যখন চাকরি বাকরি করতে এলাম 21-22 বছরে, তখন যখন গল্প দাদুর আসরে ডাকতো যোগ নিয়ে বলার জন্য, কি যে আনন্দ হতো বলে বোঝাতে পারবো না। নিশ্চয়ই সবাই ভালো আছো, ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্য যোগ। এই বিশ্ব যোগ দিবস বলে একদিবসীয় যোগ আমি হয়তো বিশ্বাস করি না, কিন্তু জগৎ কি করে সেটাকে মেনে নিতে হবে। আমরা বাংলার মানুষ বলি যোগের বিশ্বায়ন। বিশ্ব যোগ দিবসটা একটা দিন উপলক্ষ মাত্র, যোগ প্রতিদিন করার জিনিস। একদিন করলাম, আর বছরে সারাটা বছর আর কিছু করলাম না। না করলে যেমন কিছু হয় না, যোগটাও যদি অন্তত নিয়মিত না করি, অন্তত সপ্তাহে 3 দিন 4 দিন না করি, এর উপকার পাওয়া যাবে না। আমি যোগের বিশ্বায়ন কেন বললাম, এই যোগ কি প্রথম যে বাঙালি মানুষ বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন তিনি আর কেউ নন, স্বামী বিবেকানন্দ। তিনি ছোট বয়সেই, একদম ছোট্ট কাল থেকে, সব বন্ধুদের নিয়ে ধ্যান ধ্যান খেলা করতেন, যোগের নানা রকমের খেলাধুলা করতেন। একাগ্রতা এমনই ছিল যেন তো সাপে টেনে ওনার কোনো চৈতন্য থাকত না। এই যোগ দিবসের যেমন একটা গুরুত্ব আছে, তার থেকেও আরো গুরুত্ব যদি নিয়মিত আমরা যোগ করি।
0: বেশ, এবার যদি বলে দেন যোগ শব্দটি, মানে যোগ বলতে কি বোঝায়?
1: যোগ বলতে কি? যোগ বলতে ঋষি পতঞ্জল যোগ দর্শন অনুসারে যোগটাকে উনি 8টা ভাগে ভাগ করেছেন। এই 8টা ভাগের যুক্ত ফলটাই হলো যোগ। এই 8টা ভাগ কি কি? জঙ্গলময় অহিংসা, হিংসা করবো না, সদা সত্য কথা বলবো, পরে দ্রব্য চুরি করবো না, ইত্যাদি 5খানা আছে। এটা হলো যোগ। তারপরের ধাপটা কি? নিয়ম। নিয়মটা আবার কি? জগৎ সংসারের নিয়ম বাতিলকে তো কিছু হবে না। তার মধ্যে তপস্যা, তপ রেগুলার একটা অধ্যাবসায়, একাগ্রতা বাড়াতে তপস্যা খুব দরকার। এরকম নিয়মেরও 5টা ভাগ আছে। তারপর এলো আসন। আসন সম্বন্ধে আমরা সবাই জানি, পদ্মাসন, বজ্রাসন, গোলকাসন, ধনুরাসন, ভদ্রাসন, ভুজঙ্গাসন, শলভাসন, বহু আসন আছে। পৃথিবীতে যত রকমের জীব জন্তু আছে, গ্রহ নক্ষত্র আছে, প্রত্যেকের নামে নামে আসন আছে, একটা করে। এই অগুন্তি আসনের পর কি? প্রাণায়াম। প্রাণায়ামটা কি? যেহেতু আমরা ব্যায়ামের উপর জয় করছি, এটা একটা শ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণ করার ব্যায়াম। কি বললাম? দম নেওয়া আর ছাড়া, এইটাকে নিয়ন্ত্রিত করার নামই প্রাণায়াম। যদি ঠিক মতো শ্বাস প্রশ্বাস আমরা নিয়ন্ত্রিত করতে পারি, তাহলে আমরা সুস্থ সবল নিশ্চয়ই থাকব। প্রাণায়ামের পর কি? তাহলে কি কি বললাম আমি একটু বলে দিই? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, 4টে বলা হয়ে গেছে। প্রত্যাহার। প্রত্যাহার মানে কি? সব জায়গা থেকে মনকে তুলে নেওয়া, অহেতুক কাজ থেকে মন তুলে নেওয়া, অহেতুক কাজে লিপ্ত না থাকা, এটা বলে প্রত্যাহার। তারপরে কি ধ্যান, আজকাল তো সবাই ধ্যান ধ্যান ধ্যান ধ্যান করে সব ক্লাস আরম্ভ হয়ে গেছে চারিদিকে ধ্যানের। আরে বাবা, আগের পাঁচখানা স্টেপ বাদ দিয়ে কি ধ্যান করা যায়? ঠিক তো, যেমন নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার, যতটুকু যতটুকু পারা যাবে ততটুকু করার পরেই তবেই তো আমি ধ্যানে বসতে পারবো। তাহলে যোগ নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার, মাঝে একটা আছে ধারণা, ধ্যানের আগে আর একটা সিঁড়ি রয়েছে।

0: ধারণা, যা কিছুই করছি না কেন ধারণ করে রাখতে হবে, এক্ষুনি মতন করলাম পরে ভুলে গেলাম সেটা না, কাজের ধারাবাহিকতাটা রাখতে হবে, ধারণা, তারপরে জ্ঞান। জ্ঞান তো আমরা জানি এক জায়গায় চুপচাপ বসে চোখ বন্ধ করে কোনো কিছু মনে না চিন্তা করে, প্রথম প্রথম চিন্তা আসবে অনেক কিছু, কিন্তু চেপে বসে থেকে যদি খালি লম্বা লম্বা শ্বাস নেওয়া ছাড়া করা যায়, আর মনটাকে প্রথমে মনটাকে একটা একটা জায়গা থেকে মনটা একার দিকে ছুটবে, চিত্ত মন সব একার দিকে ছুটতে আরম্ভ করবে, একটা একটা করে বাদ দিতে হবে এই ছোটন গুলোকে, ছোটা গুলোকে। এইটা হলো ধ্যান। ধ্যান করতে করতেই উপনীত হওয়া যাবে, একদিন নয়, পরীক্ষার আগে যদি একটু ধ্যান করে নিতে পারি, বা কোনো কাজে নামার আগে যদি একটু ধ্যান করে নিতে পারি, বা খেলাধুলা করতে নামার আগে প্রতিযোগিতামূলক খেলাধুলা করার সময় বা আগে যদি আমরা ধ্যান করে নিতে পারি, কেন এই খেলাটা করছি, আমার আলটিমেট গোলটা কি, আমার লক্ষ্যটা কি, এটা আগে স্থির করে নিতে হয়, এইটাকে বলে ধ্যান। শেষে সমাধি, ঠাকুরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ হতো, উনি ভাব সমাধি হতেন, আবার ফিরে যাচ্ছি, আর একটা সমাধি চিরতলের চিরজীবনের জন্য এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু ঠাকুর বা বড় বড় আধ্যাত্মিক জগতের মানুষরা সেই রকম সমাধি হয়, কিন্তু আবার ফেরত চলে আসেন পৃথিবীতে। আমাদের সমাধিটা আপনার লক্ষ্য নয় গো, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যাতে আমরা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ সবল থাকতে পারি।
1: আচ্ছা, এবার জানতে চাইবো সুস্থ ভালো থাকার জন্য কি কি ব্যায়াম করা উচিত, এবং তাদের উপকারিতা সম্বন্ধে একটু বলুন ছোট বন্ধুদের।
0: সুস্থ সবল থাকতে গেলে যেটা যেটা ব্যায়ামগুলো আমাদের করতে হবে একটু জেনে রাখা ভালো। পদ্মাসন অনেকেই জানে, একটা পায়ের উপর বাবু হয়ে বসার মতন, একটা থায়ের উপর একটা পায়ের পাতা তুলে দিচ্ছি, যে আবার একটা পায়ের পাতা তুলে সিদ্ধানা থেকে টান টান রেখে লম্বা লম্বা দাম নিয়ে ছাড়া করছি, এটা বলে পদ্মাসন। পদ্মাসনের আবার অনেক উপকারও আছে, মনঃসংযোগ বাড়ায়, যাদের নট নেই মানে দাঁড়াবার পরে দুটো হাঁটুতে হাঁটুতে লেগে যায়, বা একটু ছুটতে গেলে হাঁটুতে হাঁটুতে লেগে পড়ে যায়, সেই তারা যদি নিয়মিত এই করে তাদের নখটি ওই ধনুকের মতন ভেতরে ঢুকে যাওয়া হাঁটুটা নিশ্চয়ই ভালো হবে, অনেকটা উপকার পেয়ে যাবে। বজ্র, এরকম আর একটা ধ্যানাসন আছে বজ্রাসন, হাঁটু থেকে পা দুটোকে মুড়ে দিলাম, পায়ের হাঁটু থেকে পায়ের পাতাটাকে পিছন দিকে মুড়ে দুটো পায়ে কি হাঁটু থেকে মুড়ে গোড়ালিটাকে একটু ফাঁক করে পায়ের দুটো বুড়ো অঙ্গকে লাগিয়ে দিয়ে টান টান হয়ে বসে থাকা বজ্রাসন। বজ্রাসনের সময় হাতটা কোথায় রাখবো, হাতটাকে রাখবো হাঁটুর উপরে, শরীরের গঠনটা বজ্রের মতন হয়। নিয়মিত বজ্রাসন করলে পরে বলে তার হাঁটুর ব্যথা কোনোদিন হবে না, কিন্তু আবার এও ধ্রুব সত্য, যার হাঁটুতে ব্যথা আছে সে যেন ভুলেও পদ্মাসন আর বজ্রাসন করতে না যায়। তোমার কাছে শিখে নিয়ে তোমার দাদু দিদা বা বাড়ির বয়স্ক কাকা কাকিদের বললে এই দুটোকে করো, তুষার সিং বলেছে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তবে তারা যদি নিয়মিত করেন, আমি অবধারিত বলতে পারি অন্তত 70 বছর পর্যন্ত তাদের হাঁটুতে ব্যথা হবে না, হবে না, হবে না। আর তোমরাও যদি করো এখন থেকে তোমাদের হবে না। আর একাগ্রতা বাড়াতে এই দুটো আসনের জুড়ি মেলা বাড়। এবারে ভুজঙ্গাসনটা একটু শেখাই, যোগ দিয়ে বলে কথা স্বীকারতে তো হবে, খালি যোগের জ্ঞান দিলে তো হবে না। এটা ভুজঙ্গাসনটা কেমন করে করবো, উপর হয়ে শুয়ে পড়েছি, উপর হয়ে শুয়ে পড়া বলতে পেটের উপর আর বুকের উপরে উপর হয়ে শুয়ে পড়া, মাটিতে নিজেতে এই দুটো পেটে দিয়ে। এবার হাত দুটোকে বুকের দুপাশে এমন ভাবে এনে রাখতে হবে বুড়ো আঙুল দুটো যেন বুকের সঙ্গে লেগে থাকে, যেন কাঁধের সমান্তরাল থাকে, এবারে কাঁধ বরাবর, কাঁধকে যেন কষ্ট না করে কাঁধের থেকে বেশি নিচে উনান হয়ে যায়। এইভাবে শুয়ে পড়ে হাতের জোরে, প্রথম প্রথম হাতের জোরে পেট পর্যন্ত, মাথা বুক পেট ঠিক নাভিটা মাটিতে লেগে থাকবে, সাপের ফোনার মতন তুলে দিতে হবে। একে বলে ভুজঙ্গাসন। যেমন এটা রূপের জন্য ভুজঙ্গাসন সাপের ফোনার মতন, আবার যোগীরা বলেন ভুজঙ্গি মানে হচ্ছে কুয়ো কুণ্ডলিনীতে সেটাকে ভুজঙ্গি, এই ভুজঙ্গির জাগরণ হয়, কুয়ো কুণ্ডলিনীর জাগরণ হয় নিয়মিত ভুজঙ্গাসন করলে, মনের একাগ্রতা বাড়বেই বাড়বে, ঘাড়ের ব্যথা কমবে, কোমরের ব্যথা কমবে, খিদে বাড়বে, বদহজম কমে যাবে নিয়মিত ভুজঙ্গাসন করলে। আর একটা খুব ভালো উপকার আছে, সর্দি কাশি ভালো হয়ে যাবে শুধু ভুজঙ্গাসন করলে পরে। এবার আর একটা আসন সেখানে পবন মুক্ত আসন, এবারে কিন্তু পিঠের উপর শুয়ে পড়ছি মানে চিত হয়ে শুয়ে পড়ছি, এবারে ডান পাটা ভাঁজ করে নিয়ে এসে পেটের সঙ্গে চেপে দাঁড়া, এটাকে বলে পবন মুক্ত আসন। প্রথমে ডান পা এই অবস্থায় চেপে ধরে 10-15 সেকেন্ড থেকে কি 20 সেকেন্ড থেকে লম্বা লম্বা দম নিয়ে ছাড়া তখন চলবে, ডান পাটাকে ছড়িয়ে দিলাম। এবারে বাঁ পাটা পেটের সঙ্গে ঠিক একইভাবে দু হাত দিয়ে খাইটা পেটের সঙ্গে চেপে ধরলাম, এইভাবেও আগে যতবার দম নিয়ে ছাড়া করেছি 10-15 বার বা 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ড যে যতক্ষণ পারবে থাকবে, দুটো পা এইভাবে হওয়ার পরে এক এক পা করে এবারে দুটো পাকেই পেটের সঙ্গে চেপে ধরে রেখে একসঙ্গে হাত দিয়ে চেপে দিয়ে রেখে লম্বা লম্বা দম নিয়ে ছাড়া করতে হবে। প্রথমে ডানটা পেটের সঙ্গে চেপে ধরেছি, 8-10-15 বার দম নিয়ে ছাড়া করেছি, পাটাকে ছড়িয়ে দিয়েছি, এবারে বাঁ পাটাকে পেটের সঙ্গে চেপে রেখে 8-10-15 বার দম নিয়ে ছাড়া করেছি, তারপরে ছড়িয়ে দিয়েছি, এবারে দুটো পাকে একসঙ্গে, এইটাকে বলি পবন মুক্ত আসন। খুব ভালো আসন, খিদে বাড়বে, অম্বল কমে যাবে, একাগ্রতা বাড়বে, নিয়মিত করিয়ে দেখবে যে আসনগুলো যাদের শ্বাসকষ্ট আছে তারাও উপকার পাবে। যোগ করার একমাত্র কারণ হচ্ছে আমাদের শারীরিক আর মানসিক উন্নতি, অর্থাৎ শরীর ও মনকে সুস্থ সবল রাখা। আর একটা আসন শেখাই, আমরা তো ধনুক অনেকেই দেখেছি ঠিক কিনা, ধনুকের কিরকম বাহারিয়া যারো পিঠটা এরকম বাঁকা আর একটা ছিলে দিয়ে দড়ি দিয়ে টান দেওয়া আছে, ঠিক এইরকমই শরীরের রূপটা হবে। উপরে শুয়ে পড়ে অর্থাৎ বুকের উপর পেটের উপর শুয়ে পড়ে দুটো পাকে ভাঁজ করে দিয়ে দুটো পাকে দু হাত দিয়ে ধরতে হবে, ডান পাটাকে ডান হাত দিয়ে বা পাটাকে বাঁ হাত দিয়ে ধরে এবারে শরীরটাকে টান টান করলেই ধনুকের মতন মাথার দিকটা উঠে যাবে আর পা থেকে হাঁটুর দিকটা উঠে যাবে। এই অবস্থায় 8-10 বার লম্বা লম্বা দম নিয়ে আসা করতে হবে। বললাম শরীরের রূপটা হবে ঠিক ধনুকের মতন, এই জন্য এটার নাম ধনুরাসন। উপকার কি হবে, সাহায্য করবে লম্বা হতে সাহায্য করবে, কোমরের মেদ কমে যাবে, শীত দ্বারা শক্তি বেড়ে যাবে,

0: না করে পদ্মাসন বা যে কোনো আসনে বসে লম্বা করে শ্বাস নেওয়া, চোখ বন্ধ করে আবার লম্বা করে শ্বাসটা ছেড়ে দিয়া, নেওয়াটা অবশ্যই নাক দিয়ে, ছাড়াটা মুখ দিয়েও করা চলতে পারে বা নাক দিয়েও ছাড়তে পারা যায়, কিন্তু কখনোই মুখ দিয়ে শ্বাস নেবে না, সবসময় মনে রাখতে হবে নাক দিয়ে। কেন নেবো না, শরীরে যখন বাইরের হাওয়াটা এয়ারটা ঢুকবে নাকের এই বাঁকা পথটা দিয়ে যেতে যেতে কিছুটা টেম্পারেচার পাবে, আর দ্বিতীয়ত নাকের ভেতরে যে রোমগুলো আছে তা দিয়ে এয়ারটা ফিল্টার হয়ে যাবে, ধুলো বালি কিছু ঢুকতে পারবে না। ঈশ্বর ওই জন্য তৈরি করে রেখে দিয়েছে নাকের ভেতরে অত লোম, একটু বড় হলে সবারই হবে। তাই এইভাবে নাকে নিয়ে আয়দার নাক দিয়ে ছাড়ো, আর নাকে নিয়ে মুখ দিয়ে ছাড়ো। সব আসনের পরে সব আসন করতে হবে, চিত হয়ে শুয়ে চোখটা বন্ধ করে দিয়ে প্রথমে গায়ের সঙ্গে হাত আর দুটো পাকে জোড়া করে শুতে হবে, গায়ের সঙ্গে হাত দুটো দুপাশে লেগে থাকবে। এবারে দুটো পাকে ফাঁক করে দেওয়া, আর হাতটাকে ফাঁক করে দিলেই শরীরটা ঢিলে হয়ে যাবে। কি মজা, প্রথমে এমনি পাটাকে জোড়া করে রেখেছি, হাতটাকে গায়ের সঙ্গে লাগিয়ে চিত হয়ে শুয়ে আছি, যে মুহূর্তে পা দুটোকে একটু ফাঁক করে দেবো আর হাত দুটোকে একটু শরীর থেকে সরিয়ে দেবো গা থেকে, দেখবে শরীরটা সঙ্গে সঙ্গে ঢিলে হয়ে যাচ্ছে। দেখবে তোমরা অভ্যাস করে, এইভাবে চোখটা বন্ধ করে রেখে নর্মাল ব্রিদিং এ পাঁচবার দশ বার বা পাঁচ সেকেন্ড বা পাঁচ মিনিট বা দু মিনিট, এক মিনিট দেড় মিনিট মনে হবে অনেকক্ষণ ধরে করছো, প্রথম প্রথম এক মিনিট করতে মনে হবে কতক্ষণ লাগছে রে বাবা, এইভাবে সবাসনটা করতে হবে। এই হলো আসন, নিয়মিত যোগ। আমি পাঁচ বছর বয়স থেকে যোগ করি, সুবিধেই হলো আমার গুরু মনে করছে, তিনি আমার ওয়েট ট্রেনিং ওজন নিয়ে ব্যায়ামের সঙ্গে সঙ্গে আবার নিয়মিত প্রত্যহ যোগাসন করাতেন, যোগ করাতেন। তো তোমরা যা কিছুই করো না কেন, সবের সঙ্গে সবের শেষে অবশ্যই যোগের আসন করবে, যোগ করবে, প্রাণায়াম করবে, একটু চিঁচড়ে চুড়ে সব আসন করবে। কি বন্ধুরা, ভালো লাগলো তো? কোনো কঠিন জিনিস শেখালাম না তো? আমরা কত সহজ সরল ভাবে সব জিনিস করতে পারি, লেখাপড়াটাও যেমন যদি নিয়মিত করা যায় সহজ সহজ হয়ে যায়, এমনি নিয়মিত আসন এক্সারসাইজ প্রাণায়াম করলেও এটাও সহজ সরল হয়ে যায়।
1: কিরকম জায়গায় আসন বা ব্যায়াম করা উচিত?
0: কিরকম জায়গায় আসন করব? যেন অবশ্যই বদ্ধ ঘরে হবে না, জানলা দরজা খোলা থাকবে, গরম কাল হলে একটা ফ্যান চালিয়ে দেবো যদি সম্ভব হয়, গ্রামে অতটা গরম নেই তবুও এখন সব জায়গায় গরম, আর মেঝেতে কি পাতবো, একটা শতরঞ্জি বা একটা কম্বলকে ভাঁজ করে দিয়ে তার উপরে আসনটাকে অভ্যাস করতে হবে। কম্বল দিলাম কেন ভাঁজ করে, যাতে চোট না লেগে যায়।
1: আচ্ছা, এই ব্যায়াম বা আসন করার পর কি ধরনের খাওয়া দাওয়া করা দরকার?
0: অনেকের ধারণা করছে যে বাবা একটু আমি আসন করছি তাহলে ভালো মন্দ খেতে হবে, না রে বাবা না, আমি ছোট বয়স থেকে করছি, ছোট বয়সেই বাবা মারা গেছে, পেট ভরে খাবারই জুটতো না, বাজার থেকে যখন চাকরি পেলাম তখন বাজার থেকে তখন 21-22 বছর ফাটা ডিম কিনে এনে খেতাম, বাড়িতে যা জুটবে তাই খেলেই হবে, খুব শান্তিতে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, পরিমাণ মতন জলটাও খেতে হবে, জল যদি কম খাওয়াতেও চলবে না, বড়রা সাধারণত 2.5-3 লিটার জল খায়, ছোট যারা একটু কম খেলেও চলবে, কিন্তু যারা রোদে অনেক ছোটাছুটি করে রোদ থেকে ছুটে এসেই যেন জল খাবে না, একটু বিশ্রাম করে জল খাবে, আমার গুরু এইটাই শিখিয়েছিল।
1: কোন সময় যোগ ব্যায়াম বা আসন করা উচিত?
0: কখন যোগ করব এটা একটা কথা, কখন যোগ করব, কেউ বলে ভোরবেলায়, আরে ভোরবেলা করতে পারলে তো ভালো, যোগ মানে কি যুক্ত হওয়া, সাধারণত সন্ধিকাল মানে যখন সকাল রাত্রির থেকে সকাল হচ্ছে তখন ভালো, বা বিকেল থেকে সন্ধ্যে হচ্ছে সেই সময়টাও ভালো, সেই সময়টা করার সুযোগ পাচ্ছি না, যার যখন সময় পাবে তখনই অন্তত 24টা করে মিনিট নিয়মিত আসনটা করে নেবে। 24 মিনিট বললাম কেন, মাথা হতে পারে 24 মিনিট, এই জন্যই বললাম প্রতিদিন 24।

0: ঘন্টায় একদিন, প্রতি ঘন্টায় এক মিনিট করে বাঁচিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে চব্বিশ ঘন্টায় চব্বিশটা মিনিট বাঁচিয়ে এই আসন এক্সারসাইজ গুলো করতে হবে, এই যোগ করতে হবে। জোর করে কিচ্ছু করবে না কি বন্ধুরা? আর কিছু বলার আছে বা প্রশ্ন আছে নাকি? তাহলে প্রশ্ন করুক সবাই, আমি তার উত্তর দিয়ে দেব।
1: এবার জানতে চাইব আকাশবাণীর শিশু বিভাগের জন্য বিশ্ব যোগ দিবসে আপনার বিশেষ বার্তা কি?
0: একটাই কথা, জন্ম থেকে মৃত্যু সবটাই যোগ। আমরা যখন মায়ের পেটে থাকি তখন থাকি গর্ভাশনে, ভূমিষ্ঠ যখন হই তখন মাথাটাই বেশিরভাগ শিশু আগে জন্মগ্রহণ করে, একে বলে শীর্ষাসনে আরোহণ। যখন শেষ দিনে চলে যাচ্ছি সভাসন, তাই আমার গুরু বলতেন শীর্ষাসনে আগমন আর সভাসনে গমন। আর এই ভেতরে যতদিন আমাদের প্রাণ থাকছে, কর্মকাল থাকছে, প্রথমে একটা বাচ্চা জন্মাবার পরে সে তো 22-23 ঘন্টা ঘুমিয়েই কাটায়, ঠিক তাই তো? তোমার মনে নেই হয়তো, কিন্তু আমরা বড়রা ছোটদের দেখে বুঝতে পারি ছেলে মেয়েকে দেখে ঘুমিয়েই কাটো। তারপরে যেই মাস দুই তিন হতে আরম্ভ করে সে প্রথমে কি করে, পায়ের টিপ দিয়ে টিপ দিয়ে টিপ দিয়ে বিছানার উপরে উঠে যাচ্ছে, আবার পায়ের চাপ দিয়ে চাপ দিয়ে নেমে আসছে, এইটাকে বলে স্বয়ং উৎকটা আসন। তারপরে কি করে, টপ করে বাচ্চাটা একটু উল্টে যায়, উল্টে গিয়ে বুকটা তোলে, এইটাকে বলে ভুজঙ্গা আসন। তারপর হাতের জোরে বুকটাকে তুলে দিয়ে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, এটাকে বলে ভুজঙ্গা আসনে পার্শ্ব দর্শন। পাশটাকে দেখছি আমরা, এগুলো কেন করছেন, ঈশ্বর কেন করিয়ে নিচ্ছে? শিব দ্বারার পেশিগুলোকে শক্ত করছে, ঘাটটাকে শক্ত করে দিচ্ছে, তাহলে বাচ্চাটা উঠে দাঁড়াবে কি করে? তারপর টক্কর একদিন বাচ্চাটা সবারে দেখবে বুঝতে শিখে গেল বজ্রাসন। তারপর বাচ্চাটা উঠে দাঁড়াবার চেষ্টা করছে, এবার ধূপ করে পড়ে যাচ্ছে, এটাকে বলে উৎকট আসন। এটা কেন করছে, পায়ের পেশিগুলোকে শক্ত করে নিচ্ছে। তারপরে কি, বাচ্চাটা টুক টুক করে দাঁড়াতে শেখে আর হাঁটতে শেখে, তখন এটাকে বলে দণ্ডায়মান পদাসন, পদচার আনা। এইবারেই না আমরা ভুলে যাই ব্যায়ামের জগৎকে, এই ভুলে যাওয়া ঈশ্বর আমাদের শেখাচ্ছে, তোমরা আসন একটা তাই প্রাণায়াম করো, যোগ করো। আমরা যে একটু বড় হলাম ভুলে গেলাম, আমার বাড়ির বাবা কাকারাও ভুলে যাচ্ছে, আমরাও ভুলে যাব, ভুলে যাচ্ছি। এই ভুলের খেসারত্ব দিতে হয় অকাল বার্ধক্য, তাই জন্য অকাল বার্ধক্যকে রুখতে, যৌবনকালকে অনেকদিন স্টেবল করতে, অনেকদিন ধরে ধরে রাখতে একে যোগ করা উচিত। এইটাই আমার একটা বিশেষ কথা বললাম, চব্বিশ ঘন্টায় একদিন অন্তত চব্বিশটা করে মিনিট নিয়মিত যোগাসন প্রাণায়াম করুন, ঠিক আছে? ছোট্ট বন্ধুরা আশা করি করবে, সবাই ভালো থাকুন।
1: নমস্কার স্যার, অনেক অনেক কিছু জানলাম এবং আশা করি ছোট বন্ধুরা তোমরাও অনেক উপকৃত হয়েছো, তোমাদেরও খুব ভালো লেগেছে। আকাশবাণীর তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।
2: সঙ্গত যোগবিদ তুষার সিং, তার সঙ্গে কথা বললেন তোমাদের মৌসুমী দিদি মৌসুমী সেনগুপ্ত। অনেক কিছু জানতে পারলে একবার একটু শুনতে পারে গান, গানের আসরে তোমাদের বন্ধুরা কিন্তু রেডি। তাহলে শোনা যাক আজকের গানের আসর, প্রথমে কে আসছো?
3: আমার নাম সুচন্দ্রা দে, নজরুল গীতি গাইছি।
2: গাও।

0: বাহ, এবারে কে আসছো গানের আসরে?
1: আমার নাম দীপানি চক্রবর্তী, একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: গাও।

0: বাড়িকে আসছো, কি শোনাবে?
1: আমি নীলাক্ষী দত্ত, রবীন্দ্রসঙ্গীত করছি।

0: বেশ, এবারে আজকে শেষ গানটা কে শোনাবে?
1: আমি শরণ্যা পণ্ডিত, আমি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি,
0: শোনো।

পাঁচ বন্ধু আজকে গানের আসরে গান শোনালো, আর তোমাদের গান শুনতে শুনতেই কিন্তু ছোট্ট বন্ধু আজকের মতো সময় শেষ। এবার বিদায় নিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকো, পড়াশোনা খেলাধুলা গান আবৃত্তি আঁকা জোকা সবই করবে, আর মা বাবার কথা শুনে চলো। কেমন, আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। তিনি আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এনটিএ ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন। আবহাওয়া দপ্তর সিকিম ও হিমালয়ে সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে জাপান টিউনিশিয়াকে 4-0 বলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্বশান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত হি বিশেষ হ্যায়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি জহাঁ ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, জহাঁ সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है।
0: কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি যোগ দেন। সংস্কৃত মন্ত্রক দেশের 100টি গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লির লাল

0: কেরালা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোনারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরায় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চড়িগ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনস্যুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়েছে। কলকাতার যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেনরিড শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টিমডাল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে।
1: ভারত আজ আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়। ইসলিয়ে আজ ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকীকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কানেক্টিভিটি বানা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা হ্যায়, সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসসা হ্যায়।
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে দেড়টার পর আর ঢোকা যাবে না। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। 3রা মে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ড আজকের পরীক্ষার জন্য বৈধ নয়। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000 বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
2: নিট আজ পুনঃ পরীক্ষা হোনে যা রা হ্যায়, মেরা পুরা ভরোসা হ্যায় এনটিএ কে উপর, ভারত কি সভি রাজ্য সরকারো কে উপর, জিলা প্রশাসন কে উপর, ভারত কি শিক্ষা জগত কে উপর, বিশেষ করকে ভারত কি বিদ্যার্থীয় কে উপর। আজ লগভগ 22,00,000 বিদ্যার্থী নিট মে বৈঠনে বালে হ্যায়, নির্ভয় হোকে বৈঠে, চিন্তা মুক্ত হোকে বৈঠে, আপ নিশ্চিত রূপ মে আচ্ছা করোগে। বিদ্যার্থীয় কো মেরা ইয়ে অনেক অনেক শুভেচ্ছা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, লেবানন পরিস্থিতি সুরাহা না হলে কোনো আলোচনা এগোবে না। উল্লেখ্য, স্কুলে চালানো হামলায় নিহত 168 জনের স্মরণে তেহরান থেকে আসা প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে মিনাব 168। তবে গত শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের সংঘাত বেড়ে যাওয়ার কারণে ইরানের তরফে তাতে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ সংক্রান্ত ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠিতে দাবি করা হয়েছিল 6,550 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10,00,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আবহাওয়া দফতর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম ও মেঘালয়ের কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26 জুন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে উপকূলবর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের রয়্যালসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের কোনো কোনো অংশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আগামী 3 থেকে 4 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান তিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওকে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনী চৌধুরী। সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম, এই মূল ভাবনাকে সামনে রেখে আজ ভারত তথা সমগ্র বিশ্বজুড়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে এই যোগ ব্যায়াম উদযাপনে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে সকালের এই যোগাভ্যাসে সামিল হন। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 21 জুন পৃথিবীর কিছু অংশে দীর্ঘতম দিন হিসেবে পরিচিত হলেও আজ যোগব্যায়ামকে উপলক্ষ করে এটি বিশ্বের বৃহত্তম সামাজিক উদযাপনের দিনে পরিণত হয়েছে।
1: 21 জুন কা এ দিন পৃথিবীকে কুছ ভূভাগ পর সাল মে সবসে লম্বি অবধি কা দিন হতা হ্যায়। আর আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কে কারণ 21 জুন কা এ দিন বিশ্বকে সবসে বড়ে সামূহিক উৎসব কা দিন ভি বন গয়া হ্যায়।
0: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। যোগ দিবসের জন্য সারা রাজ্যে 2.5 লক্ষেরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে বলেও জানান তিনি।
2: যে আন্তর্জাতিক যোগ দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে।
0: দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই যোগাভ্যাস কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। ইসকনের সন্ন্যাসী ভক্ত মন্দির কর্মী সমবেতভাবে সেখানে যোগ দিবসে অংশ নেন। বেলুড় মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায়পল্লী জাগরণ ক্লাবের সদস্যরাও বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগচর্চায় সামিল হন। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম চত্বরে মহাসমারোহে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন প্রান্তে বন দপ্তরের উদ্যোগে যোগাভ্যাসের পাশাপাশি ম্যানগ্রোভ চারারোপণ কর্মসূচি পালিত হয়। অন্যদিকে ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা ASI এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া সহ প্রায় 5 শতাধিক মানুষ। পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে বিপুল জনসমাগমে পালিত হয় যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক।
3: এ তিনো পোত ভারত কে তিন মহত্বপূর্ণ সংকল্প কে ভি প্রতীক হ্যায়। ইনকা নির্মাণ ভারত মে হুয়া হ্যায়, ইনকি ডিজাইন ভারত মে তৈয়ার হুই হ্যায়, ইনকে নির্মাণ মে ভারতীয় উদ্যোগো কি প্রতিভা লগি হ্যায় অর ইয়েহি নয়ে ভারত কি সবসে বড়ি তাকত হ্যায়।
0: পূর্ব বর্ধমানের রায়নার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, বালি সিন্ডিকেট চালানো, ভয় দেখানো, হুমকির অভিযোগ রয়েছে। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করেছে রায়না থানার পুলিশ। অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সহসভাপতি জাহান উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি আদায় করা সহ একাধিক অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে দোমোহনি আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের বাসটি লরির পিছনে ধাক্কা মারে আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2-3 ঘন্টার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, হলুদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 5:10।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্ত সেনের গানের অনুষ্ঠান। প্রথমে অতুল প্রসাদ সেনের গান, শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

0: On the occasion of World Allergy Week, today we have Dr. Saurav Roy, ENT, Ghatal Subdivisional Hospital from Ghatal. So doctor, can allergic rhinitis lead to more serious issues if left untreated?
1: Allergic rhinitis, if left untreated, it can cause recurrent throat infection, recurrent ear infection, chronic sinusitis, headache. In long term, it can cause bronchial asthma and sinonasal polyposis. In childhood, allergic rhinitis can cause craniofacial abnormality, which is called adenoid facies. It also hampers your day-to-day activity as it decreases your sleep, so fatigue, cognitive impairment can happen. So don't keep allergic rhinitis untreated. Always go to the doctor for treatment and stick to the treatment protocol given by the doctor.
0: Issued in public interest by Sun Pharma.
2: বলে বলে ক্লান্ত হয়ে গেলাম কি হলো নতুন কিডব্যাক চাই তাহলে আগে ক্যাপ্টেনকে বলো না শুনলে অগত্যা ম্যানেজারকে
3: কারেক্ট
2: ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে সিএমএস পোর্টালে অভিযোগ করো অর্থাৎ প্রথমে ব্যাংক তারপর সিএমএস পোর্টাল নয়তো অভিযোগ বাতিল হবে
3: যাও যাক দেখো এসে গেছে না কিডব্যাক
2: আরবিআই এ কথা বলে
4: প্রথমে নিজের ব্যাংক তারপর আরবিআই ওম্বুডসম্যান
5: এবার শুনবেন দ্বিজেন্দ্র গীতি শিল্পী রবীন বন্দ্যোপাধ্যায়

0: শুনছেন উত্তম প্রসাদ সেন, দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্ত সেনের গানের অনুষ্ঠান।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: এবার শুনবেন রজনীকান্ত সেনের গান, শিল্পী অর্চনা ভৌমিক।

বাংলা আধুনিক গানের অনুরোধের আসর। এরপরের গান মান্না দের কণ্ঠে শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন রাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গৌরব চক্রবর্তী।

পরিশিল্পী রাঘব চট্টোপাধ্যায়। শুনতেছি অনুরোধ জানিয়েছেন কুলিপাড়া কুলিপাড়া চরশিলামাদপুর মোহাম্মদপুর মাগুরা বাংলাদেশ থেকে মনোজিৎ বিশ্বাস, অরিজিৎ, বিধানচন্দ্র বিশ্বাস, দীপালী রানী বিশ্বাস, অনিমা রানী বিশ্বাস।

শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় অনুরোধ জানিয়েছেন, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্র সাহা।

0: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।
1: On the occasion of World Allergy Week, today we have Dr. Arijit Nag, Consultant ENT and Head Neck Surgeon, Berhampur Medical College and Hospital from Kolkata. So doctor, what are the signs and symptoms of allergy?
2: Think of allergy as your body's defense system getting a little too protective. Your immune system mistakes something completely harmless like pollen, food or pet hair as a dangerous substance and fights back by releasing chemicals that cause inflammation. Depending on how you encounter the allergen, your symptoms will vary. If you breathe it in, you likely get a stuffy nose, sneezing and itchy eyes. If it touches your skin, you might get a rash or itchiness. And if you eat something you are allergic to, it can cause stomach upset, itchiness or swelling in your mouth and lips. While all these are more or less trivial symptoms, allergy can lead to something called anaphylaxis, which is a severe life-threatening reaction where you might experience sudden trouble breathing, a swollen throat, dizziness or a rapid pulse after encountering an allergen.
1: Issued in public interest by Sun Pharma.
0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন অতুল প্রসাদ সেনের গান, দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি, রজনীকান্ত সেনের গান, রজনীকান্ত সেনের অনুরোধের আসর। আপনাদের সকলকে স্বাগত আজকে অনুরোধের আসরে, সঙ্গে রয়েছি আমি টুম্পা পাল। অনুষ্ঠানের শুরুতেই শুনবেন অতুল প্রসাদ সেনের গান গৌতম মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ তাথই ও কৌশিক, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আপনাদের সকলের জন্য রইল আপনাদের পছন্দের গানটি।

আজকে অনুরোধের আসরের এই শেষ গানটি শুনলেন, নজরুলগীতিটি শুনলেন শম্পা কুণ্ডুর কণ্ঠে। শুনতেছি অনুরোধ করেছিলেন পাঁচকুড়ি দাস, মোল্লাগেরের ধার, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। আজকের অনুরোধের আসর এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি টুম্পা পাল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান সবুজের মেলা।

ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি জানি ভালোই আছো। মাঝে মাঝে এত গরম পড়ছে না, এই সময় খেলতে যেতে ইচ্ছে করে? আমার তো মনে হয় প্রত্যেকেই তোমরা চাইবে খেলতে যেতে, কিন্তু গরম আর বিকেলে বৃষ্টি, এই দুটো মিলে বাইরে যাওয়াটা কেমন যেন একটা সমস্যার হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বাড়ির মধ্যে কি হয়, তোমাদের যারা বড় রয়েছেন তারা কি করবেন? সারাক্ষণ বলবেন পর পর, আর তা নয় তো তোমরা কি করবে? হাতের মধ্যে মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা কোনো ডিজিটাল যন্ত্রপাতি নিয়েই সময়টা কাটিয়ে দিতে চাইবে, তাই তো? সেটা

কিন্তু একদম উচিত নয়। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে না, তোমরা তো জানো না যে এই ধরনের জিনিস ব্যবহারের পরে কি কি ক্ষতি হতে পারে তোমাদের ভবিষ্যতে, সেটা তো এখনই জানা সম্ভব নয়। দেখা যাচ্ছে ক্রমাগত এই ধরনের ডিজিটাল জিনিস ব্যবহার করার ফলে মানুষের নানান ধরনের রোগ শরীরে দেখা দিচ্ছে। তাহলে কি করব? আমাকে বাড়িতে বসে থেকে শুধুই পড়াশোনা করতে হবে অথবা বাইরে গিয়ে খেলতে হবে? তার মাঝে কি করা যায় যাতে আমাদের শরীরটা একটু ঠিকঠাক থাকে? দেখো, এই মুহূর্তে তোমরা চারপাশে তাকালেই দেখতে পাবে যে কিভাবে বলা হচ্ছে যোগব্যায়াম শরীরের জন্য কতটা উপকারী। যদি ভাবো শুধু বড়দের জন্য, তা কিন্তু একেবারেই নয়। ছোটরা যদি যোগব্যায়াম করে তাহলে ভবিষ্যতে তারা সুস্থ থাকতে পারে। সেসব নিয়ে কথা হবে আজকে, না হয় সবুজের মেলায় ওই যোগব্যায়াম নিয়ে আমরা গল্প করব। কিন্তু তার আগে আমরা এখন শুনব লোকগীতি আমাদের ছোট্ট একটা বন্ধুর কাছে, অন্বেষা ঘোষ। অন্বেষা ঘোষ এখন আমাদের লোকগীতি করে শোনাবে।

0: লোকগীতি শুনলাম অন্বেষা ঘোষের কাছে। চলো এরপর শুনে নেব কবিতা। কবিতা আমাদের কে শোনাবে দেখি? ও, অদৃতা সরকার। অদৃতা সরকার আমাদের কবিতা শোনাবে।
1: কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সেই নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থিমে থিমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটি। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধা তারি, কি হয়েছে বামি? সে কিদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানেছে আমার বামির মতোই যেন উমলিকে এক মেয়ে। নিরাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেতু থামি,

0: কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। ইসু ইসু গর্তি ইসু, বাস করে যাও চারটি দিন, আদর করি শিখেই তুলি, রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি তাই থাকবে না, মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না, যে ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা, আমি আছি গিন্নি আছে, আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে।
1: কবিতা শুনলাম অদ্রিতা সরকারের কাছে। আচ্ছা, কথা হচ্ছিল যোগ ব্যায়াম নিয়ে, তাই না? ওই যে বলছিলাম যে যোগ ব্যায়াম নিয়ে কেন আমাদের জানতে হবে। আসলে আগে যেমন ছোটদের কোনো চিন্তাভাবনা ছিল না, এখন তো তা নয়। ছোটরা এখন অনেক চাপের মধ্যে থাকে, চাপের মুখে নিজেকে শান্ত রাখার জন্য যোগব্যায়াম কিন্তু করা যেতে পারে। যোগব্যায়াম করলে পরে একটি যে বাচ্চা, তার শক্তি, তার যে শারীরিক যে ভারসাম্য, সেগুলো কিন্তু পাল্টাতে পারে। এই ধরে নাও তোমরা অল্পে হয়তো ক্লান্ত হয়ে পড়ছো, কিংবা মনোযোগ নেই, পড়তে বসছো একদম পড়তে বসতে ইচ্ছে করছে না, সেগুলো যদি আটকাতে চাও তাহলে যোগব্যায়াম তোমরা করতেই পারো। আরও কথা হবে যোগব্যায়াম নিয়ে, কিন্তু এবারে আমরা শুনবো রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত আমাদের কে শোনাবে? পৌলমী দাস।

0: রবীন্দ্রসঙ্গীত শোনালো পৌলমী দাস। একটু আগেই বললাম না, মনোযোগ বাড়ে যোগব্যায়াম করলে। আসলে পড়াশোনাটা কারুরই করতে ইচ্ছে করে না, বড়দের যদি জিজ্ঞেস করো তারাও বলবে ছোটবেলায় আমাদের পড়তে একদম ইচ্ছে করতো না। কিন্তু তারা কি করত, সারাক্ষণ দৌড়ঝাঁপ করত, তাই হয়তো অল্প পড়লেও তাদের হয়ে যেত। কিন্তু তোমাদের তো অনেক কাজ, তোমাদের স্কুলে যেতে হচ্ছে, ভারী ভারী ব্যাগ বইতে হচ্ছে, ফিরে এসে আঁকা নাচ নানান ধরনের কাজ তোমরা করছো। তার ফলে কি হচ্ছে, এই যে আমাদের পেশি মানে আমাদের যা চালিয়ে নিয়ে বেড়াচ্ছে সেগুলো তো ক্লান্ত হয়ে পড়ছে। তাই ক্লান্ত হয়ে পড়লে পড়াশোনাটাও হতে চায় না। যোগব্যায়াম অনুশীলন কিন্তু তোমাদের মন এবং শরীরের মধ্যে যে সংযোগ সেটাকে উন্নত করতে সাহায্য করবে। এই যে নিঃশ্বাস নিচ্ছি, আর তার উপর যে সমস্ত ছোটরা, তোমরা যারা চঞ্চল দুষ্টু অবাধ্য, তাদের মনোযোগ বাড়ানোর জন্য যোগব্যায়াম খুব জরুরি। আর নিঃশ্বাসের যদি কারুর অসুবিধা থাকে, বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের জন্য কিন্তু যোগব্যায়াম খুব উপকারী। আচ্ছা, এবারে আমাদের আর এক ছোট্ট বন্ধুর কাছে চলে যেতে হবে। আমাদের ছোট্ট বন্ধু বিদীপ্তা চৌধুরী কবিতা করে শোনাবে।
1: কবিতা মনে পড়া, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবি বুঝি আনতো মাসেই ফুলের সাজি বয়ে, পূজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। কবিতা আবোল তাবোল, কবি সুকুমার রায়। আই রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আই রে পাগল মত্ত মাদল আবোল তাবোল বাজিয়ে আয়, আই যেখানে খ্যাপার গানে নেই কো মানে নেই কো সুর, আই রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আই খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধীন ধীন, আই বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজ গো বিচাল বেঠিক বেতাল মাদবি মাতাল রঙ্গেতে, আই রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে।
0: কবিতা শুনলাম বিদীপ্তা চৌধুরীর কাছে। তোমরা অনেকেই হয়তো ভাবো যে ঘুম কম বড়দের হয়, ছোটদের তো বিশাল ঘুম হয়, মানে আমার তো শুয়ে পড়লেই ঘুম আসে, এরকম ভাবো কি তোমরা? কিন্তু জানো অনেক ছোটই ঘুমোতে পারে না। ওই যে বললাম এই ডিজিটাল যে প্রভাব, সারাক্ষণ ধরে মোবাইলে মুখ গুঁজে বসে থাকলে কি আর ঘুম হবে, আর তার সঙ্গে চাপও রয়েছে, তার ফলে ঘুমটা আসতে চায় না। মেডিটেশন আর যোগব্যায়াম কিন্তু তোমাদের মতো বন্ধুদের খুব কাজে লাগবে, অর্থাৎ যারা ছোট, যাদের মনোযোগ কম, যাদের নানান ধরনের সমস্যা রয়েছে, আবার ঘুমও আসতে চায় না, তাদের জন্য যোগব্যায়াম খুব উপকারী। আর অবশ্যই প্রত্যেকটি বাচ্চার জন্যই এই যে শারীরিক কসরত, সেটা তো প্রয়োজন, আর সব সময় সেটা বাইরে গিয়ে সম্ভব হয় না। বাড়িতে যোগব্যায়াম করলে শারীরিক যে অসুস্থতা, সেটার হাত থেকে তোমরা মুক্তি পেতেই পারো। আচ্ছা, এবারে শুনব আমরা কবিতা। কবিতা আমাদের করে শোনাচ্ছে অহনা পাল।
1: কবিতা খুকি ও কাঠবিড়ালি, কবি কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, দয়নি তুমি হুঁতকা পেটুক, খাও একা পাও জেঠাই জেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবে আনুলো, তবে যে ভারে ল্যাচ চিয়ে ফুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার, যাও কাঠ বিড়ালি

0: বন্দরি মুখি মারবো ছুড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে, যা তুইও চা, তাইতে তো তোর নাকটি বোঁচা, হুতমো চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস হাপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টে মুখে, হে ভগবান একটা পোকান যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ঐশে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠ বেড়ালি তুমি আমার ছড্ডি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, উফ এ রাম তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেব ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও কাঠ বেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। কবিতা ইচ্ছামতি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী, রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার, আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে, যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে, গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে, দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ, জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন হাত তালি আর হাসি, নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ, কোনে কোনে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে, গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি, একধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু, দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম।
1: অহনা পালের কাছে কবিতা শুনলাম। আর তো সময় নেই বন্ধুরা, এবারে যেতে হবে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাজরীন, সম্পাদনায় উজ্জ্বল বন্ধু, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রীতা দেব।

শেষ হলো অনুষ্ঠান সবুজের মেলা। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

0: फाइनल मुकाबले में भारत ए ने मेजबान श्रीलंका ए को 378 रन का लक्ष्य दिया है। ताजा समाचार मिलने तक श्रीलंका ए ने 8वें ओवर में 2 विकेट पर 48 रन बना लिए हैं। भारत के लिए वैभव सूर्यवंशी ने तूफानी बल्लेबाजी करते हुए केवल 29 गेंदों में 94 रन बनाए। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: This is Akashvani, the news read by Naresh Mago. Prime Minister Narendra Modi today emphasized yoga's role in providing a pathway from mental wellness to physical wellness. The Prime Minister said this while leading the nation in observing the International Day of Yoga from Kolkata's Red Road. Participating in the Common Yoga Protocol session this morning, Mr. Modi performed yoga alongside thousands of practitioners at the iconic venue.
2: Yoga केवल हमारे शारीरिक स्वास्थ्य पर ही फोकस नहीं करता। योग मानसिक स्वास्थ्य से शारीरिक स्वास्थ्य का मार्ग दिखाता है। इसलिए योग के विषय में युक्त चेष्टस्य कर्मसु कहा गया है। यानी हमें क्या करना चाहिए, क्या नहीं करना चाहिए, इसका बोध, ये बोध हमारे जीवन में शांति का स्रोत तो बनता ही है, इससे विश्व शांति का मार्ग भी खुलता है।
1: President Draupadi Murmu performed yoga at the Garrison Ground in Jabalpur, Madhya Pradesh today. Addressing the event, the president said that yoga is a celebration of India's great tradition and it has shown humanity the path to a healthy, balanced and meaningful life. Vice President C.P. Radhakrishnan also performed yoga at the Spituk Stadium in Leh, Ladakh, along with hundreds of participants. Prime Minister Narendra Modi today commissioned 3 indigenously built Indian Navy platforms, INS Dunagiri, INS Sanshodak and INS Agrey in Kolkata. Designed by the Navy's Warship Design Bureau and built by Garden Reach shipbuilders and engineers, the vessels are intended to strengthen combat operations, hydrographic surveying and anti-submarine warfare. Addressing the tri-commissioning ceremony, Prime Minister Modi said that today India is strengthening its entire maritime ecosystem and initiatives like Sagarmala are part of this broader vision.
2: भारत आज अपने पूरे मैरिटाइम इकोसिस्टम को सशक्त बना रहा है। इसलिए आज भारत अपने बंदरगाहों का आधुनिकीकरण कर रहा है, नई क्षमता तैयार कर रहा है, नई कनेक्टिविटी बना रहा है, नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है। सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
1: Defense Minister Rajnath Singh said that the tri-commissioning of 3 indigenously built Indian Navy platforms is a defining moment in India's maritime capability development. President Draupadi Murmu today attended the 36th convocation ceremony of Rani Durgavati University in Jabalpur, Madhya Pradesh. On the occasion, she awarded gold medals to meritorious students from different faculties. Addressing the gathering, the president said that Rani Durgavati, after whom the university is named, was a symbol of courage, bravery and valor. She urged people associated with the university to work for the empowerment of tribal communities, disadvantaged groups, especially young girls. U.S. Vice President J.D. Vance and Iranian Parliament Speaker M.B. Ghalibaf have arrived in Switzerland to hold peace talks as Tehran closed the Strait of Hormuz again, citing Israel-Lebanon conflict. The United States said that they will set up the structure of negotiations with Iran and potentially start to make progress on nuclear issues. Delegation from Tehran, led by Parliamentary Speaker Mohammad Bagheer Ghalibaf, has been named Menab 168 in a tribute to the 168 victims of the tragic school strike. The Director of Enforcement, ED, has provisionally attached movable and immovable properties worth 1,000 crore rupees in the matter pertaining to large-scale illegal iron ore mining in Goa by the Salgaonkar Group and its associates, the AVS Group. The India Meteorological Department has forecast extremely heavy rainfall over sub-Himalayan Bengal and Sikkim during the day. The weather agency has predicted that Gujarat, central Maharashtra, Marathwada, Saurashtra and Kutch will witness isolated to scattered rainfall till Friday. And that is the end of this news bulletin.
3: এতক্ষণ শুনলেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ।
4: On the occasion of World Allergy Week, today we have Dr. Soumen Chattopadhyay, ENT Own Clinic from Lalbagh. So doctor, what are the signs and symptoms of allergy?
5: Allergy means altered reaction. When the immune system of our body mistakenly identifies a harmless substance like dust, pollen, certain foods as potential threat, our body overreacts. And this abnormal reaction towards the allergens gives rise to some bodily changes. That are signs and symptoms. So signs and symptoms varies widely according to the parts of the body affected and range from mild discomfort to severe life-threatening emergency. So when nose and upper respiratory tract is affected, we experience sneezing, running nose or nasal congestion and itchy throat, hawking, coughing.
4: Issued in public interest by Sun Pharma.
3: আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন যোগা দিবস উপলক্ষে শুনবেন বিশেষ বিশেষ অনুষ্ঠান, চেয়ার যোগা ফর সিনিয়র্স।
6: নমস্কার, সকলকে স্বাগত জানাই, শুরু করছি যোগের উপর বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো যোগে তাঁদের জীবনযাত্রা কিভাবে পাল্টাতে পারে যারা আমাদের বাড়ির বটবৃক্ষের মতো ছায়ার মতন আছেন, অর্থাৎ যারা এখন অনেকটা বয়সে পৌঁছে গেছেন এবং জন্ম থেকে কৈশোর এবং যৌবন পেরিয়ে গড়া এবং স্থিতির খেলার পর এখন যাদের শরীর এবং জীবনের পরমায়ু ভাঙার দিকে, তাদের জীবনকে আরও সুস্থ, আরও সুন্দর এবং তাদের বয়স তো একটা সংখ্যা বয়স হবেই, সেইটাকে কিভাবে সুন্দরের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অবশ্যই দীর্ঘায়ু পাওয়া যায় সেই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে আজ এই বিষয়ে কথা বলার জন্য আছেন বিশিষ্ট চোখ প্রশিক্ষক শম্ভুনাথ দাস, যাকে লাল দাস বলে আমরা সকলে চিনি। তাকে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি, আমরা স্বাগত জানাই তাকে।
7: নমস্কার।
6: নমস্কার। একদম প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমাদের বাড়ির যারা বড়, সেই মানুষদের জন্য আদপে কি যোগব্যায়াম কার্যকর?
7: নিশ্চয়ই, সব ধরনের মানুষের জন্যই যোগ খুব প্রয়োজন। আর আজকে যে সিনিয়রদের জন্য বলা হচ্ছে, বৃদ্ধদের জন্য যোগব্যায়াম, তো বৃদ্ধ মানে বাড়িটা আমাদের বটগাছ, অতএব তাদেরকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের পরিবারের। পরিবারের বলতে আমরা ছেলে মেয়ে, বাড়ির নাতি নাতনি প্রত্যেকে, আমাদের সিনিয়রদের দেখতে হবে যে তারা কীভাবে সুস্থ থাকতে পারে, কেন তাদের এখন শরীর ভাঙার দিকে। অতএব আমি বলবো তাদেরকে খুব সাধারণভাবে জীবনযাপনের জন্য খুব সহজ যোগ প্রত্যেকে সাধারণভাবে করতে হবে
6: না। এবং এই যোগের ফলে তারা কি একটা বার্ধক্যটাকে আরও সুস্থ সুন্দর করে ফেলতে পারে?
7: হ্যাঁ, নিশ্চয়ই পারবে।
6: কীরকমভাবে?
7: নিশ্চয়ই পারবে। কারণ হলো যে এই যে সিনিয়ররা মানুষরা, আমাদের বৃদ্ধ মানুষজন, বৃদ্ধ বললে আমাদের কেমন লেখায়, যাই হোক, আমাদের বাড়ির অভিভাবক বা গার্জেনরা, তো তাদের কি হয় বাড়িতে, তাদের সিনিয়র হলে তাদের যে ভ্যালুটা, যে দামটা একটু কমে যায়, কেন তারা হয়তো আমাদের মতো তো ফাস্ট কোনো জিনিস করতে পারছে না, বা অন্য জিনিস আমরা যেমন ছুটে গিয়ে আনতে পারছি তারা হয়তো আনতে পারছে না, তাদের মধ্যে সেই ব্যাপারটা একটা চলে আসছে। অতএব তাদের মধ্যে আমি বলবো যে একটা কোনো একটা জায়গায় যাক যেখানে গিয়ে যোগব্যায়াম করতে পারবে। কেমন করতে পারবে? যেখানে বাড়িতে বাবা আমার একজন, অন্য জায়গায় গেলে দেখা গেলো অনেক বাবার মতো অনেক বন্ধু পাবেন তারা, একটা সার্কেল।
6: মানে আপনি বলছেন সামাজিকতার গঠনটাও একই সঙ্গে তাদের থাকবে, বয়স হলে বন্ধু কমে যাওয়ার যে সমস্যা সে জায়গাটা কেটে যাবে। আচ্ছা, এবার আমরা আসি একটুখানি নির্দিষ্ট অসুবিধেগুলো ধরে ধরে। হ্যাঁ, তো প্রথমেই যেটা হয় যে মোটামুটি 50 বছর

0: বছর, এখন 40ই হচ্ছে, কিন্তু মোটামুটি 50 একটা মোটামুটি যদি আমরা জীবনটাকে কিছু কাজের মধ্যে রাখি, সচল থাকি, তাহলে 50-এ গিয়ে কিন্তু প্রথম দেখা দেয় হাঁটু কোমরের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, একই সঙ্গে একটা অদ্ভুত ক্লান্তি এবং অবসাদ। এই জায়গাগুলোতে পরপর এক এক করে যায় যোগ কী করতে পারে, তার আগে আপনার কাছে আমি একটুখানি জেনে নিতে চাইবো যে যোগাসন বলতে আমরা প্রথমেই বুঝি এটা কঠিন কঠিন আসন, আমরা যেরকম দেখে থাকি চোখের সামনে যে বেশ কিছু কঠিন মুদ্রার আসন এবং কিছু ক্ষেত্রে হয়তো শ্বাসের কিছু নিয়ন্ত্রণ বা প্রাণায়াম। তো কোনটা যোগ এবং কোনটা এনাদের জন্য করা যেতে পারে, একটা সাধারণ ধারণা যদি আপনি আমাদের দেন।
1: দেখুন, যোগ বলতে গেলে প্রথমে মানুষের মধ্যে কিন্তু ওই যে একটু কঠিন টাইপের কোনো আসন বা ভঙ্গিমাগুলোকে মানুষ ভাবছে যোগ, অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই যোগ নয়। যোগ হলো যুক্ত হওয়া। কার সাথে যুক্ত হওয়া? নিজের মনের সাথে নিজে যুক্ত হওয়া, নিজের হাতের সাথে নিজের হাতে যুক্ত হওয়া, নিজের পায়ের সাথে নিজের পায়ের, অর্থাৎ কানেক্টিং হতে হবে নিজের সাথে নিজের, ঠিক আছে? অতএব ওই যে কঠিন আসনগুলো পশ্চাৎ, ওগুলো যোগের মধ্যে পাটে নয়, ওগুলো জিমন্যাস্টিক কোনো দিকে। এবার কী হচ্ছে, প্রতিটা মানুষের আলাদা আলাদাভাবে যোগব্যায়াম আছে এবং কার কী প্রয়োজন তাকে সেই যোগব্যায়ামগুলোই করা উচিত। কখনোই নয় যে ওই কঠিন আসনটা করলেই ব্যাপার নয়। সুস্থ থাকার জন্য সহজ কিছু যোগব্যায়াম আছে যেগুলো প্রত্যেকে করতে পারে সেইগুলো, এবং প্রাণায়ামও তাই। প্রাণায়াম প্রাণকে আয়ন করা, তাই প্রাণায়াম। অতএব সেই প্রাণায়ামও তাই, প্রত্যেকটা স্টেজ আছে কোন মানুষের ক্ষেত্রে কোন কোন প্রাণায়ামগুলো, কোন এজের ক্ষেত্রে কোন কোন প্রাণায়ামগুলো করলে ভালো থাকবেন।
0: আচ্ছা বেশ, তাহলে আমরা মোটামুটি একটা বয়স ধরেই শুরু করি, ধরা যাক টুকটাক যা অসুখ থাকে সেই রকম মোটামুটি 50 একজন মানুষ, সে নারী বা পুরুষ হতে পারে, তো তার ক্ষেত্রে মোটামুটি কী ধরনের কয়েকটি সহজ ব্যায়াম এবং প্রাণায়ামের কথা আপনি বলবেন?
1: সহজ কিছু ব্যায়াম যেগুলো আছে সেগুলো আমরা করতে পারি প্রত্যেকের ক্ষেত্রে। তো প্রত্যেকের ক্ষেত্রে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের যেটা করণীয়, প্রত্যেকের ক্ষেত্রে অন্তত 1 মিনিট প্রত্যেকে একটু বডিটাকে নাড়াচাড়া করে নেওয়া উচিত।
0: মানে বিছানায় বসে
1: দাঁড়িয়ে?
0: আচ্ছা, বিছানা থেকে উঠে দাঁড়ালাম,
1: থেকে উঠে দাঁড়িয়ে 1 মিনিট 30 সেকেন্ড যা খুশি বডিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে কী হবে, বডিটা এনার্জি লেভেলটা হাই হয়ে গেল, এতক্ষণ শুয়েছিলাম বিছানায় ঘুমোচ্ছিলাম, অতএব দাঁড়িয়ে যেমন করে খুশি বডিটাকে একটু ঝাঁকিয়ে নেওয়া, ভাইব্রেশন দেওয়া, প্রতিটা ভাইব্রেশন কিন্তু শরীরের আনন্দদায়ক। অতএব যেমন করে হোক 1 মিনিট 30 সেকেন্ড বডিটাকে নড়িয়ে নিতে হবে, ঝাঁকিয়ে নিতে হবে একদম প্রাইমারি স্টেজে। তারপরে কী করতে হবে, কিছুটা পরিমাণ জল খেতে হবে। এবার কী করতে হবে, সহজ কিছু যোগব্যায়াম করতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে, আমরা যেটা বললাম, তারপরে আমরা ব্রাশ করলাম, ওয়াশরুম করলাম, এলাম। তারপরে প্রত্যেকের ক্ষেত্রে কী হয়, অনেকের ক্ষেত্রে চা খাওয়া একটা অভ্যাস আছে, তাই আমি বলবো যে চা খাওয়ার আগে খালি পেটে কিছু সহজ কিছু যোগব্যায়াম করে নিন। প্রত্যেকে এত এখন কী হচ্ছে, টাইমের খুব সমস্যা, কিন্তু সিনিয়র মানুষদের তো আমাদের অতটা টাইমের ব্যাপার থাকে না,
0: সকালবেলা ক্ষেত্রে
1: 50 একদম ঠিক, এটা ঠিক বলেছে, 50 মানুষ চাকরি করছে, তাদের তো ব্যস্ততার জীবন আছে এবং সংসারের ফ্যামিলির একটা ইয়ে থাকছে, তাদের মধ্যে দিক থেকে কিছু সহজ যোগব্যায়াম খুব সহজভাবে করা যেতে পারে। একটু জেনে নিতে হবে যে কোন ব্যায়ামগুলো তাদের প্রয়োজন।
0: যে একদম ওই যে বললাম সাধারণ মোটামুটি সুস্থ একজন মানুষ,
1: হ্যাঁ দেখুন, মোটামুটি বেশিরভাগ মানুষেরই প্রথম সমস্যা যেটা হচ্ছে এখন, প্রথম হলো পেট, গ্যাস, অম্বল।
0: আপনি কি কি দুই একটা আসনের নাম যদি বলেন।
1: হ্যাঁ, প্রথমে আমাদের যেটা সমস্যা হচ্ছে, প্রথম সমস্যা হচ্ছে ডাইজেস্ট সমস্যা, হজম শক্তির সমস্যাটা প্রত্যেকের হচ্ছে। কারণ কি, খাওয়া দাওয়ার প্রত্যেকের লাইফস্টাইল আলাদা হয়ে গেছে, আগেকার খাওয়া দাওয়া আগে অন্যরকম ছিল, এখনকার আর অন্যরকম, খুব ফাস্ট তাড়াতাড়ির জন্য মানুষ অনেক কিছু তাড়াতাড়ি এটা ওটা খেয়ে চলে যাচ্ছে। তার থেকে খুব ভালো ফল খাওয়া উচিত প্রত্যেকের দিক থেকে। আর কিছু সহজ ব্যায়াম বলতে গেলে, যাদের গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, বজ্রাসন খুব ভালো আসন। এবার কী হচ্ছে, বজ্রাসন একটু সিনিয়র মানুষদের বা অনেকের হাঁটুর সমস্যা হচ্ছে, গোড়ালির সমস্যা হচ্ছে বলে অনেকে বজ্রাসন বসতে পারছেন না, তাদের জন্য তারা সিদ্ধাসন করতে পারে, সুখাসনে বসে হাঁটুর ওপরে হাত দিয়ে মাথাটা হেড করে সিদ্ধাসনও সেম বেনিফিট ডাইজেস্টের জন্য দিতে পারে। আর একটা সমস্যা হচ্ছে হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, গোড়ালির সমস্যা, তার জন্য তারা আসন করতে পারে, খুব ভালো আসন। তারা আসন হলো পা দুটো জোড়া করতে হয়, মাথার উপরে হাত রেখে তারা আসন তাল গাছের মতো স্ট্রেট সোজা করে দাঁড়াতে হয়, এই আসন করা যেতে পারে। পবনমুক্ত আসন করা যেতে পারে, একটা পায়ে ভাঁজ করে পবনমুক্ত আসন, এগুলো করা যেতে পারে। কোমরের সমস্যার জন্য সহজ সেতুবন্ধন আসন করা যেতে পারে, পা দুটোকে ভাঁজ করে রেখে কোমরটাকে ধীরে ধীরে ধীরে ধীরে ওপর দিকে, এরকম আসনের তো অনেক আসন আছে।

0: তাই হোক, কিছু আসন কয়েকটা আসন বলে দিলাম।
1: আচ্ছা, এই ষাটোর্ধ মানুষেরাও কি এই আসনগুলো করতে পারেন?
0: হ্যাঁ, এগুলো করতে,
1: এবং এই আসনটা 70-80 কোনো বাধা নেই, তাই তো?
0: না,
1: তাহলে একটা মোটামুটি সুস্থ মানুষ তিনি 50-এর পরে যে সমস্যা, টুকটাক সমস্যায় এই আসনগুলো করলে তার একটা দীর্ঘায়ু আমরা পেতে পারি। এবার আপনি কিছু সমস্যার কথা বলছিলেন, আমি এবার এক এক করে সমস্যার কথায় আসি। আপনি প্রথমে হজমের সমস্যার কথা বললেন, এবং আমরা এখানে ধরে নেব যে মানুষটি, আপনি যেটা বলছিলেন যে মোটামুটি 60 পেরিয়ে গেছেন এবং তার জীবনে অতটা ছোটাছুটির ব্যাপার নেই, এক্ষেত্রে দেখা যাচ্ছে হজমের সমস্যাটা একটা মারাত্মক সমস্যা, কারণ তার জীবনের অনেকটা ব্যস্ততা কমে গেছে, তার এত বছরের খাদ্যাভ্যাসটাও কিছু পাল্টে গেছে।
0: একদম,
1: এক্ষেত্রে কি করা যাবে?
0: দেখুন, মানুষের মন খারাপ যদি হয় তাহলে আমি বলবো প্রথমে আমার দিক থেকে পেট খারাপ হয় আগে। পেট খারাপ বলতে গেলে অন্য দিকটা নয়, পেট খারাপ হলো পেটের যে সমস্যা আসছে সেখান থেকে কিন্তু মাইন্ড কানেক্টিং হচ্ছে, অর্থাৎ পেটের যা সমস্যা সেখান থেকে মন খারাপ। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হয়, সিনিয়রদের দিক থেকে কিন্তু তাই হয়, ভালো করে লক্ষ্য করে দেখবেন, সিনিয়রদের দিক থেকেও তাই, পেটের বিভিন্ন সমস্যা কিন্তু সব এখানে গিয়ে, যেটা অল্প বয়সীদের মধ্যে সেটা হয়তো বেরিয়ে যাচ্ছে কিছুটা, যে তারা এর মধ্যে ওর মধ্যে ছোটাছুটি করছে বা, কিন্তু সিনিয়রদের মানুষদের ক্ষেত্রে প্রতিটা বাড়িতে দেখবেন আমাদের সিনিয়রদের মধ্যে পেটের সমস্যা থেকে মাইন্ডের সমস্যা, পেটটা কামড়াচ্ছে বা পেট ব্যথা করছে বা গ্যাস হচ্ছে বা আমাদের পটি ক্লিয়ার হয়নি, তার জন্য মন খারাপ, অর্থাৎ তার জন্য কিছু ব্যায়াম করলে কানেক্টিভ হতে পারলে ব্যায়ামের সাথে খুব ভালো বেনিফিট, খুব ভালো উপকার পাবেন।
1: কীরকম ব্যায়াম?
0: ব্যায়াম ওই যে বললাম যে ওই পেটের যে সমস্যার জন্য এক পদ পবন মুক্ত আসন, ঠিক আছে, বজ্রাসন, ঠিক আছে, তারপরে আমরা সুখাসন করতে পারি। গেল আমাদের ওই সিনিয়রদের, আমাদের ক্ষেত্রে বাড়িতে কি হয়, ওনাদের ওই পদ্মাসনে বসা খুব কঠিন হয়ে পড়ে, তাদের জন্য সুখাসনে বা সহজ পদ্মাসন আমরা বসতে পারি।
1: সহজ পদ্মাসন বলতে?
0: সহজ পদ্মাসন মানে সুখাসনে একটা পাকে ওপরের দিকে রেখে একটা পানি খেয়ে নিচ্ছে,
1: আচ্ছা,
0: এবং হাতটা যেমন পদ্মাসনের মতো ভঙ্গিম হয় সেরকম ভাবে
1: ধ্যান মুদ্রায় রেখে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্ঞান মুদ্রা রেখে করতে পারি।
1: আচ্ছা, হজমের জন্য আপনি এই ধরনের বললেন, এবার অনেকে দেখা যায় সত্যি কথায় যে হয়তো একটা বয়সে গিয়ে বিছানাই তার একমাত্র সঙ্গী, অথবা তিনি চেয়ারে বসতে পারেন কিন্তু তারপর হাঁটাহাঁটি করা বা একটু দাঁড়িয়ে থাকা এটাও তার ক্ষেত্রে সমস্যা। এবার এই চেয়ার বিছানা নির্ভর যে মানুষেরা, তাদের জন্য কি কি আসন হতে পারে?
0: দেখুন, যে মানুষরা বিছানাতে হয়তো বসে থাকছেন কি হয়তো বেশি শুয়ে থাকছেন, হয়তো চেয়ারে বসে থাকছেন, হাঁটা চলা কম করেন, তাদের দিক থেকে যে যোগব্যায়াম করলে তিনি যে ছুটে চলে যাবেন বা হেঁটে চলে যাবেন এমন নয়, কিন্তু কি হচ্ছে, কিছুটা দিক থেকে মানসিক দিক থেকে সুস্থ থাকবে বা মানসিক দিক থেকে শান্তি পাবেন, তার জন্য কিছু যোগব্যায়াম করা যেতে পারে। তার মধ্যে কি হচ্ছে, অ্যাক্টিভ থাকতে পারছে, তার মনে একটা জোর থাকছে যে আমি এইগুলো করলে আমার খুব ভালো থাকবো, দেখা গেলো করার পর তিনি দেখা গেলো সত্যি বেশ রিলিফ পাচ্ছেন, তো বেশ আমি তো এগুলো করে বেশ ভালো লাগছে, মানে তার মধ্যে ঢুকছে, মাইন্ডটা অন্যদিকে ছিল, যোগব্যায়ামের মধ্যে এলো, একটা সঙ্গী হলো যোগব্যায়াম, যে হ্যাঁ আমি এটা প্রত্যেক দিন আমার এর মধ্যে, অতক্ষণ ধরে শুয়ে থাকছিল মানুষটা, সেই শুয়ে থাকার ফলে কী হচ্ছে, হাত পাগুলো নড়াতে পারছে, তার মধ্যে অ্যাক্টিভ থাকছে, কিন্তু একটা মানুষ শুয়ে থাকে বিভিন্ন ধরনের চিন্তা করছে কিন্তু এগুলো ওইটুকু টাইমে শুয়ে শুয়ে কেউ ওটা ব্যায়াম করে নিচ্ছে, ব্লাড সার্কুলেশনটা বাড়ছে
1: একেবারে, এবং এই ক্ষেত্রে তার একটা হজমের বিরাট সমস্যা হবে যদি মানুষটা শুয়ে বা শুধুমাত্র চেয়ারে বসা এইটুকু একটা বয়সে গিয়ে এখানে আটকে যান, সেক্ষেত্রে তারা কীভাবে কি করতে পারেন বিছানায় এবং চেয়ারে?
0: এবং চেয়ারে বসে বসে আমাদের অনেক ধরনের আসন আছে যে আমরা সেগুলো করাতে পারি ওনাদেরকে, সিনিয়রদের ক্ষেত্রে, যেগুলো দেখা গেল বসেই ওই রকমভাবে করা যেতে পারে।
1: কীরকম?
0: ধরুন আমরা ওই তারা আসন যেটা বললাম, আমরা চেয়ারে বসে বসেও আমরা করতে পারি।
1: তারা আপনি দুটো দাঁড়িয়ে বললেন,
0: হ্যাঁ দাঁড়িয়ে যেমন বললাম সেম, এবার দাঁড়িয়ে যিনি দাঁড়িয়ে করবেন গোড়ালি তুলে, আমরা চেয়ারে বসেই সেমভাবে শ্বাস নিয়ে হাত তুলে স্ট্রেট করে করতে পারবো। তারা আসনটা দাঁড়িয়ে যেমন হয় বসেও করতে পারবো। এবার দাঁড়িয়ে যে বেনিফিটটা পেতো হাঁটুতে, উনি তো দাঁড়াতে পারছেন না, তার জন্য বসে থেকে কোমর থেকে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, ওপর থেকে আপর পর্যন্ত অক্সিজেনটা ঠিক মতো ইয়ে হচ্ছে, অতএব সেই জন্য উনি বসে বসে ওই রকমভাবে করতে পারবেন, বসে করতে পারবেন। এগুলো আমরা যেগুলো সাইড বেন্ডিং করি, বেন্ড করা, চেয়ারে বসে বসে ডান হাতটাকে তুলে একবার বাঁ দিকে ছাড়া, আবার বাঁ হাত তুলে ডান দিকে, শ্বাস নিয়ে শ্বাস ছাড়া, এগুলো হাতটাকে ওপর দিকে তুলে লম্বা করে শ্বাস নিয়ে সামনের দিকে, যতটুকু ঝুঁকলে সুবিধা হবে, বেশি ঝুঁকতে গেলে চেয়ার থেকে তো পড়ে যেতে পারেন উনি, অতএব যতটুকু ঝুঁকলে পারবো সেগুলো করতে পারবেন। এবং পাটাকে দোলানো, পাটাকে নড়ানো, পায়ের পাতাটাকে ঘোরানো, এগুলো অনেক এক্সারসাইজ, প্রচুর এক্সারসাইজ, সব এক্সারসাইজ ধরুন মুখে বলে তো হয় না, কিছু কিছু এক্সারসাইজ বুঝিয়ে দেওয়া যায়, দেখিয়ে দেওয়া যায়, সেগুলো হয়।
1: মানে আপনি বলছেন যে এই বয়সের মানুষ এই বয়সে এসেও যোগে যোগের সঙ্গে থাকে, প্রথমত তার মানসিক প্রশান্তি, দ্বিতীয়ত তার শরীর

0: কিছুটা রক্ত সঞ্চালন বাড়ার জন্য তিনি আপাতত কিছুটা সুস্থ হবেন। যারা বিছানায় আছেন তাদের যেমন একটা হজমের সমস্যা, একই সঙ্গে সঙ্গে আমরা এমনি যদি একটু শরীর খারাপ করে হয়তো একদিন দেখা গেল একবেলা অনেক বেশিক্ষণ শুয়ে আছি, তাহলেই এমনি হাত পায়ের কিরকম একটা ব্যথা ব্যথা করতে থাকে, শুয়ে থেকে ব্যথা করে অতিরিক্ত শুলে, তাহলে যে মানুষটি বেশিরভাগ সময় দিনের বিছানায় বন্দি তার তো সেই সমস্যাগুলো হবে এবং হাত পায়ের জোর কমতে থাকবে। এক্ষেত্রে আপনি কি বলবেন?
1: তাদের জন্য কিছু এক্সারসাইজ থাকবে, সেগুলো ব্যায়ামই বলা যেতে পারে, কিন্তু সেগুলো এক্সারসাইজের মাধ্যমে করা যেতে পারে। যেমন বসে বসে হাতে তালি দেওয়া, হাতে তালি দেওয়া, যেমন আমরা হাত তালি দিই, এটাও একটা সায়েন্স দিক আছে। যাই হোক, তো হাতে তালি দিতে পারি, সেই হাতে তালিটা দেওয়ার পর সেই হাতটা তালিটা পেটে, বুকে, মাথায়, ঘাড়ে, পায়ে বাড়ি দিতে পারি আমরা। তাহলে কি হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে। বলেছি প্রথমেই যে ভাইব্রেশন শরীরের একটা ভালো দিকটা, পার্ট একটা, প্রতিটা ভাইব্রেশন আমাদের শরীরের উপকার। অতএব সেটা করতে পারি, এবং কি করতে পারি, সেখানে প্রণাম করতে পারি। প্রণাম করলে মন শীতল থাকে, মন শান্ত থাকে, এগুলো করতে পারি।
0: আচ্ছা, আপনি মনের কথাই এলেন, তাহলে একটুখানি প্রাণায়ামের ব্যাপারটা জানতে চাইবো যে এই বয়সের মানুষদের ক্ষেত্রে শ্বাসের ব্যায়াম কিভাবে কি কাজ করতে পারে?
1: হ্যাঁ, শ্বাসের ব্যায়াম তো খুব ভালো জিনিস। তাদেরকে শ্বাস নেওয়া ছাড়া একটা ক্রিয়া, প্রাণায়াম হলো একটা বায়ুর ছন্দ। অতএব আমরা তো প্রত্যেকে শ্বাস নিয়ে বেঁচে থাকি, অতএব সেই প্রাণায়াম হলো প্রাণকে আয়ন করা। আমাদের প্রাণটাকে যদি ঠিকমতোভাবে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা আরও ভালো থাকবো প্রত্যেকের ক্ষেত্রে। তো সিনিয়রদের দিক থেকে কী হয়, আরও বেশি হবে, তারা যেহেতু হাঁটাচলা নেই, হয়তো সেইভাবে কাজ করতে পারছে না, তো তাদের জন্য প্রাণায়াম খুব ভালো কাজ দিতে পারে। তারা বসে বসেই শ্বাস প্রাণায়াম, মানে নাক দিয়ে বড় লম্বা করে শ্বাস নিয়ে আবার মুখ দিয়ে ছাড়া, এটা করতে পারে। অনুলোম বিলোম করতে পারে, খুব ভালো।
0: একটু যদি পদ্ধতিগুলো,
1: অনুলোম বিলোম হলো বানাকে ছিদ্র দিয়ে শ্বাস নিতে হয়, ডান্নাকে ছিদ্র দিয়ে শ্বাস ছাড়তে হয়, আবার ডান্নাকে ছিদ্র দিয়ে শ্বাস নিতে হয়, বানাকে ছিদ্র দিয়ে শ্বাস ছাড়তে হয়।
0: এর কি কোনো সময় আছে, মানে যতক্ষণ ধরে নেব ততক্ষণ ছাড়বো, বা যতক্ষণ নেব তার অর্ধেক ছাড়বো?
1: মিনিমাম 3 মিনিট ন্যূনতম করা উচিত, এটা মিনিমাম 3 মিনিট ন্যূনতম করা উচিত।
0: হ্যাঁ, কিন্তু শ্বাস নেওয়ার ক্ষেত্রে যে এই 5 গুণে নেব 10 গুণে ছাড়বো, বা 5 গুণে নেব 5 গুণে ছাড়বো, এরকম কোনো নিয়ম আছে?
1: এই যে শ্বাস নেওয়াটা অন্তত আমরা 4 থেকে 6 সেকেন্ড নিতে পারলে খুব ভালো, আবার 4 থেকে 6 সেকেন্ড ছাড়তে পারলে খুব ভালো,
0: মানে যতক্ষণ নেব ততক্ষণই
1: ছাড়বো। হ্যাঁ,
0: এটা হচ্ছে অনুলোম বিলোম।
1: অনুলোম বিলোম,
0: এর আগে একটা বলছিলেন আপনি
1: শ্বাস প্রাণায়াম, শ্বাসটাকে নেওয়া। আমরা শ্বাসটাকে কি হয়, সাধারণভাবে নিই, সাধারণভাবে ছেড়ে দিই প্রয়োজনে, কিন্তু এটা একটা ক্রিয়ার মাধ্যমে নিচ্ছি। কিছুক্ষণ ধরে শ্বাসটা নিলাম, 3 সেকেন্ড 4 সেকেন্ড হোল্ড করলাম, দিয়ে আবার মুখ দিয়ে একটা ফ্রেশনেসের মতো ছাড়লাম, খুব আরামদায়ক। এবং এই এই এজের গে সিনিয়রদের একটু শ্বাসকষ্ট সমস্যা আছে কিন্তু, তো এইটাতে কিন্তু খুব ভালো কাজ দেবে।
0: আচ্ছা, মানে নাক দিয়ে নিলাম, ধীরে ধীরে শ্বাসটা নিলাম, দু তিন সেকেন্ড রাখলাম,
1: হোল্ড করলাম, হ্যাঁ,
0: এবং তারপর মুখ দিয়ে বের
1: ছেড়ে দিলাম। হ্যাঁ, ঠিক ঠিক।
0: আচ্ছা, এই এই পুরো পদ্ধতিটা, এটা ওই 2-3 মিনিট করতে পারা যায়?
1: হ্যাঁ, 2-3 মিনিট করতে পারা যায়। এবার কি হয়, এই আমরা সিনিয়রদের ক্লাস করা থেকে অনেকে কি হয়তো 2-3 মিনিট একসাথে করতে পারছেন না, তখন ওনাদেরকে আমরা বলি যে আপনারা সাধারণভাবে আবার শ্বাস নিন, নর্মাল স্বাভাবিকভাবে শ্বাস নিন, স্বাভাবিকভাবে শ্বাস ছাড়ুন, আবার শুরু করুন, এটা বলতে বলি আমরা।
0: যে মানুষটি জীবনযাত্রায় অনেকটা অংশ চেয়ারে বসে কাটে বা বিছানায়, বা তার হাঁটা চলার খুব দ্রুত গতি যেটা নেই, আমরা কথা বলছিলাম, সে মানুষটার মন খারাপের কথাও আপনি বলছিলেন, তো সেই মন খারাপ বা একাকিত্ব, কারণ বাড়ির বাকিদের তো জীবনটা ছুটে চলেছে, আর এটা তো ছুটে চলার যুগ, এটা অনস্বীকার্য, সেখানে এই যোগ ব্যায়াম কতটা সাহায্য করতে পারে?
1: খুবই খুবই দরকারি, খুব প্রয়োজন। ওই যে বললাম যে যে মানুষটা, আমি বললাম যে মানুষটা হাঁটাচলা করতে পারছেন সিনিয়ররা, বা ওনারা হয়তো কোথাও যাওয়ার জন্য বললাম যে আমাদের সিনিয়ররা, তো যে মানুষরা যেতে পাচ্ছেন কোথাও, তাদেরকে বলবো কোনো যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রে বা সেন্টারে গিয়ে যুক্ত হওয়া, কেন ওখানে ওই এজের অনেক মানুষজন পাবেন। ঠিক আছে, আমারও আমার ক্লাসে বা আমার সেন্টারে দেখছি রিটায়ার করার পর মানুষজন, অনেক মানুষজন আসছেন, মাস্টারমশাইরা বা সিনিয়ররা। কী হচ্ছে, তাদের মধ্যে একটা কী হচ্ছে যে ও প্রত্যেক দিন মাস্টারমশাই স্কুলে যেতেন, এখন তো তার স্কুল নেই, বা অফিসে যেতেন। ঠিক আছে, তো তারা কী হচ্ছে, তখন যখন ক্লাস করছেন, তাদের মধ্যে একটা সেই ছোটোবেলার যে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ মানুষজন, সবার মধ্যে ছোটোবেলায় বন্ধু পাওয়া, বান্ধবী পাওয়া, তাদের মধ্যে গল্প, সেম টাইম করে একটা ক্লাসে আসা, আবার ক্লাসে যাওয়া।
0: আচ্ছা, এই যে হাঁটা আর যোগ ব্যায়াম, অনেকে দেখা যায় যে একটু মানে বয়স্ক যারা, তারা হাঁটতে পারছেন, তারা কিন্তু সকালের দিকে একটা হাঁটা প্রাতঃভ্রমণের ব্যাপার থাকে, তো হাঁটা আর যোগ ব্যায়াম এই

0: মতে কোনটাকে আপনি বেশি নম্বর দেবেন না দুটোই সমান?
1: দেখুন, হাঁটার থেকে যোগব্যায়াম করা ভালো, তবে হাঁটবেন না তা বলছি না। দেখা গেল অনেক সিনিয়র মানুষজন আছে, প্রত্যেকের ক্ষেত্রে অনেকে প্রচুর হেঁটে ফেলছেন, হাঁটার ফলে কী হচ্ছে, হাঁটুর সমস্যা দেখা দিচ্ছে। আমি তার জন্য বলবো তাদেরকে হাঁটার থেকে যোগব্যায়াম করা ভালো, ওর থেকে বেশি ব্লাড সার্কুলেশন বাড়বে। অনেক মানুষ কী হচ্ছে, অনেকে অনেকটা হেঁটে চলছেন, আর সায়েন্টিফিক দিক থেকে প্রতিটা মানুষের 20-25 মিনিটের বেশি হাঁটা উচিত নয়।
0: আচ্ছা, এই বয়সের মানুষদের, মানে একটা বয়স হয়েছে 50 থেকে আমরা শুরু করেছিলাম, তখন থেকেই দেখা যায় আরে চা কোথায় কী রাখলাম খুঁজে পাচ্ছি না, তো এই যে শুরু হলো, এবং এই মুহূর্তে আধুনিক জীবনে বয়স্ক মানুষদের ক্ষেত্রে স্মৃতিশক্তি হ্রাস বা ভুলে যাওয়া বা তার সংক্রান্ত আরও নানান অসুখ যেগুলো, সেগুলো ভীষণভাবে বাড়ছে, তো এই ডিমেনশিয়া বা ইত্যাদি, সেক্ষেত্রে যোগব্যায়াম কীভাবে সাহায্য করতে পারে?
1: এই যে ভুলে যাওয়ার ব্যাপারগুলোর জন্য, তো আমাদের বাড়িতে মায়েরা বা বাবারা সিনিয়ররা ওই যে ওটাকে কি বলে, ওই কাঠের মালা, যে কাঠের মালা জপেন, ওটাও কিন্তু আমাদের একটা পার্ট, ওটাও কিন্তু কাঠের মালা জপাটাও আমাদের একটা মেডিটেশনের পার্ট। অতএব সেই মেডিটেশনে আসছি, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু এই সিনিয়রদের মেডিটেশন খুব ভালো উপকার দেবে অ্যাক্টিভ হওয়ার জন্য। মেডিটেশন প্রত্যেকটা মানুষের চাই, অতএব সেই মেডিটেশন যেখানে খুশি, যেখানে শান্তির জায়গা ভালো লাগবে বা নিস্তব্ধ জায়গায় গিয়ে একটু মেডিটেশন করা, এই যে ভুলে যাওয়ার ব্যাপারগুলো অনেকটা কাটবে, অবসাদটা কাটবে।
0: একই সঙ্গে মানে ধ্যানের সঙ্গে সঙ্গে প্রাণায়াম বা কোনো নির্দিষ্ট যোগব্যায়াম কি আছে যাতে ডিমেনশিয়া জিনিসটাকে বার্ধক্যের সঙ্গে সঙ্গে এড়িয়ে চলা যায়?
1: হ্যাঁ, নিশ্চয়ই আছে।
0: কীরকম?
1: নিশ্চয়ই আছে, প্রাণায়াম তো ধরুন আছেই, মেডিটেশনও আছে, কিন্তু এই যোগব্যায়াম হয়তো যে যোগব্যায়ামগুলো করা দরকার তা হলো সেই এজে বা সেই মানুষটা হয়তো করায়, এটা হতে পারে। তার জন্য ওই প্রাণায়ামটা কী হচ্ছে, আমরা প্রথমে বেছে নিচ্ছি যে প্রাণায়ামটা সবাই করতে পারবে।
0: মোটামুটি বয়স হচ্ছে এই যে মানুষদের শুরু করছে, তারা কী ধরনের যোগব্যায়াম করলে ভবিষ্যতে আরও অনেকটা বয়সে গিয়ে এই ডিমনেশিয়া বা ভুলে যাওয়া ইত্যাদি অসুখগুলো এড়িয়ে যেতে পারে?
1: তো ব্যায়াম তো প্রত্যেকেই করা উচিত, ঠিক আছে? তো সব থেকে ভালো যে ব্যায়াম যারা করতে পাচ্ছেন না, যে সিনিয়র মানুষজনরা বা বসতে পাচ্ছেন না, সব ব্যায়াম তো সবাই করতে পারেন না, কিছু কিছু ব্যায়াম করানো যেতে পারে, যাদের হয়তো পা ভাঁজ হয় না, তারা হয়তো বসেই থাকেন, হেলান দিয়েও থাকেন, এরকমও পেশেন্ট অনেকজন আছে, তো তাদের জন্য মেন বেস্ট হলো প্রাণায়াম। আর কিছু প্রাণায়াম আছে শরীরের তাপমাত্রা বাড়ায়, আর কিছু প্রাণায়াম আছে শরীরের শীতলতা বাড়ায়। সেই প্রাণায়ামগুলো জেনে নিয়ে যে কোন প্রাণায়ামগুলো করলে কী হবে, কোনটাতে তাপমাত্রা বাড়বে, কোনটাতে শীতলতা আসবে, এরকমভাবে প্রাণায়ামের পাটে যেতে পারি আমরা।
0: এই বয়সের মানুষদের ক্ষেত্রে ডিপ্রেশনও একটা সমস্যা দেখা দিচ্ছে, এর ক্ষেত্রে যোগের কি ভূমিকা?
1: অনেক ভূমিকা আছে, যখনই এই ব্যাপারটা আসে, যখনই আমরা যোগের মধ্যে আসছি বা মেডিটেশন বা প্রাণায়াম, ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক মতো পাচ্ছে এবং অক্সিজেনটা ঠিক মতো শরীরের মধ্যে সঞ্চালন হচ্ছে, ঠিক আছে? অতএব সেই জন্য ওই জায়গা থেকে আসতে গেলে একটাই পথ বা একটাই রাস্তা, যোগ।
0: আচ্ছা, এদের সবার ব্রেন, মন ইত্যাদি যা যা সমস্যা, যোগের মাধ্যমে একটা সহজ রাস্তা সমাধানের খুঁজে পাওয়া সম্ভব। আমরা শুরু করেছিলাম যে জায়গা থেকে, শেষের দিকে আবার সে জায়গা থেকেই ফিরি। শুরুতেই বলছিলাম হাড়ের সমস্যা ইত্যাদি, হাড় ক্ষয়ে যাওয়ার একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এখন অনেকটা কম বয়স থেকেই শুরু হচ্ছে, মোটামুটি 50-এর আশপাশ থেকে। এক্ষেত্রে কি হাড়ের ঘনত্ব বাড়ানোর জন্য যোগ কোনোভাবে ভূমিকা নিতে পারে?
1: নিশ্চয়ই, হাড়ের এই সমস্যার জন্য মেন হলো এক্সারসাইজ, হলো ব্লাড সার্কুলেশন বাড়ানো, শরীরের ভাইব্রেশন বলেছি সেটাই। প্রথম একটাই কাজ হলো যে হাড়ের যে সমস্যা আছে, প্রথম প্রাইমারি স্টেজ কিন্তু এক্সারসাইজ মাস্ট, যোগ।
0: চোখের সমস্যার ক্ষেত্রে?
1: হ্যাঁ, ত্রাটাক আছে, ত্রাটাক হলো দৃষ্টিটাকে সোজা করে রেখে চোখটাকে বড় করে রেখে ধরে রাখা।
0: যারা সাইনাস আছে তারা কি করতে পারে?
1: একদম, সাইনাসের জন্য কিছু তো মেনটেন করতে হয়, সাউন্ড, লাইট, এগুলো তো একটু অ্যাভয়েড করে চলতে হয় তাদেরকে, তার সাথে সাথে কিছু প্রাণায়াম খুব ভালো বেনিফিট, খুব ভালো উপকার দেয়।
0: ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ক্ষেত্রে?
1: একদম, তার জন্য কিছু আসন আছে, কিছু সহজ আসন করা যেতে পারে, তার সাথে কিছু প্রাণ, খুব সহজ আসন, যেমন আমাদের গোমুখ আসন, গরুর মুখের মতো দেখতে গোমুখ আসন, কেমন ওটা লোকনাথ পোজ বললে ভালো বোঝা যাবে, আমাদের ঠাকুর লোকনাথ পোজ, যেমন পাটাকে করে বসেন, পাটা উনি বসেন, হাতটা থাকেন না, হাতটা উপর দিক করে রেখে, ওই জন্য গোমুখ আসন, ওটা করা যেতে পারে, খুব ভালো কাজ দেয় ওটাতে।
0: আচ্ছা, এই বয়সে ঘুমের সমস্যা একটা বিরাট সমস্যা, মানে বয়স্ক মানুষদের, তাদের কি করা যেতে পারে?
1: দেখুন, এই সিনিয়র মানুষদের ঘুমের সমস্যা দুরকম কারণে হয়। দেখুন, ওনাদের তো সেইভাবে কাজকর্ম বাড়িতে কিছু থাকে না, অতএব তাদের শুয়ে বসে এদিক ওদিক চলাফেরা হয়, অতএব ব্লাড সার্কুলেশনটা সেইভাবে হতে পারে না, অতএব ঘুম

0: আছেন, হয়তো দেখা গেলো অন্য টাইমে অনেকক্ষণ ধরে শুয়ে আছেন, অতএব কি হয়, রাহুল বলছে রাত্রে ঘুম আসছে না, সিনিয়র মানুষজন বলছে রাত্রে আমার ঘুম আসছে না। এবার উনি তো অতক্ষণ ধরে শরীরটা রেস্ট পেয়েই যাচ্ছে, এবার ঘুমটা কোথা থেকে আসবে? শরীর যে নড়াচড়া করবে, শরীরে পরিশ্রম হবে, তবে তো ঘুম আসবে। সেই মানুষটা সিনিয়র মানুষজনকে ঘুম হচ্ছে না, এবার সেই মানুষটা তো আছেনই অনেকক্ষণ ধরে শুয়ে বা অনেকক্ষণ ধরে বসে, অত তার জন্য ঘুমের সমস্যা হচ্ছে কি? এবার তার জন্য কি হচ্ছে, কিছু সহজ কিছু যোগ ব্যায়াম, কিছু প্রাণায়াম করা যেতে পারে।
1: আপনি বারবার সহজ যোগ ব্যায়াম বলছেন, একবারে শেষ মুহূর্তে এসে আমরা আরো একবার এরকম সহজ যোগ ব্যায়ামের তালিকায় দু চারটে জেনে নেব।
0: সহজ যোগ ব্যায়াম বলতে আমরা প্রথম আসন আমরা পদ্মাসন করতে পারি, পদ্মাসনটাকে আমরা ধ্যান আসনও বলতে পারি।
1: কিন্তু ওই হাঁটুর সমস্যা যাদের পা মুড়তে পারবে না,
0: পা মুড়তে পারবে না, তারা পা সোজা করে বসে মেডিটেশন করতে পারেন, অসুবিধা, মেডিটেশনের কোনো ব্যাপার নাই, ভঙ্গিমা যে পা গুটিয়ে বসতে হবে, যেসব মায়েরা বা সিনিয়ররা আমাদের বাবা তুল্য মানুষরা যারা পা ভাঁজ করতে পারেন না, পা সোজা করে মেডিটেশন করতে পারবেন।
1: তাহলে চেয়ারে বসে করতে পারে,
0: করতে পারবেন, একদম চেয়ারে বসে করতে পারবেন।
1: মেরুদণ্ডটা কি অপেক্ষাকৃত সোজা রাখা দরকার?
0: মেরুদণ্ডটাকে স্ট্রেট রাখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। দেখুন, মেরুদণ্ড স্ট্রেট না রাখার ফলে আমাদের ডাইজেস্ট সমস্যা হচ্ছে, গ্যাস অম্বলটা হচ্ছে। প্রত্যেকটা মানুষের কিন্তু স্ট্রেট রাখতে হবে, সিদ্ধারাটাকে সবসময় সোজা রেখে যোগব্যায়ামও করতে হবে, যেমন প্রাণায়ামও করতে হবে তেমন মেডিটেশনও সেরকমভাবে করতে হবে, ধ্যানও করতে হবে সেরকমভাবে,
1: এবং বসার সময়তেও এটা খেয়াল করা উচিত,
0: খেয়াল করা উচিত।
1: তাহলে আর
0: আর এই যে বসা যেটা বলছি, আমাদের এই এখনকার লাইফস্টাইল, এই যে গদি গদি ব্যাপারটা এসছে, তার থেকে শক্ত, আমরা আগে ছোটবেলায় যেমন দেখতাম চেয়ার টুল, হ্যাঁ, যেগুলো কাঠের থাকতো, এগুলোই কিন্তু উপকারী। এখনকার এখন নতুন করে কিন্তু সেই চেয়ারে বা টুলে বসতে হবে, হার্ড শক্ত জায়গায়, দেখবেন সেখানে বসলে আপনার সিদ্ধারাটা স্ট্রেট থাকবে। এখন প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন গদি, তাতে সিদ্ধারাটা বেঁকে যাচ্ছে, মুড়ে যাচ্ছে, ঠিক আছে, এই হলো ব্যাপার।
1: বেশিরভাগ
0: টাইমে মাথা ঝুঁকিয়ে বসা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে।
1: আচ্ছা, শোয়ার জন্যও কি তাহলে তক্তপোষ বা পাতলা গদি ব্যবহার করা ভালো?
0: খুব ভালো জিনিস। আমরা আগে ছোটবেলায় আমরা যেমন কেঁথা বলতাম বাড়িতে, বা অন্যান্য কিছু পাতা থাকতো এরকম টাইপের জিনিস, এখন তার নেই, এখন সব বাড়িতে এখন গদি, যে যত পারে মোটা গদি, গদির থেকে একটু শক্ত বিছানা ভালো।
1: আচ্ছা, আপনি মাথা ঝুঁকিটা বলছিলেন, তো মাথাটা বসার সময় সবসময় সোজা রাখা উচিত বলছিলেন,
0: সোজা রাখা খুব ভালো। বেশিরভাগ ক্ষেত্রে এখন প্রত্যেকের ক্ষেত্রে মাথা ঝুঁকিয়ে বসার অভ্যাস হয়ে গেছে মানুষ, তার জন্য স্পন্ডাইলাইটিসের সমস্যা দেখা দিচ্ছে।
1: আচ্ছা, আর আর কি করা যেতে পারে চেয়ারকে ঘিরে? আর দুটো চারটে এরকম ব্যায়াম কি করা যেতে পারে
0: চেয়ারকে ঘিরে? ব্যায়াম বলতে গেলে ওই যে বললাম যে হাত দুটোকে উপর দিকে তোলা, হাতে তালি দেওয়া, ডান চেয়ারে বসে বসে ডান দিক বাঁ দিক করে বেঁকানো, ঠিক আছে, ওপর দিকে হাত সহজ পর্বতাসনের মতো বসে বসে হাত তোলা, ঠিক আছে, পাটাকে চেয়ারের গ্যাপের মধ্যে ভেতর দিকে নিয়ে যাওয়া, ওপর দিকে তোলা, বা যেমন আমরা বলছি যেমন পা শুকাসনে বসা, ওরকম চেয়ারে বসে একটা পাকে একবার করে ডান পা তোলা হাঁটুর উপরে, আবার পরের পা বাঁ পা তোলা হাঁটুর উপরে, এটা করতে পারে, খুব ভালো এক্সারসাইজ। মধ্যে পায়ের পাতা ঘোরানো, এগুলো,
1: এবং এরা সবই যেগুলো বয়সজনিত সমস্যা মোটামুটি আমরা বলছিলাম, তাদের সবগুলোতেই সমাধানে কাজে লাগবে, তাই তো?
0: একদম।
1: আমাদের তাহলে একটা এই আলোচনা থেকে আশা করি আমাদের বন্ধুদের ভাঙবে যে শুধুমাত্র চেয়ারে বসতে পারি, অল্প হাঁটতে পারি বা বিছানাতেই বেশিরভাগটা থাকি, সেই মানুষেরাও একটু একটু করে যোগা এবং প্রাণায়াম তার শরীর এবং বয়স অনুযায়ী করতে পারে, এবং সেটা তাদের আরও সুস্থ থাকার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। এবং যে যারা এখন এতটা বয়সের দোরগোড়ায় আসেননি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছেন, তারা কিন্তু এখন থেকেই যদি শুরু করেন, যেরকম সহজ আসন আপনি বললেন বা যেভাবে একসঙ্গে বা একা যেভাবেই হোক, তাহলে কিন্তু তারা ওই বিছানায় বন্দি জীবন বা চেয়ার বন্দি জীবনটা অনেকটা দূরে ঠেলে দিতে পারে। অনেক দিন পর হয়তো তাদের সেই জীবনটা আসবে, অনেকটা সময় বেশি তারা সুস্থ সবলভাবে হাঁটা চলার মাধ্যমে থাকতে পারবেন, এবং এই বয়সজনিত যে সমস্যা সেগুলোকেও আমরা এড়িয়ে যেতে পারি। আপনার কথা থেকে এগুলোই আমরা বুঝলাম। এবার একদম শেষ মুহূর্তে আমাদের অনেক বয়স্ক বন্ধু আছেন যারা এগুলো নিয়ে লড়াই করছেন, তাদের জন্য বিশেষজ্ঞ হিসেবে আপনার কিছু পরামর্শ চাই।
0: আমাদের সিনিয়র যারা মানুষজন আছেন তাদের ক্ষেত্রে বলবো যে যারা যোগব্যায়াম করছেন তারা তো বুঝতে পারছেন যে এর মধ্যে কি পাচ্ছেন বা পেলেন, আর যারা করছেন না তাদেরকে বলবো যে একটু তাদের সাথে একটু পরামর্শ নিন, যাদের আপনার পাশাপাশি যারা সিনিয়ররা আছেন, যারা যোগব্যায়াম করছেন না, যারা করছেন তাদের সঙ্গে একটু কথা বলে দেখুন তারা কি বেনিফিট পাচ্ছেন এখান থেকে, কি কেমন কি সুস্থ আছেন, অতএব তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখুন এবং জেনে নিন যে সত্যি কিছু পাচ্ছি কিনা যোগব্যায়াম থেকে, যা বা সত্যি পাওয়া যায় কিনা এখান থেকে, অতএব তাদের সঙ্গে একটু যুক্ত হন দিয়ে, বা আপনার আশেপাশে কোনো যদি প্রশিক্ষণ থাকে যোগব্যায়ামের বা কোনো আশ্রম থাকে তাহলে সেখানে গিয়ে কিছু সহজভাবে যোগব্যায়াম শিখুন এবং সেখানে করুন। এবং ওই যে বললাম যে যদি

0: তারা যেতে পারবেন না, তারা বাড়িতে বসে কোনো যোগ প্রশিক্ষণকে বাড়িতে দেখিয়ে নিন, দিয়ে যোগ ব্যায়ামগুলো করুন।
1: মানে যোগ শুরু করার কোনো বয়স নেই?
0: না, যোগ শুরু করার কোনো বয়স নেই, যোগ কোনো শেষও নেই।
1: তাহলে অন্তহীন যোগ বিশ্বের সমস্ত ভালোর সাথে আমাদেরকে যুক্ত করুক, এই কামনা নিয়ে আজকে আমরা শেষ করব। আমাদের বয়স্ক বন্ধুরা ভালো থাকুন, আরও সুস্থ থাকুন, যোগের মাধ্যমে সুস্থ হয়ে উঠুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মুহুর বন্দ্যোপাধ্যায়, আর আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন বিশেষজ্ঞ হিসাবে বিশিষ্ট যোগ প্রশিক্ষক শম্ভুনাথ দাস লাল দাস, আর সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।
2: এতক্ষণ শুনলেন যোগা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।
3: On the occasion of World Allergy Week, today we have Dr. Arijit Nag, Consultant ENT and Head Neck Surgeon, Berhampur Medical College and Hospital from Kolkata. So doctor, what are the signs and symptoms of allergy?
4: Think of allergy as your body's defense system getting a little too protective. Your immune system mistakes something completely harmless like pollen, food or pet hair as a dangerous substance and fights

0: ऐसी थी और सिचुएशन ही सब ऐसी थी।
1: 23 जून शाम 4 बजे सिर्फ विविध भारती पर।

আকাশবাণী মুম্বই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র

0: যায় মানুষ ও প্রকৃতির মধ্যে যোগসূত্র। আমাদের চিন্তা, সংযম ও সুস্বাস্থ্যের সামগ্রিক দৃষ্টিভঙ্গি। আজ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে আকাশবাণী মুর্শিদাবাদের কর্মযোগে আজ সামিল হয়েছে সমস্ত কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে যোগ প্রশিক্ষকের মাধ্যমে যোগাভ্যাসও করা হয়। এই উপলক্ষে বক্তব্য রাখেন আকাশবাণী মুর্শিদাবাদের প্রোগ্রাম আধিকারিক রীতা দে।
1: আজ 2026-এ আমরা যোগ দিবস পালন করেছি আকাশবাণী মুর্শিদাবাদে। তা যোগ দিবস আমরা এবছরে না, আমরা প্রতি বছরই পালন করে থেকেছি। আর এবছরের যেটা আমাদের থিম আছে, ইয়োগা ফর হেলদি এজিং, মানে ধীরে ধীরে মানুষ বয়সকালেও ভালোভাবে থাকতে পারে। এবং এইটার জন্য কিন্তু বয়সকালে গিয়ে আমাদের যোগের সাথে যোগ করলে হবে না, আমাদের যুক্ত হতে হবে একদম প্রাথমিক স্তর থেকে। তাহলে বলবো যে সব স্কুলে, কলেজে এবং দৈনন্দিন জীবনে আমাদের যোগের সাথে আমাদের চলা উচিত, এবং যোগকে আমরা একটা প্রতিদিনের কাজের হিসেবে ধরে নেব, এবং এটা আমরা যতটাই আপন করে নেব ততই আমাদের শরীর ভালো থাকবে। এইভাবে আমরা আকাশবাণী মুর্শিদাবাদে একটি ওয়ার্কশপ হলো, আমাদের যোগাগুরু শম্ভুনাথ দাস এসেছেন, উনি যোগার বিভিন্ন দেখালেন, আমরা বিভিন্ন পোজ দেখালেন, এবং প্রতিটি যোগ কতটা শরীরের পক্ষে উপকারী এটা আমরা জানলাম। আর আশা করব সবাই মিলে আমরা যোগের সাথে যুক্ত হব, যেরকম আমাদের প্রধানমন্ত্রী কলকাতায় আজকে বড় আকারে যোগ দিবসও পালন হচ্ছে, সেরকম মুর্শিদাবাদেও ছোট আকারে আমরা পালন করলাম।
0: এরপর বক্তব্য রাখেন আকাশবাণী মুর্শিদাবাদের ইঞ্জিনিয়ারিং দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত রায়।
2: আজকে 21 জুন 2026-এ সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মতো আকাশবাণী মুর্শিদাবাদের প্রাঙ্গণে আমরা যোগ দিবস পালন করেছি। আমাদের অফিসের সব কর্মী এবং তাদের কিছু পরিজন এসেছিল আমাদের সঙ্গে যোগ দিবসে যোগ দেওয়ার জন্য। সত্যি যোগ একমাত্র যোগ দিবসের জন্যই নয়, সারা বছর যদি আমরা নিয়মিত প্রাণায়াম এবং যোগ যদি করে থাকি, আমাদের শরীর মন ভালো থাকবে, এবং শরীর মন ভালো রাখার জন্য প্রাত্যহিক যোগ অভ্যাস করা কিন্তু সত্যি খুব জরুরি।
0: সব শেষে বক্তব্য রাখেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং সেকশনের আধিকারিক মন্দার গোস্বামী।
3: আজকে সমগ্র বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। যোগ, এই যোগ ব্যায়াম যা শরীরকে সুস্থ রাখে, মনকে সুস্থ রাখে। আমরা যখন কোনো জিমে যাই, সেখানে শুধু আমাদের শরীরের ব্যায়াম হয়, কিন্তু যোগ ব্যায়াম এমন একটি জিনিস যা মনের সাথে, আত্মার সাথে, শরীরের আর মেলবন্ধন তৈরি করে। আমাদের বর্তমান যে কেন্দ্রীয় সরকার আসবার পর রাষ্ট্রপুঞ্জে আবেদন জানানো হয়েছিল যে একটি দিনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হোক, 177টা দেশ সম্মতি দেয়, এবং তারপরে 2014 সাল থেকেই এই আন্তর্জাতিক যোগ দিবস পালন হয়ে আসছে। ভারতীয় যোগ অত্যন্ত প্রাচীন, দেবাদিদেব মহাদেবকে যোগগুরু বলা হয়, কিন্তু পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলি এই যোগ ব্যায়ামকে ব্যবস্থিত আকারে সংবদ্ধ করেন। এই যোগ আমরা রামায়ণে দেখেছি, মহাভারতে দেখেছি, ভারতীয় যে গুরুকুল প্রথা ছিল সেই সময় এই যোগ শেখানো হতো, যাতে ছাত্রদের মন স্থির থাকে, তাদের শিক্ষাক্ষেত্রে আরও মনোযোগের সাথে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। সেই জন্যে এই যোগ যে ব্যবস্থা, যোগ যে ব্যায়াম, এই যোগ দিবস যার মাধ্যমে আমরা সেই প্রাচীন পরম্পরাকেই স্মরণ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।
0: শেষ হল আকাশবাণী মুর্শিদাবাদ আয়োজিত যোগ দিবসের বেতার প্রতিবেদন। উপস্থাপনা জয়িতা সরকার, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।
4: রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী রাকেশ সেন।

একটি সমসাময়িক শেষ হলো বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন 102.2।

0: অনুষ্ঠানে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী মুর্শিদাবাদ এখন একটি রেডিও রিপোর্ট। পিএম কিষাণ এর 23তম ইনস্টলমেন্ট প্রদান উপলক্ষে একটি রেডিও রিপোর্ট।
1: গত 20 জুন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে। এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসও পালন করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র এক অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা ডক্টর জয়ন্ত রায়, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর উত্তম রায়, বিভিন্ন সমাজকর্মী এবং প্রচুর কৃষক ভাই বোনেরা।

0: বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে বলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট এবং হেড ডক্টর উত্তম রায়।
1: আজকে আমাদের যে 23তম পিএম কিষাণ সম্মান নিধির যে ইনস্টলমেন্টের যেটা রিলিজ হলো, তাতে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম। তাতে 100 উপরে আজকে আমাদের খামারি ভাই বোনরা এসেছেন। সঙ্গে আমাদের মধ্যে ছিলেন আমাদের কিছু প্রাকৃতিক কৃষি নিয়ে কাজকর্ম করছেন সেই ধরনের কিছু সমাজসেবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এছাড়া আমাদের মহকুমা কৃষি আধিকারিক আমাদের সঙ্গে ছিলেন। তা আমাদের যেটা মূল যেটা আজকে আমাদের যে কার্যকলাপ ছিল, তাতে আমাদের 23rd রিলিজটা ছিল, কিন্তু তার থেকে বড় কথা যেটা ছিলেন সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে কিছু কিছু প্রকল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিন্তু রিলিজ করে গেলেন, যে কয়েকটা প্রকল্প আমাদের হবে, সেই প্রকল্পগুলো আজকে আমরা চাক্ষুষ হলাম, যে দেখতে পেলাম। এছাড়া 9.44 কোটি ভারতবাসীরকে আজকে 18,880 কোটি টাকা রিলিজ করলেন, সবার অ্যাকাউন্টে 2,000 টাকা করে ঢুকলো। তো আমরা সাধুবাদ জানাই আজ প্রধানমন্ত্রীজিকে ভারতবর্ষের এই গৌরবময় দিনের জন্য। আজ আমাদের পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মধ্যে আজকে পশ্চিমবঙ্গে উনি পদার্পণ করলেন। আমাদের বাবাধাম শ্রী তারকেশ্বর হুগলি থেকে আজকে আমাদের টাকাটা যেটা রিলিজ করলেন সেটা করলেন, এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর প্রতি এবং ভারতবর্ষের সকলের প্রতি ওনার যা বলার ছিল সেটা বললেন। এবং আমরা আশাবাদী যে আমাদের অদূর ভবিষ্যৎ আমাদের পশ্চিমবঙ্গের যে কৃষক সমাজ তাদের উন্নতি কল্পে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করবেন। আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র সবসময় আপনাদের সঙ্গে থাকব, আপনাদের অগ্রগতির জন্যই আমরা আছি, আপনাদের উন্নতি হলে আমাদের উন্নতি হবে, সে আশা নিয়ে আমরা এই প্রকল্পগুলো করি।
0: এরপর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণের 23তম কিস্তির টাকা প্রদান করে বলেন,
2: পশ্চিমবঙ্গ দিবস কি তারিখ আর ভি খাস হ্যা, আজাদি কে বাদ বঙ্গাল কে উজ্জ্বল ভবিষ্যৎ কে লিয়ে জো সপনা দেখা গয়া থা, বঙ্গাল কি মহান আত্মাও নে জো পরিকল্পনা কি থি, আজ এ তরহ সে পহলি বার हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा में हमें नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है। साथियों, बंगाल में दशकों पर पहले लेट और फिर टीएमसी ने जो गड्ढे बनाए उन्हें भरने के लिए डबल इंजन सरकार ने सुपर फास्ट से काम करना शुरू कर दिया है। बिजली की रफ्तार से फैसले हो रहे हैं, रुकी हुई योजनाओं पर काम आगे बढ़ने लगा है। इसी कड़ी में आज यहां सैकड़ों करोड़ रुपए की विकास परियोजनाओं का उद्घाटन और शिलान्यास हुआ है। रेल, रोड, कृषि, मछली पालन, इससे जुड़ी परियोजनाएं बंगाल के विकास को नई गति देंगी। इन परियोजनाओं से यहां की ग्रामीण अर्थव्यवस्था को मजबूती मिलेगी। मैं बंगाल के लोगों को इन विकास परियोजनाओं की बधाई देता हूं। करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेज रहे हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता
0: हूं। অনুষ্ঠানে আগত কৃষক ভাই বোনদের সঙ্গে কথা হয় আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু পালের।
3: এই অনুষ্ঠানে এসে আমরা কয়েকজন কৃষক বন্ধুর মুখোমুখি হয়েছে যারা পিএম কিষানের টাকা পাচ্ছেন। আসলে একটু পরিচয় করে নিই, কি নাম আপনার?
4: আমার নাম আব্দুল কাইম, পিতা ইনসার আলী মন্ডল, ভবনমোলা 1, আর মুসাস্থলী জিপি 4 নম্বর,
3: কোন গ্রাম?
4: হোসেনগর গ্রাম।
3: হোসেনগর গ্রাম।
4: জি।
3: আপনি পিএম কিষান পান?
4: জি পাই। আমি
3: কবে থেকে?
4: প্রথম থেকেই পাই।
3: প্রথম থেকে
4: প্রকল্প চালু হয় তখন থেকেই পাই।
3: তার মানে আপনি 22টা ইনস্টলমেন্ট পেয়ে গেছেন?
4: জি জি জি।
3: আজকে তো যেটা প্রধানমন্ত্রী ঘোষণা করলো সেটা হচ্ছে 23তম
4: কিস্তি।
3: পেয়েছেন টাকা?
4: এটা আমি এখনো চেক করে দেখিনি।
3: এখনো চেক করে দেখাই তো, আগামীকালকে হয়তো চেক করে দেখবো।
4: আগামীকাল। এবং আমার আরো সঙ্গী সাথী সবাইকে বলেছি যে আজকে কেউ চেক করবেন না, আগামী দিন চেক করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু আজকে টাকাটা দিয়ে দিবে এরকম কথা বলেছেন।
3: তো এই টাকাটা পেয়ে আপনাদের কেমন লাগে?
4: আমাদের খুব ভালো লাগে এবং মানে প্রধানমন্ত্রীকে আমরা খুব স্মরণীয় মনে রাখি। এবং আমরা কৃষক মানুষ, তো গ্রাম বাংলার মানুষ, আমরা কৃষি নির্ভরশীল এবং ভারতবর্ষ তো আসলেই কৃষি প্রধান দেশ, আমরা ইতিহাসে পড়েছি। এবং আমি 90 ইয়ারের গ্র্যাজুয়েশন, আর সেই থেকে আমি কৃষি যুগের উপর, আমি পড়া ছেড়ে দেওয়ার পর কৃষির উপরে আমি নির্ভরশীল। এবং আমি 3টে গ্রাম নিয়ে আমি কৃষির পরিচালনা করি এবং ফার্মার্স ক্লাবের আমি চিফ কোঅর্ডিনেটর।
3: আচ্ছা, তো এই যে টাকাটা পান বছরে 6,000 টাকা, 3টে কিস্তিতে 2,000 টাকা করে বছরে 6,000 টাকা পান, কি করেন টাকাটা?
4: এই টাকাটা আমরা ওই সার প্রয়োজন বিশেষে বীজ বা তেল কিনে জমি সেচ দেওয়ার জন্য
3: এই পারপাসে এই টাকাটা কাজে লাগে।
4: আমরা এক কথায় কৃষি ক্ষেত্রে আমরা খরচ করি এবং আমরা ফসলটা একসঙ্গে গুছিয়ে পাই।
3: আপনার জমি কতটা আছে?
4: জমি আমার রেকর্ড আমার 1.5 বিঘে আছে।
3: এই 1.5 বিঘের উপরেই আপনার সংসার নির্ভর করে?
4: না, খাজনা টাজনা নিতে হয়।
3: মানে খাজনা ভাগে নেন?
4: ভাগে থাকে খাজনা। খাজনা সিস্টেম কিরকম? 1 বিঘা জমি আমি 1 বছর খাবো 8,000 বা 7,000 6,000, এটা আমাদের জমিওয়ালাকে দিয়ে,
3: মানে কন্ট্রাক্ট
4: দিতে হয়।
3: কন্ট্রাক্ট নিয়ে নেন 1 বছরের জন্য। 1 বছরের জন্য যে টাকাটা দিয়ে সেরকম কতটা জমি নেন?
4: বেশি আমি করি না, আমি 3 থেকে 4 বিঘা করি।
3: আমরা একজন মহিলা কৃষক বন্ধুকে পেয়েছি, আসুন পরিচয় করি। কি নাম আপনার?
5: নাজিরা দিদি।
3: বাড়ি কোথায়?
5: কালোখালী।
3: আপনি পিএম কিষান পান?
5: পাই।
3: আজকে পেয়েছেন? আজকে তো রিলিজ করলো টাকা প্রধানমন্ত্রী।
5: বই লিখিনি, চেক করি।
3: বই চেক করেন? এটা 2-1 দিনের মধ্যে করবেন চেক?
5: হ্যাঁ।
3: ঠিক আছে, তো কতবার পেয়েছেন এরকম করে?
5: মেলাবারই পেয়েছি।
3: অনেকবার পেয়েছেন। কি করেন টাকাটা?
5: টাকাটা জমি আছে, জমি দেখাতে।
3: সুবিধা হয়েছে কিছু?
5: হ্যাঁ, সুবিধা হয়েছে।
3: সুবিধা হয়েছে। জমি কতটা আছে আপনার?
5: আমার জমি 2 বিঘা মতন
3: আছে। 2 বিঘে? এই 2 বিঘের উপরই কি আপনার সংসার নির্ভর করে? কি কি চাষ করেন?
5: ভিন্ডি, পটল।
3: আপনার নাম?
6: আমার নাম শাকিলা বিবি।
3: কোথায় বাড়ি?
6: সুবর্ণনগর, লোহার পাড়া।
3: এই ভগবানগোলা?
6: হ্যাঁ, ভগবানগোলা।
3: পিএম কিষানের টাকা পান?
6: হ্যাঁ পাই।
3: কবে থেকে পান?
6: যখন থেকে চালু হয়েছে তখন থেকেই পাই।
3: এর আগে তো 22টা ইনস্টলমেন্ট হয়েছে, 22টা ইনস্টলমেন্টের টাকা পেয়েছে?
6: হ্যাঁ পেয়েছি।
3: আচ্ছা, আজকে তো 23তম কিস্তি মানে আজকে দিচ্ছে,
6: কিন্তু এখনো ঢোকেনি।
3: এখনো ঢোকেনি, হয়তো ঢুকে যাবে আজকের পরে কাল।
6: ঢুকে আমি বুঝতে পারি।
3: বুঝতে পারেন? টাকাটা পেয়ে কেমন লাগে আপনাদের?
6: খুব ভালো লাগে, আনন্দ।
3: ভালো লাগে। কি করেন টাকাটা?
6: টাকা জমিতে সার বীজ করি, তারপরে যখন ফসলটা হয় তখন বাড়িতে তখন বেচা কেনা করে হয়তো সংসার চালাই।
3: খুব কাজে লাগে। আপনারা চাইছেন যে এই টাকাটা এইভাবে চলুক?
6: হ্যাঁ, এইভাবে চলতেই থাকুক, চললে সুবিধা হবে আমাদের।
3: আমরা আরো একজন কৃষক বন্ধুকে পেয়েছি, আসুন পরিচয় করি। কি নাম আপনার?
7: আমার নাম হচ্ছে নন্দলাল মন্ডল।
3: বাড়ি কোথায়?
7: আমার বাড়ি বেলিয়াপুকুর, থানা জিয়াবান, জেলা মুর্শিদাবাদ।
3: জেলা মুর্শিদাবাদের?
7: আমি
3: বেলিয়াপুকুর কৃষক। পিএম কিষানের টাকা পান?
7: পিএম কিষানের টাকা পাই, বিগত 22 কিস্তি অলরেডি পেয়ে গেছি।
3: আজকে
7: আগামী দিন পেতে চলেছি আর কি, এখনো ট্রাই করে দেখিনি। কবে ঢুকবে।
3: তো আজকে তো এসছেন এটা শুনতে নাকি এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রে?
7: হ্যাঁ কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসছি। এটা
3: এটা শুনলেন প্রধানমন্ত্রী 23তম কিস্তি প্রদান করলেন, তো কেমন লাগে এই টাকাটা পেয়ে আপনার?
7: খুব ভালো লাগে। তবে এখন যা বাজার মূল্য তাতে আমাদের চাষবাসের ক্ষেত্রে খুব খরচ বেড়ে গেছে, সেহেতু যে অ্যামাউন্টটা পাই তার থেকে মানে এই অ্যামাউন্টটা একটু বৃদ্ধি হলে আমাদের সুবিধা হয় আর কি চাষবাসের পক্ষে।
3: কি কি কি পারপাসে কাজে লাগান এটা?
7: আমরা চাষবাসের পারপাসে কাজে লাগাই, একমাত্র ফসল তৈরি করার ক্ষেত্রে। এই টাকাটা অন্য কোনো খাদে খরচ করি না, যেহেতু আমরা মানে খুদ কৃষক, কৃষকের উপরে বা চাষের উপরে আমাদের নির্ভর জীবন নির্বাহ।
3: জমি কতটা আছে?
7: জমি আমার 3 বিঘা আছে।
3: 3 বিঘে কি কি চাষ করেন?
7: ধান, পাট, আলু, গম, পেঁয়াজ, ভুট্টা সব
3: সব রকমই করেন? আচ্ছা, সবজি চাষ করেন কি?
7: সবজি চাষ করি।
3: করেন? আচ্ছা।
0: জেলা কৃষি দপ্তর ও সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে পালিত হয় এই অনুষ্ঠান ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এখন শুনুন সেখান থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানের কিছু অংশ।
8: এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বমায়ানন্দজি মহারাজ, ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের নির্দেশক ডক্টর সুজন কুমার দাস, জেলা কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষক ডক্টর মিঠুন সাহা, জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সুব্রত সামন্ত। এছাড়া উপস্থিত ছিলেন সারগাছি এলাকার এবং আশেপাশের গ্রাম থেকে আসা বেশ কিছু কৃষক রমণী ও কৃষক বন্ধু। অনুষ্ঠানে প্রথমেই বক্তব্য রাখেন ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের নির্দেশক ডক্টর সুজন কুমার বিশ্বাস।
9: পিএম কিষাণ উৎসব যেটা আজকে পালিত হচ্ছে, প্রধানমন্ত্রী আজকে 23rd ইনস্টলমেন্ট কৃষকদের রিলিজ করবেন, এবং আমাদের বেশিরভাগ কৃষক রমণীরা এখন অবগত যে এই যোজনায় বছরে 6,000 টাকার একটা সুবিধা কৃষক এবং কৃষক রমণীর পরিবার পেয়ে থাকেন। এবং যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ কৃষক পরিবার যেগুলো সেগুলো সব ক্ষুদ্র প্রান্তিক কৃষক, এবং যেহেতু কৃষিতে এখন খরচের পরিমাণটা একটু বেড়ে গেছে, একটু খরচ সাপেক্ষ, তো তাদের ব্যক্তিগত মতামত আমি কথা বলে যেটুকু বুঝেছি, এই 6,000 টাকা তাদের কৃষিকার্যের ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগে। তো তারা সেই জন্য এই ধরনের অনুষ্ঠানে অত্যন্ত আগ্রহ ভরে এসেছেন, এবং জেলা কৃষি দপ্তরের সঙ্গে ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা যৌথভাবে আজকে যে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে আমাদের এটা এলাকার আশেপাশে এলাকার 220 জনেরও বেশি কৃষক এবং কৃষক রমণী উপস্থিত আছেন। এবং খুব লক্ষণীয়ভাবে আপনারা যদি অডিয়েন্সের প্রেজেন্সটা দেখেন সেক্ষেত্রে কৃষক রমণীদের উপস্থিতির সংখ্যাটা একটু বেশি। আমি স্পেসিফিক্যালি এই কারণে বললাম, এই বছরটা মহিলাদের সশক্তিকরণের আন্তর্জাতিক বছর হিসেবে পালিত হচ্ছে, তো স্বাভাবিকভাবেই আমরা যারা আছি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং আমাদের দেশের পলিসি মেকাররা, আমার বিশ্বাস তারা উৎসাহিত হবেন এবং তারা আমাদের মহিলা কৃষক রমণী যারা তাদের জন্য নতুন নতুন নীতি প্রয়োগ করবেন।
8: এরপর বক্তব্য রাখেন মুর্শিদাবাদ জেলার সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষক ডক্টর মিঠুন সাহা।
10: হ্যাঁ, আমরা আজকে 23তম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে সহায়তা মাননীয় প্রধানমন্ত্রী তারকেশ্বর থেকে প্রদান করবেন সেই উদ্দেশ্যে আমরা মুর্শিদাবাদ জেলার 26টা ব্লকে ব্লক ভিত্তিক একটি করে বড় ধরনের কৃষকদের কর্মশালা, সাথে সাথে জেলায় সারগাছি রামকৃষ্ণ মিশনের ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে একই সাথে আমরা কর্মশালা করছি, সাথে সাথে বিভিন্ন ব্লকের ছোটো ছোটো জায়গায় যেখানে কৃষকরা একত্রিত বিভিন্ন মান্ডিতে কোনো অথবা কৃষকদের কোনো পাড়ায় এসব জায়গায় আমরা এরকমভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্বোধন অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা লাইভ করছি। আমাদের প্রত্যেক ব্লক ভিত্তিক আমাদের লক্ষ্যমাত্রা অন্ততপক্ষে 2,000 করে কৃষকের কাছে আমরা পৌঁছাবো, এবং আমাদের এই সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের অডিটোরিয়ামে যে অনুষ্ঠান হচ্ছে এখানে 250-এরও অধিক কৃষক বন্ধু বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা একত্রিত হয়েছেন, তাদেরকেও আমরা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছি। ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা এর মাধ্যমে কৃষি উপকরণ ক্রয় করতে বিরাট সহায়তা হচ্ছে, সাথে সাথে দেখুন মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে প্রায় 3,32,000 মতন কৃষক বন্ধু পান আমরা পিএম কিষাণ, এবং আমরা দায়বদ্ধ যে এরপরেও যদি কোনো কৃষক বন্ধু এই প্রকল্পের আওতায় এখনও হয়তো যুক্ত হতে পারেন, যদি কেউ থাকেন, যদি আমরা চেষ্টা করেছি স্যাচুরেশন ড্রাইভে সমস্ত কৃষক বন্ধুর কাছে পৌঁছানো, তবুও আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি এবং এর মাধ্যমে কিন্তু কৃষকরা উপকৃত হচ্ছেন এবং

0: কৃষকরা তাদের আনন্দের কথা আমাদের কাছে ব্যক্ত করেছেন।
1: বক্তব্য রাখেন মুর্শিদাবাদ জেলার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সুব্রত সামন্ত।
2: আজকে আমাদের যে 23তম পিএম কিষান সম্মান নিধি যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে আমরা সমবেত হয়েছি জেলার আধিকারিকরা। মূলত এগ্রিকালচার ডিপার্টমেন্টে যারা কৃষক আছে তারা 3,000 টাকা করে আজকে প্রত্যেকের এই অ্যাকাউন্টে ঢুকবে। এর সাথে সাথে যে আমাদের যে প্রাণী সম্পদ দপ্তরের যে ভূমিকা, সেটা হচ্ছে প্রত্যেক কৃষক যারা আছেন, যারা যেমনি কৃষিপালনের সাথে তারা কিন্তু পশুপালনের সাথেই যুক্ত। সুতরাং হচ্ছে এইটা একদিকে যেমনি আমাদের কৃষকদের এগ্রিকালচার সেক্টরে যেমনি উন্নতি হবে, তেমনি পাশাপাশি কিন্তু আগামী দিনে এর পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের যে বাই প্রোডাক্ট, অর্থাৎ হচ্ছে যে খড় এবং হচ্ছে যে বিভিন্ন ধান বা গম চাষ হওয়ার পর তার যে রেসিডুয়াল পার্ট, যেটা আমরা খড় বা স্ট্র হিসেবে বলি, সেটা কিন্তু আমাদের এনিম্যাল যে লাইফ স্টক এনিম্যাল আছে তাদের কিন্তু খাদ্য হিসাবে ব্যবহৃত হবে। এবং মূলত সবারই লক্ষ্য হচ্ছে তাদের হচ্ছে অর্থনৈতিকভাবে কীভাবে উন্নতি করা যায় কৃষকদের, তারা তাদের হাতে কী করে বেশিভাবে বেশি করে পয়সা রোজগার করতে পারে, এবং তাদের যে সামাজিক আপলিফ্ট যেটা অর্থনৈতিক আপলিফ্টমেন্ট, সেটাই আমাদের হচ্ছে সব দপ্তরের একত্রিতভাবে মূল লক্ষ্য। আমাদের যে এরকম যে প্রোগ্রামটা আছে এখন, আগে এইটা কিন্তু পূর্ববর্তী গভর্নমেন্টের সময় আমাদের এই প্রোগ্রামটা ছিল, কিন্তু আমাদের সেইভাবে কিন্তু এটাতে ফোকাস করা হয়নি। এখন কিন্তু প্রত্যেকটা দপ্তর, যেমন আমাদের দপ্তরে গত শুক্রবার দিন আমাদের দপ্তরে কিন্তু অ্যাডিশনাল ডিরেক্টর যিনি আছেন হেডকোয়ার্টার, তিনি কিন্তু আমাদের সাথে মিটিং করে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করে আমাদের জেলার আধিকারিক এবং পাশাপাশি আমাদের ব্লক লেভেলে যারা আছেন তাদেরকেও কিন্তু বলেছেন যে আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় এই প্রোগ্রামটা কিন্তু উদযাপন করবেন এবং সেখানে বেশ কিছু সংখ্যক কৃষককে নিয়ে আসবেন। অর্থাৎ হচ্ছে আমাদের বিভিন্ন সেক্টরে যেমনি আমাদের প্রত্যেকটা ব্লকেই কিন্তু গোটের আমাদের আমাদের ক্লাস্টার আছে। আমাদের ম্যাক্সিমাম হচ্ছে গোট ক্লাস্টারে যারা আমাদের আছে প্রাণী পালক আছে, তারা কিন্তু এখানে মূলত বিভিন্ন জেলাতে ব্লকে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু তারা উপস্থিত থাকবেন এবং এর মাধ্যমে তারা কিন্তু আগামী দিনে কিন্তু উপকৃত হবেন।
1: এরপর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হয় অনুষ্ঠানে আগত কয়েকজন কৃষক বন্ধুর সঙ্গে।
3: আমরা একজন এই অনুষ্ঠানে আজকে কৃষককে পেয়ে গেছি। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন?
4: আমার নাম তোমাল পাল, আমি বেঙ্গালাম ব্লকের মহলা 1 গ্রাম পঞ্চায়েতের অধীন মহিষাশ্রী গ্রাম থেকে এসেছি।
3: আপনার কতটা জমি আছে?
4: আমার জমি প্রায় 10 বিঘা।
3: কী কী চাষ করে?
4: আমার ধান, পাট, গম, আলু, সরিষা, এছাড়া আপনার জোয়ার, বাজরা নতুন করে এটা শুরু করেছি আমাদের ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায়। তাছাড়া আপনার হর্টিকালচারের যে সমস্ত নতুন নতুন ক্রপগুলো, লাল বাঁধাকপি, বর্ষা কালীন পেঁয়াজ চাষ, এরকম নানা যে কী বলবো আপনাকে, নতুন নতুন যে শাকসবজি, পোলে হাউসে আপনার পালং শাক, এগুলো মোটামুটি আমরা করে থাকি।
3: পিএম কিষান সম্মান নিধি আপনি পান?
4: হ্যাঁ, পিএম কিষান সম্মান নিধি আমি পাই।
3: পিএম কিষান সম্মান নিধি পেয়ে কীভাবে উপকৃত হচ্ছেন?
4: আচ্ছা, পিএম কিষান সম্মান নিধি আমাদেরকে এ পর্যন্ত 2000 করে তিনবার, মানে বছরে 6,000 টাকা পেয়েছি। আজকেও তার একটা কিস্তি প্রদান করা হবে। তা অবশ্যই আমরা সেটা সার কিনতে বা বীজ কিনতে বা কোনো কীটনাশক কিনতে আমাদের ওটা খুব সাহায্য করে থাকে। আমরা চাইবো আগামী দিনে 6,000 টাকাটা হয়তো 12,000 হলে আরও ভালো হয়।
3: আমরা আরেকজন কৃষককে পেয়ে গেছি, আমরা তার সঙ্গে কথা বলে নিচ্ছি। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন?
5: আমার নাম অজয় রূপর মণ্ডল, বিনকার থেকে এসেছি, মহিলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যাংলাঙা 1 নম্বর ব্লকে।
3: আপনার কতটা জমি আছে?
5: আমার 2.5 বিঘা আছে।
3: কী কী চাষ করেন এই জমিতে?
5: আমি পটল, আলু, ভেন্ডি, ধান, গম, রাই, মসুরি, পাট, তারপরে ছোলা।
3: পিএম কিষান সম্মান নিধির টাকা আপনি পান?
5: আমি পিএম 2000 টাকা করে পাই।
3: এই টাকাটা পেয়ে আপনি কীভাবে আপনার কৃষি উন্নতির কাজে লাগাতে পারেন?
5: আমাদের ধরুন বল কেনার হয়তো সময় হয় না, টাকা পয়সা জোগাড় হয় না, সেই সময় আমরা ওই টাকাটা সার, বল, জল উঠাই।
3: আর কীভাবে আপনি এটাকে আরও, যদি আপনাদের পিএম কিষান সম্মান নিধির টাকাটা যদি বাড়ে তাহলে আপনি সেইটা কীভাবে আরও খরচ করবেন?
5: আমরা যদি এই টাকাটা একটু বাড়ে তাহলে একটু উন্নতির পথে যেতে পারি এবং উন্নত মানের চাষগুলো করতে পারি।
6: এতক্ষণ শুনলেন পিএম কিষান প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানের বেতার প্রতিবেদন। উপস্থাপনা জয়িতা সরকার এবং আশিস ভৌমিক, সম্পাদনা উজ্জ্বল বন্ধু এবং কৃষ্ণেন্দু পাল, প্রযোজনা রীতা দে।
7: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন

অনুষ্ঠান সুস্থ থাকুন। নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালো আছেন তো আপনারা? প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু খুব সাবধানে থাকবেন। বিশেষ করে বাইরের কাটা ফল জল একেবারে খাবেন না, জল সঙ্গে করে নিয়ে যাবেন আর প্রচুর পরিমাণে জল পান করবেন। ছাতা সঙ্গে নেবেন, যতটা সম্ভব দুপুরবেলাটা রোদে না বেরোনোর চেষ্টা করবেন। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, বাচ্চাদের কোনো অসুখ বিসুখ হলে আমরা কার কাছে যাই? কোনো শিশু রোগ বিশেষজ্ঞ? ঠিক তেমনি বয়স্কদেরও অনেক রকম অসুখ বিসুখ হয়। আমরা সাধারণত এমনি ডাক্তারের কাছেই যাই, একজন এমডি মেডিসিন বা তার যদি ডায়াবেটিস বা এরকম ধরনের কোনো সমস্যা থাকে তার কাছে। কিন্তু ধরুন ঠিক এরকম পার্টিকুলার কোনো সমস্যা নেই, কিন্তু বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তিনি চোখে কম দেখছেন, কানে কম শুনছেন, শরীরটা অথর্ব হয়ে

0: যাচ্ছে, আর আগের মতো কাজ করায় উৎসাহ পাচ্ছেন না। এই যে সমস্যাগুলো, এগুলোকে আমরা বলি বয়স জনিত সমস্যা বা জেরিয়াট্রিক প্রবলেম। এই টার্মটা কিন্তু এখন চিকিৎসার পরিভাষার মধ্যে এসে গেছে। এই বয়স্ক মানুষদের কিভাবে আমরা দেখভাল করব, কিভাবে অনেক দিন পর্যন্ত তাদের স্বাভাবিক জীবনযাপনে রাখতে পারবো, এ নিয়ে আজকে আমরা কথা বললাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনিন্দ্য সেনের সঙ্গে।
1: হ্যাঁ নমস্কার। আমাদের আশেপাশে যে সব বৃদ্ধ বৃদ্ধারা থাকেন, বয়স্ক মানুষেরা থাকেন, আমরা দেখেছি যে তাদের নিয়ে অনেক সময় তারা যখন অনেকটা বৃদ্ধ হয়ে যান, হয়তো বেডরিডেন কেউ, তাদের নিয়ে বাড়ির লোকে ভীষণ বিব্রত হয়ে পড়ে। আর এমনিতেও আমাদের যা এখন নিউক্লিয়ার ফ্যামিলি, বিশেষ করে আমাদের যা এখন মানে মধ্যবিত্ত সমাজ কাঠামো যেটা, তাতে অনেক সময় বৃদ্ধ বৃদ্ধাদের ঠাঁই হয় হচ্ছে বৃদ্ধাশ্রমে। এবার যেখানেই তারা থাকুন, বাড়িতে থাকলেও মানে একেবারে শেষটা তারা শয্যাশায়ী হয়ে যাবেন না, এই জন্য আগে থেকে কি কিভাবে তারা নিজেদের ভালো রাখার ব্যবস্থাটা করতে পারেন?
2: না দেখুন, সমস্যাটা মানুষের জীবনে এটা কি কখনো হবে না, শয্যাশায়ী হবেন না, মারা যাবেন না,
1: না না
2: এসব তো নয়। বিষয়টাকে বুঝতে হবে একটা বড় প্রেক্ষিতে। এই প্রেক্ষিতের মধ্যে যেমন ইভলিউশনারি বায়োলজি আছে, তেমনি এই প্রেক্ষিতের মধ্যে সমাজ কাঠামো আছে। এই প্রেক্ষিতের মধ্যে যে কথা আপনি বললেন, নিউক্লিয়ার ফ্যামিলির সমস্যা, সেগুলো আছে। কিন্তু সেসব সমস্যা থাকলেও মোদ্দা কথা হচ্ছে যে জেরিয়াট্রিক সমস্যাটা একটা মেডিকেল সমস্যা হিসেবে সামনে এসে গেছে। 2020 একটা ইউনাইটেড নেশনস এর একটা স্টাডি থেকে দেখা যাচ্ছে, এস্টিমে, যে সারা পৃথিবীতে 90 বছরের বেশি বয়সের মানুষের সংখ্যা 63 মিলিয়ন। তার মানে যদি সেই সময় 700 বা 750 কোটি লোক হয়, তাহলে তার মধ্যে প্রায় 1% লোক অলরেডি তারা জেরিয়াট্রিক এজ চলে গেছে, এবং 90-এর বেশি জেরিয়াট্রিক তার অনেক আগেই শুরু হয়। প্রথমে বলে দিই যে জেরিয়াট্রিক এজ গ্রুপটাকে, এজ গ্রুপটা শুরু হয় 65 থেকে, তো এইটাকে দুটো ভাগে ভাগ করা হয়, 65 থেকে 75 এবং 75 থেকে প্লাস। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা মোটেই কিছু আনফোর্সিং নয়, এটা হওয়ার কথা। জেরিয়াট্রিক সমস্যা, এই বেশি বয়সে মানুষ বাঁচবেন, এই বেশি বয়সে যে মানুষ বাঁচবেন এইটা এই স্বাভাবিক, এটার মধ্যে কোন রকম অস্বাভাবিকতা নেই। এবং এক্ষুনি আমি একজনের কথা বলবো, ভদ্রলোক, উনি একটা ক্লিন মেডিসিন বলে একটা উনি চালান, সংস্থা চালান, সেটা তিনি ফাউন্ডার এবং সিইও। বেসিক্যালি উনি কাজ করেন হচ্ছে যে কি করে এইজিংটাকে পিছনে ঠেলে দেওয়া।
1: আচ্ছা,
2: ভদ্রলোকের নাম জিওফ পামার। তো তিনি এটা বলছেন, আমি বলছিলাম না ইভলিউশনারি বায়োলজির কথা, তিনি এটা বলছেন যে মানুষ মোটেই স্মার্ট নয়। পৃথিবীতে যত রকমের লাইফ ফর্ম আছে, তারা সবাই তাদের যে ন্যাচারাল লাইফ স্প্যান হওয়ার কথা, ন্যাচারাল লাইফ স্প্যান, তার 80% তারা সবাই বাঁচে। মানুষই একমাত্র যে তার ন্যাচারাল লাইফ স্প্যান তার 80% বাঁচে না, তার সেখানে দাঁড়িয়ে মরে যায় নানা রকম সামাজিক অর্থনীতির নানা কারণ। তাহলে প্রশ্ন হচ্ছে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার সময়টা কতটা? এটাকে জেনেটিক একটা এক ধরনের স্টাডি করে দেখা যায়, বলা যেতে পারে যে মানুষের স্বাভাবিক ভাবে বেঁচে থাকার কথা 115 থেকে 117 বছর। ভারত বা পাকিস্তানের একটা একেবারে পাহাড়ি একটা প্রভিন্স, সেখানে হুন্ডা পপুলেশন আছে, তারা সবাই 130-140 বছর বাঁচে, এবং তাদের 67-68 বছর বয়সে তাদের সন্তান জন্মায়, এরকম বহু মানুষ তারা রয়েছে। তাহলে মানুষের বেঁচে থাকারও একটা নর্মাল লাইফ স্প্যান আছে, আমরা সেই নর্মাল লাইফ স্প্যানটা
1: বলছেন এটাকে পারি না। হ্যাঁ, এক মিনিট একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে এই যে মানুষেরা হিসেবে আপনি ব্যাপারটাকে জেনারেলাইজ করছেন, এটা কি এরকমই যে কিছু কিছু কমিউনিটির মধ্যে বা কিছু কিছু জায়গার মানুষের মধ্যে এই মানে লাইফ স্প্যানটা অনেকটা বেশি?
2: না, এটা বুঝতে হবে এভাবে যে ওর লাইফ স্প্যানটা বেশি এই জন্য নয় যে ওর জেনেটিক্যালি ও কোনো ডেফিসিয়েন্সি আছে। সব মানুষই জেনেটিক্যালি প্রফিশিয়েন্ট টু লিভ দ্যাট লং।

0: প্রশ্ন হচ্ছে এই জেনেটিক প্রফিসিয়েন্সি থাকা সত্ত্বেও কেন তারা বাঁচে না, সেটা একটা কোশ্চেন। ওই এরিয়ার মানুষের কিছু বিশেষ জেনেটিক অ্যাডভান্টেজ আছে বলে ডিসিপ্লিন পাচ্ছে তা মোটেই।
1: আচ্ছা হ্যাঁ,
0: প্রশ্নটা হচ্ছে যে সবারই বাঁচার কথা, বাঁচে না তার কারণ নানা রকম আনুষঙ্গিক বিষয়পত্র আছে। তো যাই হোক, এ কথা হচ্ছে যেটা একটা সামাজিক সমস্যাই হয়ে দাঁড়িয়েছে এবং আধুনিক মেডিসিন সেটাকে এইভাবে দেখে যে এটার একটা জেনেটিক অ্যাসপেক্ট আছে, এটার একটা এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট আছে, এটার লাইফস্টাইল অ্যাসপেক্ট আছে। তো এই সবকটা দিককেই স্পষ্ট করে বোঝা দরকার। ধরুন জেনেটিক অ্যাসপেক্ট মানে হচ্ছে যে এর যে জিনগুলো আগের জেনারেশন থেকে পরের জেনারেশনে আসে সেই জিনগুলো ইনসিওর করে যে এই যে লং লিভিং এর যে জিনগুলো সেই জিনগুলো সবগুলো সেখান থেকে চলে আসে, তাহলে সেটা হাই হেরিটেবল।
1: হ্যাঁ,
0: কিন্তু প্রশ্ন হচ্ছে সেই হাইলি হেরিটেবল যে জিনগুলো আসে ডিএনএ আকারে, সেই ডিএনএ আকারে সেই ডিএনএ গুলোর উপরে কতটা অক্সিডেটিভ স্ট্রেস পড়বে, কতটা ডিএনএ ড্যামেজ হবে, এবং এই ডিএনএ গুলো যখন মানুষের কোষগুলো যখন বিভাজন হতে থাকে তখন একটা স্থিতি দিয়ে বলা হয় কোষগুলো মৃত্যু বলে যায় না, মরার আগে একটা ডরম্যান্ট অবস্থায় চলে যায়, সেনেসেন্স বলে সেটাকে। হচ্ছে সেই স্ট্রেসটা কোন না কোন একটা এনভায়রনমেন্টাল কারণে আসছে এবং সেটা অনেকটা লাইফস্টাইল এর কারণে আসছে। তাহলে যদি আমাদের সেইটা
1: মানে এই যে লাইফস্টাইলের কারণে আপনি বলছেন সেটা একটুখানি আপনি যদি এক্সপ্লেইন করেন যে কি ধরনের
0: লাইফস্টাইল বলতে, লাইফস্টাইল বলতে সাধারণভাবে চট করে যে কথাগুলো মাথায় আসে এক্ষুনি আপনি কোথাও গুগল সার্চ করলে দেখবেন লাইফস্টাইলের মধ্যে প্রথম আসে হচ্ছে ডায়েট, তারপরেই আছে হচ্ছে এক্সারসাইজ, তারপরেই আছে হচ্ছে স্মোকিং।
1: হ্যাঁ,
0: এখন এইটা এই যে লাইফস্টাইলের ধারণাটা যে গুগল যেটাকে মানুষের মধ্যে সরিয়ে দেয় সেটা একটা আমেরিকান কুসংস্কার। লাইফস্টাইল বললে যেটা আসার কথা সেটা হচ্ছে যে কি করে আমার ইমিউন সিস্টেমকে আমি সুস্থ রাখবো, অর্থাৎ ডায়েট বললেই শুধু হবে না, এমন কিছু ডায়েট যে ডায়েটটা আমার ইমিউন সিস্টেমকে সুস্থ রাখবে, আমার মেটাবলিক হেলথ তাকে সুস্থ রাখবে। আমি যদি একটু টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বলি, মেটাবলিক হেলথকে সুস্থ রাখা মানে হচ্ছে আমি আমার শরীরকে সেন্সিটিভ রাখছি, সেন্সিটিভ টু ইনসুলিন, যে এনার্জি আমার দরকার সেই এনার্জিটা তৈরি করার জন্য যে হরমোন গুলো রাখে তেমন ইনসুলিন। ইনসুলিন সেন্সিটিভিটি হচ্ছে মেটাবলিক হেলথ এর একটা প্যারামিটার, সেটা খুব স্পষ্ট করে বোঝা দরকার। এবং এছাড়া যে ব্লাডে যে সমস্ত লিপিড গুলো ঘুরে বেড়ায় সেই লিপিড গুলোর একটা মেটাবলিজমের ব্যবস্থা, ঠিকঠাক মেটাবলিজমের ব্যবস্থা যাতে হয় সেটা দেখা, এই জিনিসগুলোকে ভালো করে বোঝার দরকার আছে। এবং এটা বুঝতে গেলে আমার মনে হয় অনেকখানি অশিক্ষা যা আমাদের মধ্যে এসে পড়েছে সেই অশিক্ষাগুলো দূর করা দরকার। অনেকগুলো কুসংস্কার আছে, যেমন ধরুন ফ্যাট সম্পর্কে যে কুসংস্কার সেটাকে দূর করা দরকার, আমাদের খাবারের মধ্যে যে কিছু কার্বোহাইড্রেট থাকে সে কার্বোহাইড্রেটটাকে কমানো দরকার। কার্বোহাইড্রেটের গুণ নয়, কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি টক্সিন, তো সেটা বোঝার দরকার। এগুলো বুঝতে পারলে আস্তে আস্তে ব্যাপারটা ম্যানেজ করা যায়, কিন্তু সেটা লং টার্ম বিষয়, সেটা হচ্ছে একেবারে লং টার্ম বিষয়। কি করে এইজিংটাকে আমি কি করে পিছিয়ে দিতে পারি, পিছিয়ে গিয়ে আমার নর্মাল যে লাইফ স্প্যান সেই লাইফ স্প্যানে আমি পৌঁছতে পারি, সেটা একটা বিষয়। এবার যদি আপনি বলেন যে আমি কি করে সেটাকে ইমিডিয়েট যে জিনিসগুলো হয় সেই ইমিডিয়েট জিনিসগুলোকে কি করে আমি বুঝবো এবং কি করে ম্যানেজ করবো, বাড়ির লোকেদের এটা একটা কাজ থাকে, যারা বাড়ির কেয়ার নেবার তাদেরকে একটা কাজ থাকে। তো প্রথমত একটা অ্যাসেসমেন্ট দরকার, যে যে এজ গ্রুপ গুলোর কথা আমি বললাম সেই এজ গ্রুপ গুলো হচ্ছে 65 to 75, এই এই এজ গ্রুপটাকে সাধারণত এরা খুব ইনফার্ম হয়ে যান না, এরা এই সময়টা হচ্ছে তার মেটাবলিক হেলথটাকে স্টেবল রাখা সুস্থ রাখার সময়। এই সময়টা হচ্ছে সে তিনি এখনো অব্দি কোনো সেই অর্থে যিনি একটি গঠনে পড়েননি, তিনি এখনো এইজিং প্রসেসটা তাকে এখনো সেরকম ভাবে আঁকড়ে ধরেনি, এখন তিনি এতে চেষ্টা করতে পারেন মেটাবলিক ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ম্যানেজমেন্ট ইত্যাদির মধ্যে দিয়ে কিন্তু উনার ইভেন্টুয়ালিটি অফ গেটিং সিক অফ গেরিয়াট্রিক প্রবলেম সেইটাকে উনি কোনোদিন ডিফার করে দিতে পারে। তাহলে এদের ক্ষেত্রে ইন্টারভেনশনটা হলো গিয়ে মূলত লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এবং লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে এই জিনিসটাকে ডিফার করার চেষ্টা করে। আর তারপরে চেঞ্জ দিকটা সেটার একটা অ্যাসেসমেন্ট দরকার, যে অ্যাসেসমেন্টটা
1: আপনি যে আগে গ্রুপের কথা বললেন যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তার মধ্যে আপনি খাওয়া এক্সারসাইজ এগুলো সবগুলো মিলিয়ে যে বিষয়টা সেটাই বলতে চাইছেন তো?
0: হ্যাঁ, লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য আজকাল অনেক অনেক ধ্যান ধারণা আছে। লাইফস্টাইল ম্যানেজমেন্টের মানে হচ্ছে যে আপনি কি খাবেন এবং কখন খাবেন এটা ভালো করে বোঝা। আমি বলছি না যে এক্সারসাইজ, সকালবেলা হাঁটা, রোদে হাঁটা, খানিকক্ষণ রোদে হাঁটা, এগুলো যেরকম আছে তেমনি তার সঙ্গে খুব বেশি জরুরি হচ্ছে যে কখন খাবো এবং কি খাবো সেটা ঠিক করে নেওয়া এবং সেটাকে অভ্যস্ত করা শুরু করতে, এটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। এটা যদি আপনি বলেন যে এটা এক্সাক্ট জিনিসটা কি, তাহলে এক্সাক্ট জিনিসটা হচ্ছে যে অনেক রকমের ইন্টারমিটেন্ট ফাস্টিং এর পদ্ধতি আছে। সেই ইন্টারমিটেন্ট ফাস্টিং অনেক পদ্ধতি মধ্যে যেটা আপনার সুট করবে সেটাকে আপনি প্র্যাকটিস করতে পারেন। সেটা আপনি বলছিলেন
1: মানে হচ্ছে একটা মানে কিছু সময় সেটা না খেয়ে থাকা,
0: করতে হবে। তো যদিও এই এক্সপার্ট আমাদের খুব বেশি নেই, কিছু কিছু জিরিয়াট্রিক মেডিসিনের লোকেরা আছেন যারা মূলত এই শুধুমাত্র এই ইমিডিয়েট প্রবলেম গুলোকে ডিল করতে পছন্দ করেন, সেটা মার্কেট ফ্রেন্ডলি, সেটা তাতে সকলের ইনকাম হয়, ভালো রকম হয়, সেটা তারা করতে ভালোবাসেন। কিন্তু আবার এটাও আছে আজকাল ইন্টারমিডিয়েট ফাস্টিং, যেমন আমেরিকার এখন প্রায় 10% অফ পপুলেশন ইন আমেরিকা দে ডু ওয়ান কাইন্ড অফ আদার অফ ইন্টারমিডিয়েট ফাস্টিং তারা করে। তো তারা করে যখন তার মানে তারা সেটা নিয়ে বেনিফিট পায় এবং তাদের সেগুলো করানোর মতো অনেক লোকও আছে আমাদের দেশে উপযুক্ত আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারা যায়, তারা গাইড করতে পারে। এটা গেল আপনার এই এই এজ গ্রুপটা। এই পরের যে এজ গ্রুপটা তার একটা অ্যাসেসমেন্ট হয়। প্রথম অ্যাসেসমেন্টটা হচ্ছে এই অ্যাসেসমেন্ট যদি আমরা চারটে হেডে ভাগ করি তাহলে একটা হচ্ছে তার ফাংশনাল স্টেটাস। ফাংশনাল স্টেটাসগুলোর মধ্যে একটাকে বলা হয় যেটা সে করতে সাধারণ কাজ, নর্মাল কাজ একেবারে, যেটা নর্মাল হাউস হোল্ড কোর্স এর মধ্যে পড়তো আর নর্মাল হাউস হোল্ড কোর্স এর মধ্যে পড়তো সেই। যেমন নিজে ব্রাশ করতে পারেন কিনা, নিজে সকালবেলায় বাথরুমে যান, নিজের বিছানাটা উনি তুলে চাদরটা টানটান করে পেতে ফেলেন কিনা, একটু যে কাজগুলো করতেন ফুল গাছে জল দেওয়া সেগুলো উনি করেন কিনা, যেগুলো তার স্বাভাবিক জিনিসপত্রের মধ্যে পড়ত সেগুলো তারা করেন। তো সেই সেটা একটা অ্যাসেসমেন্ট দরকার যে সেইটা উনি করতে পারছেন কিনা, সেটা হচ্ছে একটা ফাংশনাল স্টেটাসটাকে দেখা। আরেকটা হয় যে যারা যেটা ধরুন আরেকটা লেভেলের জিনিস আমরা দেখতে পাই, ধরুন অনেকগুলি গাড়ি ছিল, তো তুমি গাড়ি চালিয়ে অফিস যেতে, রিটায়ারমেন্টের পরে গাড়ি চালিয়ে অফিস যাওয়াটা বন্ধ হলো, তুমি ভয় পাচ্ছেন, টেন্টেটিভ হয়ে যাচ্ছেন, রিস্ক নিতে সাহস করছেন না, সেরকম হচ্ছে কিনা। গাড়ি চালাতে গেলেও রাস্তাতে কলকাতার বটেই যে রিস্কটা নিতে হয়, সেই রিস্কটা নেওয়ার সাহস চলে গেল কিনা, আবার পাবলিক যেখানে যেতে উনি স্বচ্ছন্দ কিনা, এগুলো যদি না হয় তখন কিন্তু তাদের খুব সিরিয়াসলি এই ফাংশনাল ডিসএবিলিটি গুলো যদি হয়ে যায় তখন তার ফিজিক্যাল হেলথটাকে অ্যাসেস করতে হবে। ফিজিক্যাল হেলথ এর মধ্যে যখন একটা মেজর প্রশ্ন যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিউট্রিশন স্ট্যাটাস দেখতে হবে। নিউট্রিশন স্ট্যাটাস এর মধ্যে একটা হচ্ছে যে মাসকুলার বিল্ড দেখতে হবে। অনেকেই থাকে যারা রিটায়ারমেন্টের পরে হঠাৎ করে রান ডাউন, তো রান ডাউন ওজন টোজন কমে যায় ইত্যাদি, সেটা হয়েছে কিনা। আচ্ছা, অ্যানিমিয়া ডেভেলপ করেছে কিনা, অ্যানিমিয়া হচ্ছে আর একটা বড় প্যারামিটার সেটা দেখান। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ভিশন ইম্পেয়ারমেন্ট হয়েছে, ভিশন ইম্পেয়ারমেন্ট মানে তো এই বয়সটাতে ক্যাটারাক্ট হতে হবে, ক্যাটারাক্ট ডেভেলপ করলো
1: কিনা, একটা কনফিডেন্স এর অভাবের জন্য
0: ভালো দেখছেন না, দিয়ে বাসটা আসছে বাসটা নাম্বার করতে পারছি না, এটা তো একটা তার কনফিডেন্স কে বিল্ড করে। তো সেটা একটা ভিশন ইমপ্লয়মেন্ট ভালো করে দেখা দরকার, সেটা ক্যাটারাক্ট কি না হতে পারে, সেটা ক্যাটারাক্ট ছাড়াও আরো গ্লকোমা হতে পারে, সেটা এমনকি রেটিনাল ইস্যু থাকে, ম্যাকুলার ডিজেনারেশন হতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যেতে পারে, তো সেইসব গুলো ভালো করে দেখে নেওয়ার দরকার আছে। আর একটা বড় জিনিস হয় যে কানে শুনতে সমস্যা হচ্ছে কিনা, গন্ধ পাচ্ছেন কিনা। আমরা তো এখন নাকে এত স্প্রে করি আর এত দিই, অনেক ক্ষেত্রে নাকে গন্ধ পাওয়ার ক্ষমতা চলে যায়। শুনতে পান না, ওনার স্ত্রী হয়তো ভাবছেন যে উনি পাত্তা দিচ্ছেন না, উনি যে শুনতে পাচ্ছেন না সেটা তো একটা বাস্তবতা হতেই পারে, কারণ সেটাও একটা এগুলো খুব ভয়েই থাকে আর কি, সেই অ্যাসেসমেন্টটাও দরকার। এছাড়া একটা জিনিস পায় সেইটা হচ্ছে গিয়ে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে তারা পড়ে যান, যে বাথরুমে গিয়ে পড়ে গিয়ে নেক ফিমার ফ্র্যাকচার হলো কিংবা জায়গা ভেঙে গেল, স্কুলটা ভেঙে গেল, সেটা ভেঙে যাওয়ার পর থেকে তিনি যে সেই বিষয়টা শুরু করলেন আর কখনো নর্মাল দিলেন না। তাহলে এই ফল প্রিভেনশন এইটা এই বয়সের লোকেদেরকে ট্রেনিং দেওয়া খুব জরুরি, যে আপনার যা বয়স হয়েছে সেই বয়সে আপনাকে এই সাবধানতাটা দিতে হবে। এটা হয় কেন সেটা তো বড় ইতিহাস আছে, সেটা নিশ্চয়ই আফ্রিকান হুজাবে পপুলেশনের নিশ্চয়ই এই প্রবলেম হবে না, তাদের হাড় ফাড় ভেঙে ইনফার্ম হয়ে পড়ে থাকছে এটা হবে না। এটা হবে তাদের জন্য যারা এক ধরনের ওই আর কি ঘর খুলে জীবন যাপন করেছেন, সূর্যের আলোর বিরুদ্ধে ভয় পেয়েছেন, ভেবেছেন যে ওটা আল্ট্রাভায়োলেট রে প্রিভেন্ট করতে হবে, সানস্ক্রিন লাগিয়ে যাবো, একটু বেরোলে ছাতা মাথায় দেবো, এইসব মানে একটু তো না, এটা মারাত্মক যারা বাইরে যাওয়াটা গেছিল তার ভয় পেয়েছে, তো তাদের তো এটা হবে, তাদের ভিটামিন ডি তৈরি হওয়ার ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে, হাড়গুলো সব হাড়গুলোকে ডেক্সা স্ক্যান করলে দেখা যাবে যে হাড়গুলো জরাজীর্ণ অবস্থা, একটু করে পড়ে ফিরে যায়। তো সেই জন্য তাদেরকে সেই ট্রেনিংটাও দেওয়ার দরকার, যেমন ওটাও দরকার যে তাদের ভিটামিন ডি অবস্থা কি আছে না আছে সেগুলো দেখা, সেগুলো দেখার দরকার, একটা ডেক্সা স্ক্যান করলে সেটা বোঝে যায়। এই পড়ে যাওয়ার ব্যাপারটাকে খুব ভালো করে দেখা, এবং হাড়ে কোন রকম ব্যথা হচ্ছে কিনা, অস্টিওপোরোসিস হলে অনেক ক্ষেত্রে হাড়ে ব্যথা হয়, জয়েন্টের কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখার দরকার। তো এইগুলো হচ্ছে ভালো করে দেখতে হবে। আর একটা জিনিস যেটা নারী পুরুষ নির্বিশেষে সবারই চলে আসে সেটা হচ্ছে যে ইউরিন ইউরিনারি সমস্যা, ইউরিন হোল্ড করার একটা সমস্যা, যেটা পুরুষদের একটা কারণে আছে, মহিলাদের আর একটা কারণে আছে। পুরুষদের ক্ষেত্রে সেটা অনেকটাই প্রস্টেট রিলেটেড জিনিস হয়, মহিলাদের ক্ষেত্রে তো প্রস্টেট থাকে না, কিন্তু তাদেরকে বলা হয় যে পেলভিক ফ্লোরের যে মাসল গুলো থাকে সেই মাসল গুলো দুর্বল হয়ে যায় সেসব কারণে। এখন ইউরিনারি ইনকন্টিনেন্স, সেটা ইউরিন হোল্ড না করতে পারা বা ইউরিনটা ব্লক হয়েছে, ইচ্ছা করার সময় সেটা ফ্লোটা থিন ফ্লো হয়ে যাচ্ছে এবং অনেকক্ষণ ধরে তারা ভাবেন যে এই যে আমি বাথরুমে গেলাম তিনটে ফোঁটা বা চারটে ফোঁটা বা ছটা ফোঁটা আমার আন্ডারওয়্যারে পড়লো বা আমার শাড়িতে লাগলো, আমার গোটা শরীর থেকে উদ্দিন বন্ধ করে দেবে, লোকে নিজে নিয়ে বুঝতে পারবে, এই এক সংকোচে তারা চলে যায়। কারণ এই ট্রেনিং তো তাদেরকে এই কেন হয় তাদেরকে বোঝানোর দরকার, এবং তাদেরকে কিন্তু ভালোভাবে এক্সারসাইজ ট্রেনিং আছে, প্রস্তুতির সমস্যা হলে সেটাকে ম্যানেজ করে নেওয়া, এবং যাদের ক্ষেত্রে পেলভিক ফ্লোরের প্রবলেম হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ করলে এটার থেকে 70-80% প্রিভেন্ট করা যায়, তো সেইগুলো করার সেগুলো চেষ্টা করা। আমাদের দেশে এখন অব্দি এই জিনিসগুলোর সাপোর্ট গুলো খুব বেশি নেই এবং কস্টলিও, তবুও এগুলো তো আমার মনে হয় যে আজকাল ইউটিউবে অনেক পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়, এই যে কথাগুলো আমি বললাম পেলভিক ফ্লোর এক্সারসাইজ, পেলভিক ফ্লোর কি করে স্ট্রেংথেন করতে হবে সেগুলো করে পাওয়া যায়, এটা একটা বড় জায়গা। এবং যদি ঠিক সময় হয় তাহলে পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট যদি অপারেশনের দরকার হয় তাহলে প্রস্টেট অপারেশনটা কমিয়ে নিলে ব্যাপারটা রিলিভড হয়, এছাড়া এমন কিছু ওষুধও আছে সেই ওষুধগুলো কোনো সমস্যাটা অনেকটা কমে যায়। এর সঙ্গে শেষ কথা যেটা সেটা হচ্ছে যে একটা ডিমেনশিয়া হয়, হ্যাঁ দেখা যাচ্ছে এই ডিমেনশিয়াটাই হচ্ছে গিয়ে শুরু প্রবলেম এবং একটা মারাত্মক প্রবলেম। এই ডিমেনশিয়া হয়ে যাওয়া মানেই হচ্ছে সবাই ধরে নেবে যে এইবার উনি গেলেন আর ফিরবেন,
1: হ্যাঁ হ্যাঁ
0: তো তাহলে এই ডিমেনশিয়াটাকে কিভাবে দেখা যেতে পারে? ডিমেনশিয়া মানে ব্রেন শ্রিঙ্কেজ, অর্থাৎ ব্রেন শ্রিঙ্কেজ হয় এবং ব্রেনের যে জায়গাগুলো কর্টিকাল পার্ট গুলো সেই জায়গাগুলো শ্রিঙ্ক হয় বলে, যে রিসেন্ট মেমোরি ক্যালকুলেশন করার ক্ষমতা, খুব দ্রুত অ্যাকশন করা, দ্রুত চিন্তা করার ক্ষমতা, এগুলো চলে যায়, ফলে রিয়াকশন গুলো স্লো হয় এবং পূর্ব স্মৃতি গুলো ফিরে আসে, ছোটবেলার কথা অনেক বেশি ফিরে আসে, রিসেন্ট মেমোরি গুলো ভুলে যান, সকালবেলায় কিন্তু ব্রেকফাস্ট করেছেন ভুলে যাবেন, কিন্তু ছোটবেলায় কোন সাইকেলটা চলে স্কুলে যেতে পারেন তখন সেটা মেমোরিতে চলে আসবে। এগুলোর সাথে জড়িয়ে আছে স্লিপ, ইনসমনিয়া, ঘুমের সমস্যা, ইনসমনিয়া এবং মুড ডিসঅর্ডার, সেগুলো হয়ে থাকে।
1: মানে একটা ফিজিক্যাল সঙ্গে সঙ্গে একটা সাইকোলজিক্যাল প্রবলেমও ডেভেলপ।
0: হ্যাঁ মানে এটা তো ফিজিক্যাল, মানে ডিমেনশিয়াটা তো আসলে প্রেজেন্স অফ দা সাইকোলজিক্যাল।
1: হ্যাঁ
0: হ্যাঁ এটা ফিজিক্যাল, যে কোনো প্রবলেম যদি একটা ফিজিক্যাল ডাইমেনশন থাকে প্রেজেন্স অফ দা সাইকোলজিক্যাল প্রবলেম, এটার একটা ফিজিক্যাল রূপ পরিষ্কার দেখা যায়। কিন্তু এটা এগুলোর জন্য শুধু ওষুধ দিয়ে খুব একটা কিছু হয়, এইগুলোকে ট্রিট করা যায় ছোটখাটো ট্রেনিং দিয়ে, খুব ছোটখাটো ট্রেনিং। যেমন একজনকে যদি যাদের এটা মনে থাকবে যে গজনি বলে যে সিনেমাটা ছিল না আমির খানের, ওটাতে ওর ওই ধরনের একটা যদি অসুখ ছিল, সেগুলো ওই যে সময়টা নর্মাল থাকতো ওটাতে কোনো লোককে মারার টার্গেট ছিল, ও সেগুলো লিখে রাখতো, এবং যে সময়টা ও নর্মাল থাকতো সেই সময় লিখে রাখতো, কারণ ও জানে যে কিছুদূর পরে যাওয়ার চলে যাবে, অন অ্যান্ড অফ হয়ে যাবে, তখন ওই লেখাটা দেখে তার মনে পড়বে। তো এরকম কিছু ট্রেনিং হয় যে ট্রেনিং গুলো করানো যেতে পারে এই বয়সে নারী পুরুষ সকলকে। তো সেটা যদি করা হয় তাহলে আমার মনে হয় যে আমরা এজিংকে একটা তো রেফার করতে পারি, আর একটা হতে পারে যে এজিং যাদের হয়ে গেছে, ধরুন 75, 85, 90 এই এজের যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কতগুলো জিনিস করতেই পারি, তাদের এই যে প্রবলেম গুলো হয় এগুলো একটা হ্যাজার্ড, এই হ্যাজার্ডটাকে মিনিমাইজ, এবং তার যে সোশ্যাল সামাজিক যে অস্ট্রাসিজম, এই অস্ট্রাসিজমটাকে আমরা দূর করতে পারি, সমাজচ্যুত হয়ে যাওয়ার যে ব্যাপার সেটাকে আমরা দূর করতে পারি।
1: এবং এটা নিয়ে যাওয়া, তাকে যেখানে যাওয়া হবে সেখানে নিয়ে যাওয়া,
0: এটা খুব অ্যাডভাইসেবল, এটা খুব অ্যাডভাইসেবল, যে যে মানুষটা যেখানে বড় হয়েছে, যে মানুষটি যেখানে কর্মজীবন হয়েছে সেখানেই তার থেকে যাওয়া। অনেক ক্ষেত্রে যেটা হয় যে যেখানে যেখানে কাজ করেছেন হ্যান ত্যান, সেখান থেকে আলটিমেটলি ছেলে মেয়েদের সঙ্গে তাদের চাকরি চাকরির সঙ্গে তাদের সঙ্গে চলে যান, সেটা মোটেই ভালো জিনিস না, সেটা থেকে আরো বেশি করে অ্যালিয়েন একটা
1: পরিবেশ বিচ্ছিন্ন হয়ে
0: যায়। তো সেটা আমি এরকম বেশ কয়েকজনকেই দেখেছি যে চোখে দেখতে পারেন না ভালো করে, এখন আর হাঁটতে পারেন না ভালো করে, কিন্তু হাতে একটা লাঠি দিলে তিনি তার বাড়ি থেকে বেরিয়ে 2 কিলোমিটার দূরে তার পাশের গ্রামে একটা রাস্তা সেফলি হেঁটে চলে যাবেন, তুমি গিয়ে বাঁশবাগানে বসে বসে আরো 3-4 জন বুড়ো আছে তাদের সঙ্গে গল্প গুজব করে করে আবার দুপুরবেলা বাড়িতে ফিরে আসবে। তো এটা তার নর্মাল লাইফের পাথ ছিল এতদিন, সেখান থেকে যদি তার ছেলেটাকে কলকাতায় নিয়ে এসে রেখে দেয় একটা ভালো ফ্ল্যাট বাড়িতে এই সিডিউমে, সেটা তার পক্ষে খুব ভালো হবে না। তো সেটা তার পক্ষে তার ন্যাচারাল পরিবেশ, যে পরিবেশে তিনি ছিলেন সেটাতেই তাকে রাখতে পারলে ভালো। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনেক ওষুধ আছে, যে ওষুধ গুলো খেলে এই প্রবলেম গুলো মাল্টিপ্লাইড হয়, কাজেই এই যে প্রবলেমটাকে বলা হবে, এই আমরা তো একটু ইংরেজিতে বললে মনে হবে একটা খুব সাইন্টিফিক কথা বলছি, সেজন্য আমি ইংরেজি বলতে চাই না, সেটাকে ওরা বলতে পলিফার্মেসি, অনেক ওষুধ খাও, গাদা গাদা ওষুধ খাও। তো আমি তো এরকম এখন লোক দেখি না যে 8টা, 9টা, 10টা, 15টা ওষুধ খাচ্ছে, তো ওরকম সারাদিনে 8টা, 9টা, 10টা এরকম ওষুধ যারা খায় তাদের ক্ষেত্রে একটা অদ্ভুত মানসিক ডিপেন্ডেন্স হয়ে যায়, যে তিনি আর সুস্থ নেই, ওইগুলো না খেলে তিনি সুস্থ থাকবেন না, এই যে জিনিসটা হয়ে যায়। এদের মধ্যে অনেকগুলো ওষুধ বেকার ওষুধ, অনেকগুলো ওষুধ ক্ষতিকর ওষুধ, যেমন স্ট্যাটিনের কথা বলবো, যে ওষুধগুলো ডিমেনশিয়াটাকে প্রিপোন করে, অ্যালজাইমার কে প্রিপোন করে, পার্কিনসনিজম ডেকে আনে, মাসল কে উইক করে, এরকম অনেক কিছু তারা খেয়ে যায় অকারণে, আনমিশে দেবে ডাক্তারটাই দিচ্ছে। মানুষের ছবিকে সেই অ্যারাউজাল ফেনোমেনাটাকে যে আপনি ইম্পেয়ার করছেন ইমিডিয়েট লাভের জন্য, এটা বুঝতে পারেন, এটা কমাতে হবে। যেমন কেউ একজন ডিটক্সিং খেয়ে যায়, হার্টকে স্লো করে, এই ডিটক্সিনের কারণে তো সে তার হার্ট বেশি রিস্কে পড়ে গেল, কিছু ছোট ভালো জিনিস নিয়ে তখন তার বিপদে পড়ে গেল। চেষ্টা করতে হবে এগুলো খেতেই হবে, খেতেই হবে। ধরুন আপনি কেউ একটা বলেছিল কোনো এককালে হার্ট অ্যাটাক মিস ছিল, তার জন্য সে সারাজীবন অ্যাসপিরিন খাচ্ছে। এই অ্যাসপিরিনটা খেলে যে ব্লাড থিনিং হবে এবং কোনো একটা জায়গাতে ব্লিডিং হতে শুরু করলে সেই ব্লিডিংটা বাড়তে থাকবে, তাহলে কখনো গিয়ে সেটাকে রেশনালাইজ করা দরকার, দরকার আছে কি নেই, হার্টের রিস্ক আছে কি নেই, এখন আর ওটা খাওয়ার দরকার আছে কিনা, যদি সেটা হয় অন্য কোনো ওষুধ খাওয়া দরকার কিনা, এই যে রেশনালাইজেশনটা করা দরকার। এইটা করে আজকাল কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে ওই 10-12 থেকে 2-3 নামিয়ে আনা সম্ভব হচ্ছে। তো এইটাও খুব জরুরি একটা কাজ। এই পলিফার্মেসি এটা কিন্তু একটা খুব বড় প্রবলেম, এবং এটাকে ওরা বলে যে মেডিসিনাল বা মেডিকেশন রিকনসিলিয়েশন, এইটা একটা কমানো খুব জরুরি দরকার। এটা একটা ভীষণ জরুরি কাজ যেটা এই জিডি একটু বলি।
1: কিন্তু আসলে বাস্তবে তো উল্টোটা হয়, মানে ওষুধ বেড়েই চলে বেড়েই চলে বেড়েই চলে, এগুলোকে মনে রাখা সেগুলোকে খাওয়া সেগুলো একটা বয়স্ক মানুষের পক্ষে চ্যালেঞ্জ হয়ে যায়।
0: হ্যাঁ, ওটা তো ওটাই তো কাজ হয়ে যায়, মানে ওষুধটাই তখন ওনার ওই আর কি মানে জীবন হয়ে যায়, সেটা একটা খুব মুশকিল।
1: থ্যাংক ইউ ডক্টর সিং,
0: ঠিক আছে, ধন্যবাদ।
2: তিনি বৃদ্ধ হলেন, বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। এই বয়স্ক মানুষেরা আমাদের মাথার উপর ছাতার মতো, এই ছায়া যাতে আমরা আরো দীর্ঘদিন পাই সেই জন্য গাছটাকে যত্নে রাখতে হবে। আসুন সেই চেষ্টাই করি আমরা সবাই মিলে আজকের এই বিশেষ দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এয়ার অ্যাপে। শ্রোতা বন্ধুদের এখন জানাব চলতি অধিবেশনের বাকি কিছু অনুষ্ঠান সম্পর্কে। 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিগীতি, 6:55 দ্বিজেন্দ্র গীতি, আজ সন্ধ্যায় 7:10, 8:05 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:10 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান, 10:00 অনুষ্ঠান যুব জগৎ, 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের বাকি কিছু অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড্রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে এই যোগ অভ্যাসে মিলিত হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগ ব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা বার্ধক্য ও সুস্থ জীবন যাপনের জন্য যোগ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ ব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মার অভিব্যক্তি। যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। রেড্রোর অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ যোগাভ্যাস কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। শান্তিনিকেতনে বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। বেলুড় মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায় পল্লী জাগরণী ক্লাবের সদস্যরা আজ সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগচর্চায় সামিল হন। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম চত্বরে মহাসমারোহে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন প্রান্তে বন দপ্তরের উদ্যোগে যোগাভ্যাসের পাশাপাশি ম্যানগ্রোভ চারা রোপণ কর্মসূচি পালিত হয়। হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে পালিত হয় যোগ দিবস। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আজ পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত তিরিশ জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি সরকারি বাস আজ দুপুরে ময়নাগুড়ি থেকে দমোহনি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি ইলা বাগচি। গাইঘাটা থানা থেকে আজ তাকে বন্দা মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় এলাকায় বেশ কিছু মহিলা তাকে লক্ষ্য করে ডিম ছড়ে। তার তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে। পুলিশ জানিয়েছে, ইলা বাগচির বৌমা গাইঘাটা থানায় একটি নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাঙ্গেয় বঙ্গে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন চার জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং জেলায় রয়েছে কমলা সতর্কতা। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনবেন সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটুখানি 102.2 মেগাহার্জে শুনবেন আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত ম্যাচের ধারা বিবরণী। অন্যদিকে নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন অন্যান্য অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিগীতি।
2: टेम्पलेट सेट करेगा कि टीम किस तरफ जाएगी। आपने पावर प्ले की बात की, मुझे लगता है कि इन चारों को पावर प्ले से बहुत आगे और खेलने की जरूरत है, क्योंकि अगर पावर प्ले में ये करते भी हैं और उसके बाद नहीं उस चार्ट को भुना पाते हैं तो भी जो बाकी के बैटर्स आएंगे उनके ऊपर प्रेशर बढ़ेगा ही बढ़ेगा।
3: Right, then, आप कुछ ऐड करना चाह रही हैं वैशाली?
4: बिल्कुल, जैसे मैम ने बोला अभी कि मिडल
3: ऑर्डर के बारे में उन्होंने बात करी, तो वहां पर ये चेंज जरूर होना चाहिए कि यास्तिका भाटिया की जगह पे अगर दीप्ति शर्मा और ऋचा घोष अगर मिडिल ऑर्डर पे आते तो बैटिंग लाइनअप थोड़ा बेटर इम्प्रूव दिखाई देगा। तो ये एक कप्तान को सोचना जरूरी है यहाँ पे इस पॉइंट पे, क्योंकि ये बहुत क्रूशियल मैच है इंडियन टीम के लिए, और यहाँ से अगर जीते तो

কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। অন্যদিকে 102.2 মেগাহার্জে শুনছেন আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচের ধারা বিবরণী। আকাশবাণী মুর্শিদাবাদ নিউজ অন এআইআর অ্যাপে এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্বিজেন্দ্রগীতি। প্রথম শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী।

এই গানটি সঙ্গে সঙ্গেই শেষ হলো বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যার আসরে উপস্থাপনায় রয়েছি আপনাদেরই বন্ধু আমি, কাউসার জামান। বন্ধুরা, জুন মাস চলছে, জুন মাসের বিষয় আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তবে চিঠি পড়ার আগে সবাইকে আরও একবার স্মরণ করিয়ে দিই, জুন মাসের বাকি দিনগুলোতে লিখবেন কোন বিষয়ে। হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তার কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোটগল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী, কবি, সাহিত্যিক বৃন্দের অনেকেই বর্ষা প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইটকাট পাথরের জীবনে বর্ষা আমাদের বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন, সন্ধেবেলায় ঝিঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। বিষয় অনুভবে বর্ষা আজ সন্ধ্যায়, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। ইমেলেও লিখতে পারেন, আমাদের ইমেল আইডি akashvanimurshidabad@gmail.com। তো বন্ধুরা, শুনলেন জুন মাসের বাকি দিনগুলোতে লিখবেন কোন বিষয়ে? হ্যাঁ, বিষয় অনুভবে বর্ষা। বিষয় তো শুনলাম, এবং এবার চলি চলুন আজকের প্রথম চিঠিতে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর। চলুন দেখি আমাদের পূর্ব মেদিনীপুরের বন্ধু কী লিখছেন। প্রিয় আজ সন্ধ্যা, বর্ষায় আমি কবিগুরুর কবিতা নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ওগো আজ ধরা যাসনে ঘরের বাইরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, আবৃত্তি করি। বর্ষার ধারাপাত দেখতে দেখতে মন আমার উদাস হয়ে যায়, মনে মনে মেঘের সোয়ারি হয়ে উড়ে যাই দূরে, বহু দূরে, মনের সব জানলাগুলো আমার খুলে যায়। মাটির সোদা গন্ধ, কামিনী রজনীগন্ধা, জুঁই ফুল, বেলফুলের সুমিষ্ট গন্ধে মন কানায় কানায় পূর্ণ হয়ে যায়, থাকে না কোনো অতৃপ্তি, না পাওয়ার বেদনা। এই পরিণত বয়সে জানালার পাশে একলা বসে বসে বর্ষার অপরূপ দৃশ্য অনুভব করি। কতকাল আগে দাদু ঠাকুমা বাবা মা আমায় ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন, তবুও বর্ষার দিনে তাদের স্মৃতি রোমন্থন করি আর তাদের যেন দেখতে পাই চোখের সামনে। রিমঝিম বর্ষায় কৃষকের দল গান গাইতে গাইতে মাঠে কচি ধানের চারা রোপণ করতে থাকেন। বৃষ্টি স্নাত সন্ধেবেলায় ঝিঝি পোকার ডানা ঝাপটানোর এক টানা শব্দ আর ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক শুনতে শুনতে বর্ষা

বরণ করি। আজ সন্ধ্যার সকল শ্রোতাকে বিশ্রীষ্ণাত সন্ধ্যার এক রাস শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কারান্তে ডক্টর তপন কুমার দুলুই লিখেছেন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। ধন্যবাদ বন্ধু চিঠি লেখার জন্য, ভবিষ্যতেও চিঠি পাব এই প্রত্যাশা রইল। পরবর্তী চিঠিতে যাব, তবে তার আগে চলুন শোনা যাক এখানি রবীন্দ্রসঙ্গীত।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: বন্ধুরা, জুন মাসের বাকি দিনগুলোতে লিখবেন এই বিষয়ে, বিষয় অনুভবে বর্ষা। ঠিকানা, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। আজ সন্ধ্যা চিঠি ইমেলেও লিখতে পারেন, আমাদের ইমেল আইডি akashvanimurshidabad@gmail.com। বন্ধুরা, খুব সুন্দর বিষয়, প্রাসঙ্গিক বিষয়, এ বিষয়ে চটপট লিখে ফেলুন আপনার চিন্তাভাবনা। জুন মাসের আজ সন্ধ্যার বিষয়, অনুভবে বর্ষা। চলে যাব আজকের শেষ চিঠিতে। আজকের শেষ চিঠি পাঠিয়েছেন মনিরা বেগম, লিখেছেন বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে। চলুন দেখি আমাদের জেলার বন্ধু কী লিখছেন। প্রিয় বৃষ্টিস্নাত সন্ধ্যা, বর্ষা আমার কাছে ঋতুর রানী হলেও বিশেষ এক বর্ষা নিশির অভিজ্ঞতা আমায় ভীষণভাবে ব্যথিত করে। সে ছিল এক ঘন বর্ষার কালো রাত্রি, মেঘের গুরু গুরু গর্জন, সৌদামিনীর ঝলকানি আর মুষলধারে বৃষ্টির ঝমঝম শব্দ, এছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। মাঝে মাঝে দমকা হাওয়া নড়বড়ে দরজা নাড়িয়ে দিচ্ছিল। রাত্রি তখন 8টা, তবু মনে হচ্ছিল গভীর রাত্রি। ছোট্ট শিশুটা মায়ের বুকে মুখ গুজে নিজের নিরাপত্তা নিশ্চিত করছিল। এমন সময় বিরাট শব্দ আর কান্নার আওয়াজ। ততক্ষণে আমাদের নড়বড়ে দরজাটি তার অস্তিত্ব হারিয়েছে। ওই বৃষ্টিকে উপেক্ষা করে আমি আর বাবা যেদিক থেকে কান্নার আওয়াজ আসছে সেদিকে ছুট লাগালাম। কিছুটা দূরে নাপিত বাড়িতে তখন পাড়ার অনেকেই আমরা উপস্থিত হয়েছি। সকলে মিলে ভাঙা দেওয়ালের ভেতর থেকে নাপিত বউকে টেনে বের করলাম, কিন্তু ভাঙা গোয়ালের ভেতর থেকে তার প্রিয় ধবলিকে রক্ষা করতে পারা গেল না। বর্ষার মনোমুগ্ধকর রূপ অনুভব করতে করতে সেদিনের কথা মনে পড়লে মনটা ব্যথা দূর হয়ে ওঠে। ময়ূরের পা যেমন তার সর্বাঙ্গীন সৌন্দর্যকে কিছুটা হলেও ম্লান করে দেয়, তেমনি বর্ষারানীর অপরূপ শোভা দেখতে দেখতে মনের মাঝে সেদিনের দৃশ্য ভেসে উঠলে মনটা ব্যথায় ভরে যায়। এ বলেই শেষ করেছেন মনিরা বেগম, লিখেছেন বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে। ধন্যবাদ বন্ধু আপনাকে, ভবিষ্যতেও চিঠি লিখতে থাকবেন, এই প্রত্যাশা রইল আপনার প্রতি। চলুন শুনে নিই আরও একটি রবীন্দ্রসঙ্গীত।

0: বন্ধুরা, আজকে তো আর সময় নেই যেতে হবে, তবে যেতে যেতে আরও একবার স্মরণ করিয়ে দিই জুন মাসের রাতসন্ধ্যার বিষয়। বাকি দিনগুলোতে লিখবেন কোন বিষয়ে? হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তার কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই। উপন্যাস ছোটগল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতাই বর্ষায় এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেই বর্ষাপ্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইটকাট পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। বিষয় অনুভবে বর্ষা আজ সন্ধ্যায় প্রযোজনে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে চিঠি লিখবেন। এতক্ষণ আজ সন্ধ্যার আসরে উপস্থাপনায় ছিলাম আপনাদেরই বন্ধু আমি কাউসার জামান। নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে এবং 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদনী মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিংয়ের সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকত। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
3: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
4: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক, প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন। বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
0: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
5: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধাবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশের 551টি শহর ও বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিট UG 2026-এর প্রবেশিকা পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। মহিলাদের FIH হকি নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্ভুক্তি চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিফাব এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। এদিকে এই বৈঠকের মধ্যেই ইরান জানিয়েছে, ইসরায়েলে লেবাননের হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে 4 দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া $5 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল, যা বর্তমানে কাতারের কাছে রয়েছে, তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যক। কলকাতার রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
6: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and helps to keep lifestyle disease away.
5: সংস্কৃতিবন্তক দেশের ১০০টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লেস পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন বোর্ডে নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনা যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
7: ভারত আজ আপনে পুরে মেরিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়, ইসলিয়ে আজ ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কানেক্টিভিটি বানা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা হ্যায়, সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসসা হ্যায়।
5: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাষ্ট্রপতি বলেন,
8: रानी दुर्गावती भारत के नारी शक्ति के शौर्य के प्रति वे सदैव नारी शक्ति के लिए प्रेरणा के स्रोत रहेंगे। इस विश्वविद्यालय के आसपास के क्षेत्र में जनजातीय वनवासी संस्कृति की प्रचुर उपस्थिति है। इस विश्वविद्यालय से जुड़े रानी दुर्गावती के नाम की सार्थकता सभी सिद्ध होगी जो सभी भागीदारी जनजातीय समाज और वंचित तथा पिछड़े वर्ग विशेषकर इन वर्गों की बेटियों की सशक्तिकरण के लिए प्रयास करें।
5: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সঙ্গে শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরাজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার আগে গতকাল দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করে। তামিলনাড়ুর পেরিয়াপালায়ামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে, 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনী আসার পথে উল্লাটা বড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। চলতি মাসের 25 এবং 26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে 71তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি মন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার। মহিলাদের হকিতে FIH নেশন কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের গোল করেছেন নবনীত কৌর ও সুনীলিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কা রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেমে 311 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। গ্রুপ জি ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুইজারল্যান্ডের বার্গেন স্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবন যাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। খবর এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
9: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দেব পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান ওরে গঙ্গা, শিল্পী সুমন চট্টোপাধ্যায়, গীতিকার এবং সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। 9টায় শিক্ষাঙ্গন থেকে শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 নাটক সুধাকে আমি দেখিনি, রচনা ড অমরেন্দ্রনাথ সান্যাল, প্রযোজনা ড দীপক চন্দ্র পোদ্দার। রাত 10টায় শুনবেন খেয়াল, প্রথমে শিল্পী ভ্রমন্তী সরকার এবং পরে শিল্পী

দীপ ভট্টাচার্য। রাত ১১টায় অতুল প্রসাদের গান শিল্পী মানস ভুল, রাত ১১টা বেজে ১০ মিনিটে বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত ৮টায় শুনবেন ছায়া ছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ৯:৩০ অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন নাটক, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব পোশাক, ১১:১০ হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।

0: এখন বিজ্ঞাপন বিরতি, এরপর স্থানীয় সংবাদ।
1: यार कोई ऐसी लाइफ इंश्योरेंस पॉलिसी बताओ जिसमें कम प्रीमियम हो, बोनस भी अच्छा मिले और भरोसे वाला भी हो।
2: PLI है ना?
3: सरकारी कर्मचारी के साथ साथ सभी प्रोफेशनल, ग्रेजुएट और डिप्लोमा होल्डर्स ले सकते हैं PLI पॉलिसी का फायदा, और साथ में पोस्टल डिपार्टमेंट का भरोसा भी। अपने नजदीकी पोस्ट ऑफिस से आज ही संपर्क करें या लॉग इन करें indiapost.gov.in पर।
4: दीदी देख देख,
5: हैप्पी बर्थडे भाई।
4: देखा, वाओ, एटा मर प्रिय रंग।
5: शाना खून शॉपिंग।
4: আমি জানি মা, এটাই তো খরচ করার বয়স, তাই না?
6: সেভিং করারও এটাই বয়স।
7: ও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
8: আমি জানি তো।
7: RBI এ কথা বলে,
9: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার ওপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। জলপাইগুড়ির উল্লাডাবড়ি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার ওপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা, বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেন।
10: বঙ্গাল কি এ পবিত্র ভূমি যাহা ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, যাহা সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো যোগ সে পরিচয় করায়া, যাহা মহর্ষি অরবিন্দ জেসে মহান যোগী নে জন্ম লিয়া, লাহিড়ী মহাশয় জেসে মহান যোগীয় নে যাহা যোগ পরম্পরা

0: को नई ऊंचाइयों तक पहुंचाया। आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है।
1: অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মারই অভিব্যক্তি। যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে।
0: যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি। 1920 সালে যুগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে উঠে। ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিমবাংলায় এই হারিয়ে যাওয়া যোগকে আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন।
1: রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই যোগাভ্যাসের কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা এএসআই এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া, সরকারি আধিকারিক, কর্মী, এনসিসি ও বিভিন্ন বিভাগের প্রায় 5 শতাধিক অংশগ্রহণকারী। এএসআই এর রায়গঞ্জ সার্কেলের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসে যোগ দিবসের অনুষ্ঠানে রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। বেলুড় মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায় পল্লী জাগরণী ক্লাবের সদস্যরা আজ সকালে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যোগচর্চায় সামিল হন। হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে পালিত হয় যোগ দিবস। রেড রোডে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ দেওস্কার। ওই রেলের সদর দপ্তর বেলভেডিয়ার রেলওয়ে ক্লাবে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। 4টি ডিভিশন ও 3টি ওয়ার্কশপ জুড়ে দিনটি পালিত হয়েছে। 20,000-এর বেশি অংশগ্রহণকারী এই কর্মসূচিতে যোগ দেন। কলকাতা মেট্রো রেলও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে খড়গপুর, আদ্রা, চক্রধরপুর, রাঁচি ডিভিশনে যোগ দিবস উদযাপন করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য কার্যালয় মালিগাঁওয়ের রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখাচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। কলকাতা সহ দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবার অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এর বেশি। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2টো থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটের নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন।
2: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি, জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি সরকারি বাস আজ বেলা 11টা নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব বর্ধমানের রায়নায় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল ও তার সঙ্গী নিজামুদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। বামদেবের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইন, শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং খুনের মতো নানা অভিযোগে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 13টি মামলা রয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিত রায়ের প্রসঙ্গ উঠে আসে, যদিও সুমিত রায় এখনও নিখোঁজ। কলকাতা পুরসভা শহরের সুরাবর্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। গাঙ্গেয় বঙ্গে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 4 জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং জেলায় রয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে আগামী 7 দিনই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ তীব্র বজ্রপাত ও 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: अमरीका और ईरान के बीच अंतरिम समझौते को मजबूत करने और पश्चिम एशिया संघर्ष को समाप्त करने के लिए स्विट्जरलैंड में वार्ता जारी है। ये वार्ता कतर और पाकिस्तान की मध्यस्थता में हो रही है। अमरीकी प्रतिनिधिमंडल का नेतृत्व उपराष्ट्रपति जेडी वेंस कर रहे हैं, जबकि ईरान के प्रतिनिधिमंडल का नेतृत्व संसद के अध्यक्ष मोहम्मद बागेर गलिबफ और विदेश मंत्री अब्बास अराक्षी कर रहे हैं। ये बैठक ऐसे समय में हो रही है जब ईरान ने कहा है कि लेबनान पर इसराइल के लगातार हमलों के कारण हॉर्मुज जलडमरू मध्य फिर से बंद कर दिया गया है। वहीं अमरीकी सेना ने दावा किया है कि जलमार्ग सभी जहाज़ों के लिए खुला है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज कोलकाता में स्वदेश निर्मित नौसेना के 3 पोत INS दूनागिरी, संशोधक और अग्रह राष्ट्र को समर्पित किए। इस अवसर पर प्रधानमंत्री ने कहा कि भारत जहाज निर्माण क्षेत्र में नई सोच के साथ आगे बढ़ रहा है।
4: 2014 तक देश का कुल डिफेंस प्रोडक्शन 40,000 करोड़ रुपए के आसपास था, आज यह बढ़कर लगभग 1,80,000 करोड़ रुपए तक पहुंच गया है। एक तरफ देश में रक्षा उत्पादन तेजी से बढ़ा है, दूसरी तरफ हमारा डिफेंस एक्सपोर्ट अभूतपूर्व गति से बढ़ रहा है।
3: रक्षा मंत्री राजनाथ सिंह ने सोशल मीडिया पोस्ट में कहा कि ये 3 पोत देश के राष्ट्रीय हितों की रक्षा और हिंद महासागर क्षेत्र में समुद्री सुरक्षा सुनिश्चित करने के लिए पूरी तरह तैयार हैं। इससे पहले प्रधानमंत्री मोदी ने पश्चिम बंगाल में 12वें अंतर्राष्ट्रीय योग दिवस के प्रमुख कार्यक्रम का नेतृत्व किया। कोलकाता के रेड रोड पर आयोजित कार्यक्रम में प्रधानमंत्री ने लोगों के साथ योगाभ्यास किया। इस अवसर पर प्रधानमंत्री ने कहा कि

0: মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। নিবেদনের মনোবিক্ষণ, রানীবাগান, বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ু ও যৌন রোগের চিকিৎসাতে। এছাড়াও এখন এখানে বিভিন্ন অন্যান্য বিষয়ের ডাক্তারবাবুরাও বসছেন এক ছাদের তলাতে মনোবিক্ষণ পলিক্লিনিকে। মনোবিক্ষণ প্যাথোলজি এতদ অঞ্চলের বৃহৎ ল্যাবরেটরিগুলোর অন্যতম, যা NABL, CMC ভেলোর এবং এইমস নিউ দিল্লি দ্বারা গুণমান নিয়ন্ত্রিত এবং স্বীকৃত। মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রত্যেক এপিসোডে আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিভিন্ন অসুখ নিয়ে এবং তার প্রতিকার নিয়ে জনমনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।
0: মনোবিক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
1: আজকে এরকমই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। আজকের বিষয় কোনো অসুখ নিয়ে নয়, রাদার কয়েকটা ভুল ধারণা বা ভুল ডায়াগনোসিস নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন, সেই ভুল ডায়াগনোসিস

0: বা ভুল ধারণা এবং সঠিক সেক্ষেত্রে কি হয় বা না হয় সেইটা নিয়ে। এক কথায় বলা যেতে পারে আজকের আলোচনা কিছু ভুল ধারণা নিয়ে। শ্রোতা বন্ধুরা, যখন এই কথাটি বলছি আজকের এই বিষয়টি নির্বাচন করবার সময়, আসলে মনে পড়ছে বিগত দিনে বহু এরকম রোগীর কথা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বিভিন্ন সমস্যা, বিভিন্ন লক্ষণ নিয়ে, এবং তারা বিভিন্ন জায়গাতে চিকিৎসা করে সেরকম সুরাহা না পেয়ে যখন আমাদের কাছে আসছেন, আসার পর যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি যে ঠিক কী সমস্যা, তখন তারা বলছেন দুটো কথার যে কোনো একটা বা দুটোই কারো কারো ক্ষেত্রে, সেটা হচ্ছে এক যে টাইফয়েড হয়েছে, টাইফয়েডে ভুগছি, আর একটা হচ্ছে ফ্যাটি লিভার হয়েছে বা লিভারে চর্বি জমেছে। প্রচুর মানুষ তারা ধারণা করেন যে তাদের যা কিছু সমস্যা তা এই ফ্যাটি লিভার বা এই টাইফয়েড এই দুটোর একটার জন্য মূলত হচ্ছে বা তার জন্য দায়ী। মজার কথা, এই টাইফয়েডের দীর্ঘদিন ধরে চিকিৎসা করেও এদের কোনো সুরাহা হয় না। ফ্যাটি লিভারের জন্য দীর্ঘদিন তারা ওষুধ খাচ্ছেন, খেয়ে চলেছেন, কিন্তু মূল সমস্যা যেটা নিয়ে তারা প্রথম ডাক্তারবাবুর কাছে গেছিলেন, সেটা গ্রামের কোয়াক ডাক্তারবাবুই হন বা অন্য কোনো জেনারেল ফিজিশিয়ানই হন, মোদ্দা কথা সেই লক্ষণগুলো, সেই প্রাথমিক লক্ষণগুলো, সেগুলো কোনোটাই কিন্তু নিরাময় এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। টিপিক্যালি এই ধরনের মানুষদের জিজ্ঞাসা করলে পরে তারা যে উত্তর যেগুলো তারা দেন সেগুলো হচ্ছে যে একটা দীর্ঘকালীন অবসাদ, গা ম্যাচম্যাচে ভাব, জ্বর জ্বর ভাব, হালকা জ্বর জ্বর, আমাদের এই জেলার বা পার্শ্ববর্তী জেলার ভাষায় বা বিশেষ ভাষায় অন্তরে জ্বর, বাইরে বোঝা যাচ্ছে না, বোঝা যায় না, থার্মোমিটারে জ্বর ওঠে না, গ্যাস, অম্বল, বদহজম, পেটে ব্যথা ইত্যাদি নানান রকম অস্পষ্ট বা আমরা বলি ভেগ সিমটমস, এদের জিজ্ঞাসা করলে জানা যায় যে এদেরকে কেউ একজন বা একাধিকজন বলেছেন যে এনারা টাইফয়েডে ভুগছেন বা এনারা ফ্যাটি লিভারে ভুগছেন। আসলে এরা কিসে ভুগছেন সেটাতে যাওয়ার আগে শ্রোতা বন্ধুরা আসুন এই দুটো জিনিস সম্বন্ধে একটু জানি। টাইফয়েড মূলত একটি জলবাহিত রোগ। টাইফয়েডের লক্ষণ হচ্ছে অত্যন্ত তীব্র মাত্রায় জ্বর, মানে রীতিমতন 103-104 এরকম জ্বর উঠে যাবে, তীব্র জ্বর, ইন্টেন্স ফিভার হবে, এবং তার সঙ্গে আরও যা যা বিভিন্ন রকম লক্ষণ, যেমন নাকি কনস্টিপেশন বা প্রচণ্ড রকম শারীরিক দুর্বলতা, এগুলো থাকবে। মূলত যেটা হবে সেটা হচ্ছে খুব বেশি মাত্রায় জ্বর। এই জ্বর কখনোই ঘুষঘুষে জ্বর, অন্তরে জ্বর, থার্মোমিটারে ধরা পড়ে না এমন জ্বর, গায়ে হাত দিয়ে তেমন লাগে না, খুব সামান্য জ্বর, এরকম কখনোই হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই সব মানুষদের টাইফয়েডের ভুগছেন এই কথাটা বলেন সেই সব গ্রামীণ ডাক্তারবাবুরা বা অন্যরা যাদের হয়তো টাইফয়েড সম্বন্ধে বিশেষ সেরকম ধারণা নেই।
1: মনোবিজ্ঞানে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
0: এনারা একটা পরীক্ষা করেন, যে পরীক্ষাটাকে উইডাল পরীক্ষা বলে, অনেকে উচ্চারণ ভুল করে এটাকে ওয়াইডাল পরীক্ষাও বলে, WIDAL, কিন্তু উচ্চারণটা ভিডাল টেস্ট। তো ভিডাল টেস্টে কত এই আমরা বেসিক্যালি দেখা হয় যে অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার যে টাইটার, সেই টাইটার দেখা হয়, একটা নির্দিষ্ট টাইটারের ওপরে গেলে তবে টাইফয়েডের সম্ভাবনা পজিটিভ বলে ধরা হয়। তাও আরও অনেক অন্যান্য অসুখ আছে যাতে করে এরকম ভিডাল টেস্ট ফলস পজিটিভ হয়, সেটা মাথায় রাখার পরই ভিডাল টেস্ট থেকে বলা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা এরকম টাইফয়েড আছে বা টাইফয়েডের চিকিৎসা করছেন বলে আমাদের কাছে আসেন, তাদের কাছে আমরা দেখি তারা একটি কোনো জায়গা থেকে করা একটি ভিডাল টেস্টের রিপোর্ট বার করেন, এবং যে রিপোর্টে হয়তো খুবই 1.40 বা 1:80 ডাইলিউশনে তাদের ভিডাল পজিটিভ এরকম একটা দেখানো যায়, মানে যেটা একদমই একটা নর্মাল রিপোর্ট। মুশকিল হচ্ছে যে গ্রামীণ ডাক্তার বন্ধু সেটি দেখছেন বা যে ওষুধের দোকানদার সেটি দেখছেন বা যে কোয়াক প্র্যাকটিশনার সেটি দেখছেন, তিনি জাস্ট একটা পজিটিভ দেখেই তিনি তার ডায়াগনোসিস করে দিচ্ছেন যে ভিডাল টেস্ট পজিটিভ হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই নয়, এক্ষেত্রে ভিডাল টেস্ট একেবারেই পজিটিভ নয়, সে মানুষটি একদমই টাইফয়েডে ভুগছেন না। দ্বিতীয় কথা হচ্ছে টাইফয়েড অসুখ কখনো ওইরকম সারা বছর ধরে ঘুষঘুষে জ্বর নিয়ে হয় না, তীব্র জ্বর, এবং সেটা কিছুদিনের জন্য। যদি টাইফয়েড ঠিক করে চিকিৎসা না করা হয় টাইফয়েড থেকে মানুষ মারাও যেতে পারেন। আর যদি ঠিক করে চিকিৎসা করা হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যে টাইফয়েড পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন ঘুষঘুষ করে জ্বর কখনো টাইফয়েডে থাকে না। টাইফয়েডের টিপিক্যাল ডায়াগনোসিস বা টাইফয়েডের কনফার্মেটরি ডায়াগনোসিস করা হয় ব্লাড কালচার করে, অর্থাৎ সোজা কথায় রক্ত নিয়ে একটা জায়গাতে একটা আগার আমরা বলি তাতে চাষ করে, রক্তে চাষ করে তার মধ্যে জীবাণু আছে কিনা সেটা মাইক্রোস্কোপের তলায় দেখে, এবং সেই জীবাণু যদি থেকে থাকে তাহলে কোন অ্যান্টিবায়োটিক দিলে সেটা মরবে সেটাকেও সেই মাইক্রোস্কোপের তলায় পরিলক্ষিত করে আমরা বলি ব্লাড কালচার সেন্সিটিভিটি টেস্ট। এই ব্লাড কালচার সেন্সিটিভিটি টেস্ট খুব ভালো ল্যাবরেটরি ছাড়া হয় না, এবং আমরা প্রায় প্রতিটি ক্ষেত্রেই, প্রায় 100% ক্ষেত্রেই আমরা দেখি যারা যারা এরকম দীর্ঘকালীন টাইফয়েডে ভুগছেন বলে এসে দাবি করেন তাদের কারোরই ব্লাড কালচার রিপোর্ট করা হয়নি বা করলেও তাতে কিছু পাওয়া যায়নি, অথচ তারা টাইফয়েড টাইফয়েড টাইফয়েড বলে তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন দরে দরে ঘুরছেন, কপাল ঘুরে মরছেন, কারণ তাদের কোনো রকম কোনো উন্নতি হচ্ছে না। একই কথা সেই পেটে চর্বি জমা বা এই জেলার ভাষাতে পেটে চরব জমা বা ফ্যাটি লিভারের ক্ষেত্রেও প্রযোজ্য। ফ্যাটি লিভার খুব সাধারণ একটা অসুখ, খাদ্যাভ্যাসের একটু ভুলভাল বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য পেটে লিভারে চর্বি জমা হয় এবং তার একমাত্র চিকিৎসা হচ্ছে তৈল জাতীয় খাবার বা স্নেহ পদার্থ জাতীয় খাবার না খাওয়া। একটু ঠিকঠাক খাদ্যাভ্যাস করলেই, একটু ব্যায়াম ট্যায়াম করলেই ফ্যাটি লিভার একদম ঠিক হয়ে যায়। সেইভাবে ফ্যাটি লিভারের যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলোর একটাও কোনো প্রুভেন ওষুধ নয়, বা এক কথায় বলা যেতে পারে ফ্যাটি লিভারের কোনো ওষুধই নেই। ওষুধ নিয়ে মানে যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তার প্লাসেবো এফেক্ট হয়, অর্থাৎ খেলেও যেরম না খেলেও তা, এইরকম একটা ব্যাপার ঘটে। অথচ দেখুন এগুলো না জানার ফলে এক বিরাট সংখ্যক মানুষ অন্য একটি অসুখ, সেই অসুখের লক্ষণ বয়ে নিয়ে বেড়ান, তাতে ভুগতে থাকেন, তাতে কষ্ট পান এবং তাদের কোনো ছুরা হয় না, কারণ তারা নিজেরা ভাবেন বা তাদেরকে ভাবানো হয় যে তারা ফ্যাটি লিভারে ভুগছেন বা তাদের লিভারে চর্বি জমেছে বা তারা টাইফয়েডের শিকার। আসলে ঘটনাটা কি ঘটছে?
1: মনোবিক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
0: আসলে শ্রোতা বন্ধুরা, এই সমস্ত মানুষরা যারা দীর্ঘদিন ধরে অবসাদ রোগ, অনিদ্রা, কোনো কিছু করতে ইচ্ছে করে না, খাবারে অরুচি, শরীরে ঘুষঘুষে একটা জ্বরের মতন একটা অনুভূতি, এই সব নিয়ে যারা ভুগছেন তারা আসলে প্রত্যেকেই অবসাদ বা ডিপ্রেশন রোগের শিকার, যেটা একটা ব্রেনের রোগ। ডিপ্রেশন বা অবসাদ রোগে একদম এই প্রত্যেকটা সিমটম হয়, অর্থাৎ শরীরে একটা ম্যাজমেজে ভাব, শরীরে দুর্বলতা, কাজকর্ম করবার ইচ্ছার অভাব, কোনো কথা শুনে ভুলে যাওয়া, ঘুম না হওয়া বা ঘুম হলেও উঠে তরতাজা বোধ না থাকা, খিদে না হওয়া, পেট ভার ভার লাগা, এই সমস্ত যা কিছু সিমটম আমরা তথাকথিত পেটে চর্বি বা ফ্যাটি লিভার বা টাইফয়েডের জন্য ভেবে থাকি, এই সমস্ত কিছু কিন্তু এই ডিপ্রেশন বা অবসাদ রোগ দিয়ে এক্সপ্লেইন করা সম্ভব। মানে এই প্রত্যেকটি মানুষই হয়তো ডিপ্রেশন বা তার কোনো একটা ভ্যারিয়েশনে ভুগছেন, কেউ বাইপোলার ডিপ্রেশনে, কেউ নিউপোলার ডিপ্রেশনে, মোদ্দা কথায় এনারা প্রত্যেকেই ব্রেনের অসুখে ভুগছেন। কিন্তু যে ডাক্তারবাবুকে তারা দেখাতে গেছেন ব্রেনের অসুখ সম্বন্ধে তার যেহেতু সম্যক ধারণা নেই সেই জন্য তিনি ব্যাপারটি ধরতে পারেননি। অতএব শ্রোতা বন্ধুরা, একটাই কথা, যে বা যারা আপনার আশপাশে, আপনার পরিবারে, বন্ধু স্বজনের মধ্যে, পরিচিত জনের মধ্যে যদি কেউ এমন দেখেন যিনি বলছেন আমি দীর্ঘদিন ধরে টাইফয়েডে ভুগছি, দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারে ভুগছি, দীর্ঘদিন ধরে আমার লিভারে চর্বি জমা হয়েছে, একদম সরাসরি তাকে ধরে মনোবিক্ষণে নিয়ে আসুন। খুব সম্ভবত সেই মানুষটি ব্রেনের অসুখের শিকার এবং দীর্ঘদিন ধরে তার কোনো চিকিৎসা হচ্ছে না, আস্তে আস্তে অসুখটা একটা দুরারোগ্য রোগের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন রানীবাগানে মনোবিক্ষণে আমরা আছি আপনাদের জন্য। সুতরাং আজ থেকে আর এই রকম ভুলভাল ডায়াগনোসিসের শিকার আমরা হব না, হতেও দেব না, এই অঙ্গীকার নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি। সঙ্গে ছিলাম মনোবিক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। নমস্কার।
1: মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা। আরো বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানে যাব একটু পরেই।

0: এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
1: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, পতাকা বন্ধু তোমার জন্য অনুষ্ঠানে আজকে জেলার তিন শিল্পীদের নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী মৃগাঙ্ক মণ্ডল।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণি কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকে আমাদের দ্বিতীয় শিল্পী সুমন্ত দাস, উনি হাওয়াইন গিটারে শোনাবেন একটি জনপ্রিয় বাংলা গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেনিন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী বিদীপ্তা দত্ত, উনি শোনাবেন বাংলা চলচ্চিত্রের একটি বিখ্যাত গান।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987 3987।
1: শ্রোতা বন্ধুরা, পতাকা বন্ধু, তোমারই জন্য এই অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন এই শিল্পীদের উৎসাহিত করবার জন্য, এই কামনা রেখে আজকে শেষ করছি এই অনুষ্ঠান। নমস্কার।
2: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
3: সম্পাদনা শুভময় ব্যানার্জি।
4: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন 102.2 মেগাহার্জ FM এ শুনবেন ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত ম্যাচের ধারা বিবরণী। অন্যদিকে নিউজ অন AIR এ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গানের আসরে আজকের প্রথম গানটি শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে, অন্যদিকে 102.2 মেগাহার্জে শুনছেন আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত ম্যাচের ধারা বিবরণী। এখন শুনবেন অনুষ্ঠান যুব জগৎ।

0: সকল যুবা বন্ধুদের ভালোবাসা শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের যুবজগৎ অনুষ্ঠান। প্রখর দাবদাহের পর আষাঢ়ের শুরুতেই বৃষ্টির দেখা পাওয়া গেছে, তবে গরম কিন্তু রয়েছে। এই সময় একটু অসচেতন হলে বিপত্তি বাড়বে বই কমবে না। গরম থেকে বাঁচতে, শরীরকে ভালো রাখতে সুষম আহার করা কিন্তু খুব জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে সকল বাধা বিপত্তির মাঝে আমাদের জীবনকে সুস্থ রাখতে পারে, সেটা হলো যোগব্যায়াম। যোগ হলো একটি প্রাচীন শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন যা ভারতে উদ্ভূত হয়েছিল। যোগ শব্দটা সংস্কৃত থেকে এসেছে এবং এর অর্থ যোগদান বা একত্রিত হওয়া, যা দেহ এবং চেতনার মিলনের প্রতীক। কেন এ প্রসঙ্গে এলাম বলি, তোমরা সকলেই জানো আজ আন্তর্জাতিক যোগ দিবস। এবছর 2026-এর থিম হলো যোগা ফর হেলদি এজিং। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই দ্বাদশ বার্ষিক উদযাপনের মূল ভাব হলো সুস্থ বার্ধক্যের জন্য যোগ, যা শারীরিক প্রাণশক্তি, মানসিক স্বচ্ছতা এবং দীর্ঘায়ুর বৃদ্ধিতে যোগের সক্ষমতার উপর আলোকপাত করে। এবারে আমরা শুনব কবিতা আবৃত্তি। আমাদের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে প্রীতি মণ্ডল।
1: হঠাৎ দেখা রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে

0: কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল, আমাদের গেছেই যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম হ্যাঁ।
1: প্রীতি মণ্ডলের কাছ থেকে শুনছি আমরা কবিতা
0: একটি মোরগের কাহিনী, সুকান্ত ভট্টাচার্য। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটে মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদে জানিয়ে গলা ফাটালো সেই মোরগ, ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্তা কুড়েও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে, প্রত্যেক বারই তাড়া খেল প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে, প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল, একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে।
1: এতক্ষণ আমাদের কবিতা আবৃত্তি করে শোনালো প্রীতি মণ্ডল। যোগ হলো মন এবং শরীরের ঐক্যের প্রতীক, চিন্তা এবং কর্ম সংযমে এবং সকলের পরিপূর্ণতা। আজ আমরা আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে অনেক কিছু জানাবো তোমাদের, কিন্তু তার আগে আমরা চলে যাব গানে। আমাদের মাঝে উপস্থিত আছে প্রাঞ্জলি চৌধুরী। প্রাঞ্জলি চৌধুরীর কাছ থেকে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ আমাদের রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনালো প্রাঞ্জলি চৌধুরী। যে কথা বলছিলাম বন্ধুরা, আন্তর্জাতিক যোগ দিবসের জন্য বিশ্বজুড়ে লোকেরা তাদের যোগ ম্যাটগুলো বের করে ব্যায়াম শুরু করার জন্য প্রস্তুত, কিন্তু তারা হয়তো সচেতন নয় যে যোগ কয়েক শতাব্দী থেকেই চলে আসছে। যোগকে একটি প্রাচীন অনুশীলন হিসেবে বিবেচনা করা হয়। ভারতে উদ্ভূত হয়েছিল 5000 বছর আগে। আর এই যোগ ব্যায়ামের জ্ঞানের কাছাকাছি যাওয়ার জন্য মন, শরীর এবং আত্মাকে আত্মসংযোগ করার একটা উপায়। শরীরের সাধারণ সুস্থতা, শারীরিক আঘাত এবং দীর্ঘস্থায়ী ব্যথা উপশম করার জন্য এর অবদান অনেক। তোমরা কি জানো, আন্তর্জাতিক যোগ দিবসের ধারণাটি প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 27 সেপ্টেম্বর 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তৃতার সময় প্রস্তাব করেছিলেন। সেখানে ভারতের রাষ্ট্রদূত 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাব দেন। 21 জুন তারিখটাকে গ্রীষ্মকালীন অয়নকাল হিসাবে বেছে নেওয়া হয়েছিল, যে দিনটা বছরের অন্যান্য দিনের চেয়ে সবচেয়ে বেশি সূর্য থাকে। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে 177টি দেশের সমর্থন পায়। এবারে গান শুনি। এবারে আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছে অর্ক রাজচন্দ্র।

0: এতক্ষণ আমাদের রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনালো অর্ক রাজচন্দ। 21 জুন 2015-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ প্রায় 36,000 মানুষ এবং সারা বিশ্ব থেকে অন্যান্য অনেক উচ্চ প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে 35 মিনিটের জন্য 21টি আসন সম্পাদন করেছিল নয়াদিল্লিতে। তখন থেকেই এই দিনটি বিশ্বজুড়ে পালিত হচ্ছে। যোগব্যায়াম মনকে সতেজ করে এবং আত্মাকে প্রশান্তি দেয়। যোগ অনুশীলনে অসংখ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 21 জুন 2025 তারিখে বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার ফলে 2015 সাল থেকে এই দিনটি পালন করা শুরু করা হয়। এটি উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন এবং বিশ্বের অন্যান্য অংশেও এর একটি তাৎপর্য রয়েছে।
1: আমার প্রথম কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পথের শেষ। পথের নেশা আমায় লেগেছিল, পথ আমারে দিয়েছিল ডাক। সূর্য তখন পূর্ব গগনমূলে, নৌকা তখন বাঁধা নদীর কূলে, শিশির তখন শুকায়নি কফুলে, শিবালয়ে উঠল বেজে শাঁখ। পথের নেশা তখন লেগেছিল, পথ আমারে দিয়েছিল ডাক। আঁকাবাঁকা রাঙা মাটির লেখা, ঘর ছাড়া ওই নানা দেশের পথ। প্রভাতকালে অপার পানে চেয়ে কি মোহগান উঠতেছিল গে, উদার সুরে ফেলতেছিল ছে বহুদূরের অরণ্য পর্বত। নানা দিনের নানা পথিক চলা, ঘর ছাড়া ওই নানা দেশের পথ। ভাবি নাই কো কেন কিসের লাগি, ছুটে এলেম পথের পরে। নিত্য কেবল এগিয়ে চলার সুখ, বাহির হওয়ার অনন্ত কৌতুক। প্রতিপদেই অন্তর উৎসুক, অজানা কোন নিরুদ্দেশের তরে। ভোরের বেলা দুয়ার খুলে দিয়ে বাহির হয়ে এলেম পথের পরে। বেলা এখন অনেক হয়ে গেছে, পেরিয়ে চলে এলেম বহু দূর। ভেবেছিলেম পথের বাঁকে বাঁকে নব নব ভাগ্য আমায় ডাকে। হঠাৎ যেন দেখতে পাবো কাকে, শুনতে যেন পাবো নূতন সুর। তারপরে তো অনেক বেলা হলো, পেরিয়ে চলে এলেম বহু দূর। অনেক দেখে ক্লান্ত এখন প্রাণ, ছেড়েছি সব অকস্মাতের আশা। এখন কেবল একটি পেলেই বাঁচি, এসেছি তাই ঘাটির কাছাকাছি। এখন শুধু আকুল মনে যাচি, তোমার পারে খেয়ার তরি ভাষা। জেনেছি আজ চলেছি কাল লাগি, ছেড়েছি সব অকস্মাতের আশা। আমার দ্বিতীয় নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড় কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিকে ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের শ্যাত শেতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড, তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকে এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী।
0: এবারে আমরা আবারও শুনব কবিতা। আমাদের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে শিল্পী বিশ্বাস। আমরা শিল্পী বিশ্বাসের কাছ থেকে শুনছি কবিতা। এতক্ষণ আমাদের কবিতা আবৃত্তি করে শোনালো শিল্পী বিশ্বাস। এবারে আমরা চলে যাব আবারও গানে। এবারে আমাদের নজরুলগীতি গেয়ে শোনাবে অনুষ্কা দাস।

0: এতক্ষণ আমাদের নজরুলগীতি গিয়ে শোনালো অনুষ্কা দাস। প্রতি বছর যোগ দিবস একটি নতুন এবং অন্যান্য থিম নিয়ে পালিত হয়।
1: আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর থিম হলো যোগ ফর হেলদি এজিং। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই দ্বাদশ বার্ষিক উদযাপনের মূল ভাব হলো সুস্থই বার্ধক্যের জন্য যোগ।
0: তাহলে শরীর মন আত্মার জন্য যোগ ব্যায়ামের উপকারিতা তোমরা জানলে। এটা জেনে রাখো, যোগ অনুশীলন করলে বার্ধক্য দেরিতে আসে এবং স্বাস্থ্যের অনেক উপকার হয়। তোমাদের আরও জানিয়ে রাখি, যোগের আটটি শাখা রয়েছে। সোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধরন, ধ্যান এবং সমাধি। তাহলে বন্ধুরা, শরীর মন এবং নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখতে হলে যোগ ব্যায়াম অনুশীলন খুব জরুরি। তোমরা সুস্থ থাকো, আজ আর কথা নয়, আজকের আসর এই পর্যন্ত। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়া ধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দেব।

0: শুনলেন অনুষ্ঠান যুবজগৎ, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপ এবং 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন হিন্দি সাহায্যের গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে যাব, তবে তার আগে বিজ্ঞাপন।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এখন হিন্দি সাহিত্যের গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে আজকের প্রথম গানটি শুনবেন সাজন সাহিত্য থেকে। গানটি দ্বৈতকণ্ঠে গিয়েছেন SP বালাসুব্রমণিয়াম এবং অলকা ইয়াগনিক।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। এবারের গানটি শুনবেন বালমা ছায়াছবি থেকে। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু এবং আশা ভোসলে।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে এবারের গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর, ছবি জুয়েল থিফ।

0: बने, तू इनके लिए मौत का ऐलान बनेगा, इंसान की औलाद है।
1: এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আগামীকাল অর্থাৎ 22শে জুন সোমবারের অনুষ্ঠান সূচি। আগামীকাল অধিবেশন শুরু হবে ভোর 5:50 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রবীন্দ্রসঙ্গীত 6:30 6:50 নজরুলগীতি, 7:45 বাংলা ছায়াছবির গান, 8:00 অনুষ্ঠান শুভ সকাল। আগামীকাল শুভ সকালের বিষয় নবাবী শহরের ছোঁয়াই, ইতিহাস ফিরে আসে আঙিনায়, উপস্থাপনায় মধুমিতা সাহা। ১০:০০ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, 3:10 বিশেষ অনুষ্ঠান, 3:40 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি শুনবেন 5:30, 6:05 দ্বিজেন্দ্রগীতি ও রজনীকান্তের গান।

ছটা বেজে 35 মিনিটে কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ ভক্তিগীতি, ছটা বেজে 40 মিনিটে, ছটা বেজে 55 মিনিটে অতুল প্রসাদের গান, 7টা বেজে 10 মিনিটে আজ সন্ধ্যায়, 8টা বেজে 10 মিনিটে বাংলা রাগ প্রধান গান, বাংলা আধুনিক গান 8টা বেজে 30 মিনিট থেকে, অ্যাসেম্বলি রিভিউ শুনবেন 8টা বেজে 50 মিনিট থেকে, 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, বাংলা ছায়াছবির গান 10টা বেজে 10 মিনিটে, লোকগীতির অনুষ্ঠান মাটির সুর শুনবেন রাত 10টা বেজে 30 মিনিট থেকে, রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ 22 জুন সোমবারের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল, বৃষ্টিপাত হয়নি। পরবর্তী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সোম থেকে শনিবার পর্যন্ত জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 7 দিনের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে বৃহস্পতি এবং বুধ এবং বৃহস্পতিবারের জেলার কোনো কোনো জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে অন্য দিনগুলোতে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই। চাষিভাইদের জন্য পূর্বাভাসে বলা হয়েছে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 5 দিনে চাষিভাইদের জন্য আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:03। জয় হিন্দ।